আকাশবাণী শিলচর, আজ 20 বৈশাখ 1948 শকাব্দ, 26 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 10ই মে 2026 খ্রিস্টাব্দ রবিবার। শুরু হল আমাদের প্রথম অধিবেশন অনুষ্ঠান। এক যুগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে অর্থাৎ 828 কিলোহার্সে এবং FM 102.3 মেগাহার্সে।

0: আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দিতে সংবাদ।
1: আকাশবাণী সমাচার কে সাথ মে ফরহত নাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকে

0: 또 서르버것도 시탕 어쩌러 여기서 나왔더만. 아트마 그 아군이 버렸대 버렸나 열이 비졌대 버렸나 어디 답도 그때 버렸나 아트만 있도 아니나 셔 어버이버튼요. 이 아트 서리비 이제 미샤스 그러니까 서도 미플로 죽었나 이 바르버스의 성스키티 그러니까 보상 덕도 아트마 아미나 셔 गीता मध्ये श्री कृष्ण अर्जुन के बोले छन स्थित प्रज्ञ स्थित प्रज्ञ लक्षण बोले छन प्रजहाति जदा कामन सर्वान पार्थ मनोगतान आत्मनेव आत्मना तुष्ट स्थित प्रज्ञ तदुच्यते যার চিত্তের কামনাগুলি বিনাশপ্রাপ্ত হয়েছে, ক্ষুদ্র বিষয়ের প্রতি যে লালসা সেগুলি যার চিত্তে নাই আর সর্বদাই তুষ্ট আছে আত্মাতে, লৌকিক পরিবর্তনশীল বিষয়ের প্রতি যার আকর্ষণ নাই, সর্বদা আত্মাতি তৃপ্ত, আত্মনেব আত্মনাত্মনা আতুষ্ট, তাকে বলে শীতপ্রজ্ঞ। অর্জুনকে পুনঃপুন শীতপ্রজ্ঞ বলে দিয়েছেন।
1: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শ্রীমদ ভাগবত গীতা থেকে পাঠ, আকাশবাণী শিলচর। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম শিল্পী জ্যোতি চক্রবর্তী।

গানটি শুনলেন পূর্ণদাস পাউল ও মঞ্জু দাসের দ্বৈত কণ্ঠে। অনুষ্ঠানে এবারের শিল্পী রেণু বসু।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। এবারের গানটি শুনবেন শ্রীপর্ণা ও শিবপদর দ্বৈত কণ্ঠে।

ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনায় শেষ গানটি শুনলেন ইয়েসুদাসের কণ্ঠে। আকাশবাণী শিলচর, খেতে খামারে।

গ্রীষ্মকালীন সবজির জন্য জৈব পদার্থযুক্ত উঁচু দোআঁশ বা পলি দোআঁশ মাটি উপযোগী। অবশ্য জৈবিক পদার্থের পরিমাণ বেশি থাকলে যে কোনো উঁচু জমি এই সবজির জন্য উপযোগী হয়। বৃষ্টির কথা চিন্তা করে সহজে জল নিষ্কাশন হওয়া ব্যবস্থা রাখা ভালো। জমির রাসায়নিক গুণাগুণ সবজিভেদে আলাদা হওয়া দরকার। যদিও জমির অম্লতার পরিমাণ 5.5 থেকে 7.0 হলে মোটামুটি সবগুলো সবজি করা সম্ভব হয়। জল জমা হওয়া অঞ্চলে 10 থেকে 15 ইঞ্চি উঁচু করে কিয়ারি বানিয়ে এই সবজিগুলো করা সম্ভব হয়। জমি ভালো করে হাল চাষ করে মাটি মিহি করে নিতে হবে। একক কোষ্ঠে অধিক লাভবান হওয়ার জন্য বীজ এবং জাত নির্বাচন সঠিক হওয়া দরকার। ভালো ফলনের জন্য সবসময় উন্নত উচ্চ উৎপাদনক্ষম রোগ এবং কীটপতঙ্গর আক্রমণমুক্ত বীজ সংগ্রহ করতে হবে। সেজন্য বীজ যে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে হবে। আজকাল আধুনিক কৃষিবিজ্ঞানে অনেক রোগ এবং পোকামাকড় প্রতিরোধকারী জাত বের হয়েছে, তাই যথাসম্ভব এই বীজগুলোর চাষ করা দরকার। কোনো কোনো প্রতিষ্ঠানে বর্ণসংকর জাতের চারা রয়েছে। এই জাতগুলো বর্তমান এক শ্রেণী কৃষকের মধ্যে অতি জনপ্রিয় হয়েছে। মনে রাখা ভালো যে বীজগুলো যাতে কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের দ্বারা উদ্ভাবিত হয়। বরাক উপত্যকা তথা আসামের জলবায়ুতে ভালো ফলন দেয় কয়েকটি জাত হল ফরাস পুষা পার্বতী, কন্টেন্ডার, ইপিএফ 203, ইউপিএফ 191 প্রিমিয়ার।

রামাইশ পুষা বর্ষাতি, আরফি উনিশ ভিন্ডি পুষা সওয়ানি আর কাওয়ানামিকা পরভানি ক্রান্তি, বেগুন পুষা ক্রান্তি পুষা পার্পল লং পুষা পার্পল ক্লাস্টার, আর জেসি এক কুশিয়া পুষা পার্পল রাউন্ড, পুষা ভৈরব জেসি দুই, পন্থ সম্রাট বিবিষাদ, মিষ্টি কুমড়ো আরকা সূর্যমুখী আরকা চন্দন, লাউ পুষা সামার প্রলিফিক লং পুষা সামার প্রলিফিক রাউন্ড, পুষা মেঘদূত পুষা মাঞ্চিরি, করলা মনসুন মোনার্ক লং গ্রিন মনসুন কয়েম্বাটোর লং এই জাত, ঝিঙা পুষানস্তর এবং শশা চাইনিজ গ্রিন পুষা সংযোগ এবং পাইনসেট।

খেতে খামারি শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন লোকগীতি নিতাই চাঁদ দাসের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন নিতাই চাঁদ দাসের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আজ 2শে মে 2026 খ্রিস্টাব্দ রবিবার, সুপ্রভাত, সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী পূর্বা দাম সকাল 7:40 ও দুপুর 1টায়। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন মহাশ্বেতা চৌধুরীর কণ্ঠে। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 12:30। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9টায় খেয়াল শুনবেন ভারতী বৈশম্পায়নের কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশিবাদন শুনবেন। এছাড়া রাত 8:30 লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনতে পাবেন পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন বেলা 10টায়। এতে শুনবেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও কবি কস্তুরী হোম চৌধুরীর সাথে সাক্ষাৎকার। হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12টায় ও রাত 7:15। এছাড়া রাত 9:30 শুনবেন বাংলা ও হিন্দি ছবির গান। শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা বেলা 11টায়। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পারমিতা দাশগুপ্ত। এর অব্যবহিত পরেই লোকগীতি শুনবেন আলপনা দেব ও স্বপ্না মালাকারের দ্বৈত পরিবেশনায়। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী মানস ভট্টাচার্য। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক চাইছি তোমার বন্ধুত্ব, নাট্যকার ইন্দ্রনীল দে, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে স্বপ্নাদের গিটার বাদন শুনবেন। বিকেল 5:05 মণিপুরি অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 দুটি পাতা একটি কুড়ি চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে প্রথমে শুনবেন মাটি পরীক্ষা কেন করবেন, এ নিয়ে বলবেন আশিস তরুপাল। এবং পরে গৃহপালিত পশুর সংক্রামক রোগ ও টিকাকরণ, এ নিয়ে বলবেন ডক্টর জিতেন্দ্র ভুইয়া। রাত 8টায় অনুষ্ঠান আহরণ। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। আজকের অনুষ্ঠান সূচি শুনলেন।

আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে সংবাদ।

স্বাধীনতা আন্দোলনের। এই সিপাহী বিদ্রোহের স্মৃতিচিহ্ন কিন্তু আমাদের এই উপত্যকাতেও ছড়িয়ে রয়েছে। চট্টগ্রাম থেকে বিদ্রোহ গড়ে আসা 34 নম্বর নেটিভ ইনফ্রেন্ট্রির সিপাহীদের সাথে লাতুর মালেগোর টিলায় ব্রিটিশ বাহিনীর যুদ্ধ হয়। সেখানে বেশ কয়েকজন ভারতীয় সিপাহী শহীদ হন। হাইলাকান্দির রণটিলা এবং কাছাড়ের বিন্নাকান্দি এলাকাতেও যুদ্ধ বেঁধেছিল সে সময়। তবে শুরুর কথা বলতে গেলে ওই একই 1857 সালের 10 মে।

0: গানটি শুনলেন ধীরেন বসু, ইন্দ্রাণী সেন ও সহশিল্পীদের পরিবেশনায়। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: যে মেয়েটির কথা বলিতেছি, ঘাটের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়া ডাকিত, বোধ করি কুসুমই তাহার নাম হইবে। জলের উপর যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত, তখন আমার সাধ চাইত, সে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি, সে ছায়াটি যদি আমার পাশানি বাঁধিয়া রাখিতে পারি। এমনি তাহার একটি মাধুরী ছিল, সে যখন আমার পাশানের উপর পা ফেলিত ও তাহার চার গাছে মল বাজিতে থাকিত, তখন আমার শৈবাল গুল্মগুলি যেন পুলকিত হইয়া উঠিত।

0: কুসুম যে খুব বেশি খেলা করিত বা গল্প করিত বা হাসি তামাশা করিত তাহা নহে। তথাপি আশ্চর্য এই, তাহার যত সঙ্গিনী এমন আর কাহারও নয়। যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না। কেহ তাহাকে বলিত খুশি, কেহ তাহাকে বলিত খুশি, কেহ তাহাকে বলিত রাক্ষুষি, তাহার মা তাহাকে বলিত কুসমি। যখন তখন দেখিতাম কুসুম জলের ধারে বসিয়া আছে, জলের সঙ্গে তাহার হৃদয়ের সঙ্গে বিশেষ যেন কি মিল ছিল, সে জল ভারী ভালোবাসিত। কিছুদিন পরে কুসুমকে আর দেখিতে পাই না। ভুবনার স্বর্ণ ঘাটে আসে কাঁদিত। শুনিলাম তাহাদের কুশি খুশি রাক্ষুষিকে শ্বশুরবাড়ি লইয়া গিয়াছে। শুনিলাম যেখানে তাহাকে লইয়া গেছে সেখানে নাকি গঙ্গা নাই, সেখানে আবার কারা সব নতুন লোক, নতুন ঘরবাড়ি, নতুন পথঘাট। জলের পদ্মটিকে কে যেন ডাঙায় রোপণ করিতে লইয়া গেল। ক্রমে কুসুমের কথা একরকম ভুলিয়া গিয়াছে, এক বৎসর হইয়া গেছে। ঘাটের মেয়েরা কুসুমের গল্প বড় করে না। একদিন সন্ধ্যার সময়ে বহুকালের পরিচিত পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল, মনে হইল যেন কুসুমের পা। তাহাই বটে, কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না, সে পায়ের সে সঙ্গীত নাই। কুসুমের পায়ের স্পর্শ ও মলের শব্দ চিরকাল একত্র অনুভব করিয়া আসিতেছে, আজ সহসা সেই মলের শব্দটি না শুনিতে পাইয়া সন্ধ্যাবেলাকার জলের কল্লোল কেমন বিষণ্ণ শোনাইতে লাগিল। আম্রবনের মধ্যে পাতা ঝরঝর করিয়া বাতাস কেমন হাহা করিয়া উঠিল। কুসুম বিধবা হইয়াছে, শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত। দুই একদিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাৎই হয় নাই। পত্রযুগে বৈধব্যের সংবাদ পাইয়া 8 বৎসর বয়সে মাথার সিঁদুর মুছিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশে সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে। কিন্তু তাহার সঙ্গিনীদেরও বড় কেহ নাই। ভুবন স্বর্ণ অমলা শ্বশুরঘর করিতে গিয়াছে, কেবল শরৎ আছে। কিন্তু শুনিতেছি অগ্রহায়ণ মাসে তাহারও বিবাহ হইয়া যাইবে। কুসুম নিতান্ত একলা পড়িয়াছে। কিন্তু সে যখন দুটি হাঁটুর উপর মাথা রাখিয়া চুপ করিয়া আমার ধাপে বসিয়া থাকিত, তখন আমার মনে হইত যেন নদীর ঢেউগুলি সবাই মিলিয়া হাত তুলিয়া তাহাকে কুশি খুশি রাক্ষুষি বলিয়া ডাকাডাকি করিত। বর্ষার আরম্ভে গঙ্গা যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া উঠে, কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে ভরিয়া উঠিতে লাগিল। কিন্তু তাহার মলিন বসন, করুণ মুখ, শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবন, সে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না।
1: গল্প পাঠ শুনলেন। এবার আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। ব্যাকড্রপে দুর্গার বিশাল ছবির সাথে দক্ষিণেশ্বর কালী মন্দিরের কোলাজ, এমন আবহে রবীন্দ্র জয়ন্তীতে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শনিবাসরীয় সকালে ব্রিগেডের ঐতিহাসিক ভিড়কে সাক্ষী রেখে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। গেরুয়া পাঞ্জাবি আর ধবধবে ধুতি পরে যখন কাথির অধিকারী পরিবারের ছেলে মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছিলেন, তখন বিশাল মঞ্চ আলো করে আলো ঝরে কে নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, বিজেপি ও এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী সহ রাজনীতি জগতের তাবড় তাবড় ব্যক্তিত্ব। বরাক উপত্যকা থেকে প্রকাশিত সবকটি বাংলা পত্রিকা আজ এই খবরেই সর্বাধিক গুরুত্ব দিয়েছে। বার্তালিপি লিখেছে ব্রিগেডে রবীন্দ্র আবহে বাংলার মসনদে শুভেন্দু। প্রথম বিজেপি সরকারের শপথে দেশের বিভিন্ন প্রান্তের তারকার হাট। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে মোদী শাহ

ছাড়াও বসেছে বসেছিল চাঁদের হাট, গতির শিরোনাম, বাংলায় গেরুয়া অভিষেক। সাময়িক প্রসঙ্গ জানিয়েছে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করে বঙ্গের নবম মুখ্যমন্ত্রী। যুগসংখ্যের প্রতিবেদন, পশ্চিমবঙ্গে বিজেপি যুগের সূচনা। অসমে নতুন সরকার গঠনের প্রক্রিয়া এবার আনুষ্ঠানিকভাবে পর্বে পৌঁছেছে। আগামী 12ই মে খানাপাড়ার ভেটেরিনারি কলেজের মাঠে শপথ গ্রহণ অনুষ্ঠান। একে ঘিরে খানাপাড়া এখন ব্যস্ত প্রতিশ্রুতির প্রস্তুতির কেন্দ্র। সংবাদ নববার্তা প্রসঙ্গের বার্তালিপির অ্যাঙ্কার স্টোরি, সৌন্দর্যায়নে জেরে শপথ প্রস্তুতি গুয়াহাটিতে গতি লিখেছে এনডিএ নেতা নির্বাচনে গুয়াহাটিতে নাড্ডা সৈনী। যুগসংখ্যে ছাপা হয়েছে আজ এনডিএ নেতা নির্বাচন, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর শপথ। মুখ্যমন্ত্রীর সঙ্গে 4-5 মন্ত্রী, স্বল্প আকারের মন্ত্রিসভায় শপথের সম্ভাবনা। সাময়িক প্রসঙ্গেও এই সংক্রান্ত প্রতিবেদন। যুবসংখ্যে আরো রয়েছে অসম বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর আত্মসমালোচনার পথে হাঁটতে শুরু করেছে কংগ্রেস। নির্বাচনী ফলাফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই দলীয় সংগঠন পুনর্গঠন ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণে তৎপরতা শুরু করেছে অসম প্রদেশ কংগ্রেস। শনিবার গৌহাটির মানবেন্দ্র কেন্দ্রে আয়োজিত দলীয় বৈঠকে যোগ দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই নির্বাচনী বিপর্যয়ে সম্পূর্ণ দায়ভার তিনি নিজেই নিচ্ছেন। ত্রিপুরার ভারত বাংলা সীমান্তে বিএসএফ এর গুলি, হত 2 বাংলাদেশি। বার্তালিপি প্রথম পাতায় বড় বড় হরফে খবর দিয়েছে, বোতলের ছিপি নয় শ্বাসনালীতে নুডলস আটকে মৃত্যু সাবিকের। 22 জুলাইয়ের মধ্যে পুর নিগম নির্বাচন নির্দেশ হাইকোর্টের। গতি লিখেছে আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের। ইউডিএর হাতে গ্রেফতার আপের মন্ত্রী। সাময়িক প্রসঙ্গ প্রথম পাতায় লিখেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম প্রধানমন্ত্রীর। ফের কাঁপল রাজ্য, রিক্টারি মাত্রা 4.5। কর্নেল সোফিয়া কুরেশিকে কুমন্তব্য, মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপে ঢিলেমি কেন, ধমক সুপ্রিম কোর্টের। এবারে আসুন দেখে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলির সম্পাদকীয় শিরোনাম। নববার্তা প্রসঙ্গ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে মন্ত্রিসভায় বরাক থেকে কে। যুগসংঘ তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে নয়া অধ্যায়। বার্তালিপির সম্পাদকীয় শিরোনাম ব্যর্থ শিলচর। গতি তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে শুভেন্দুর নেতৃত্বে নতুন বাংলার যাত্রা শুভ হোক। সবশেষে সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম অনুপ্রবেশকারীদের বোঝা কেন বইতে যাবে ভারত। শ্রোতাবন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশ বন্দনা।

0: দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে বাংলায় জাতীয় সংবাদ ও তারপর আমাদের কেন্দ্রের আঞ্চলিক।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, আগামী 13ই মে তার শপথ গ্রহণ। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে গতকালই শপথ নিয়েছেন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। ইরানের তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজে কোন ধরনের হামলা হলে ওই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলির উপর তীব্র জবাবি অভিযান চালানো হবে বলে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়েছে। আইপিএল ক্রিকেটে গুজরাত টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে গতকাল পরাজিত করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। সকাল 11টা নাগাদ প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং একই সঙ্গে আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করবেন। এই উপলক্ষে শ্রী মোদী জনসভায় ভাষণও দেবেন। এরপর প্রধানমন্ত্রী হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হবেন এবং বিকেল 3টে নাগাদ হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। হায়দ্রাবাদ পানাজি ইকোনমিক করিডোরের অন্তর্গত গুড়েবেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত জাতীয় মহাসড়ক NH-167 এর 4 লেনে পরিণত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকার বেশি। প্রধানমন্ত্রী ওয়ারঙ্গলে পিএম মিত্র যোজনার অধীনে গড়ে তোলা পিএম মিত্র পার্কের উদ্বোধন করবেন, যা কাকাতিয়া মেগা টেক্সটাইল পার্ক নামেও পরিচিত। ভারতের স্বাস্থ্যসেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে অবস্থিত সিন্ধু হাসপাতাল, একটি অত্যাধুনিক মূলত ক্যান্সার চিকিৎসার জন্য নির্ধারিত এবং মাল্টি সুপার স্পেশালিটি অলাভজনক প্রতিষ্ঠান দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল 10টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকের আরও 9 জন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। ভিসিকে এবং আইইউএমএল যাদের

প্রত্যেকের দুজন করে বিধায়ক রয়েছেন, সেই দলগুলির পক্ষ থেকে সমর্থনের চিঠি পেশ করার পরেই বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করার বিষয়টি স্থির হয়। লোকভবনের একটি প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যপাল বিজয়কে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। রাজ্যপাল তাকে 13ই মে বা তার পূর্বে বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হওয়ারও নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির উপরাজ্যপাল কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। এর ফলে পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন তিনি। বিধানসভা নির্বাচনে AINRC নেতৃত্বাধীন NDA জোটের জয়ের পরই তার সরকার গঠনের পথ আরও সহজ হয়ে যায়। রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হিসেবে গতকাল পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বহু বিশিষ্ট ব্যক্তির উজ্জ্বল উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনে জয়ী শুভেন্দু অধিকারীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। শ্রী অধিকারীর সঙ্গে একে একে মন্ত্রী হিসেবে আরও 5 বিজেপি বিধায়ক মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন। খড়গপুরের সদরের দিলীপ ঘোষ, বাঁকুড়ার রানীবাঁধের ক্ষুদিরাম টুডু, বনগাঁ উত্তর থেকে অশোক কীর্তনিয়া এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীত প্রামাণিক শপথ গ্রহণ করেন। মহিলা সদস্য হিসেবে শপথ নেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের অগ্নিমিত্রা পাল। যদিও এখনও পর্যন্ত মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হয়নি। তৃণমূল কংগ্রেস বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে নিযুক্ত করেছে। ধনেকালীর বিধায়ক অসীমা পাত্র এবং চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরহাদ হাকিমকে বিধানসভার মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সন্ধ্যায় নবান্নতে রাজ্যের বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি বৈঠক করবেন বলে জানা গেছে। সমস্ত জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার, বরিষ্ঠ রেল পুলিশ আধিকারিক, DIG, IG, ADG এবং স্পেশালাইজড পুলিশ ইউনিটগুলির প্রধানদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে SIR ও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত IAS আধিকারিক ডক্টর সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অতিরিক্ত জেলাশাসক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করেছে রাজ্য সরকার। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হচ্ছে। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কেরালার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপা দাসমুন্সি, সাধারণ সম্পাদক KC বেণুগোপাল সহ কেরালার বরিষ্ঠ নেতা রমেশ চন্নিথালা এবং VD সতীশন ওই বৈঠকে হাজির ছিলেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী কেরালার নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে কর্মরত চুক্তিভিত্তিক ও আউটসোর্সড কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে বড়সড় সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে সরকারি কাজের বরাত বা কন্ট্রাক্ট পাওয়ার ক্ষেত্রে শ্রম আইন যথাযথভাবে পালনকে সরাসরি শর্ত হিসেবে যুক্ত করা হচ্ছে। এই নতুন ব্যবস্থার মূল লক্ষ্য হল কর্মীদের বেতন প্রদানে অহেতুক দেরি বন্ধ এবং তাদের সামাজিক সুরক্ষার টাকা যথাসময়ে নিশ্চিত করা। সরকারি নির্দেশিকায় বেতনের জন্য কঠোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাসিক বেতন পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে এবং দৈনিক মজুরি শিফট শেষ হওয়ার পরেই মিটিয়ে দিতে হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যেই কড়া বার্তা দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের নৌবাহিনী। তাদের দাবি, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের উপর যে কোনো হামলার জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধজাহাজকে নিশানা করে পাল্টা অভিযান চালানো হবে। হরমুজ প্রণালীর ভিতরে ও সংলগ্ন এলাকায় ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর সামাজিক মাধ্যমে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অন্য একটি পোস্টে ইরানি নৌবাহিনী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এর মধ্যেই অঞ্চলে থাকা মার্কিন লক্ষ্যবস্তু ও নৌযানগুলিকে নিশানা করেছে এবং শুধু গুলি চালানোর নির্দেশের অপেক্ষায় রয়েছে। গত 28শে ফেব্রুয়ারি ইরানের ভূখণ্ডে যৌথ হামলার পর থেকেই হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ আরও কড়া করেছে তেহরান।

0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে সেদেশের নেলসন দ্বীপ পরিদর্শন করেন। নেলসন দ্বীপই হল সেই স্থান যেখানে ত্রিনিদাদ ও টোবাগোর মাটিতে প্রথম পা রেখেছিলেন ভারতীয় চুক্তিবদ্ধ শ্রমিক বা গিরমিটিয়ারা। নেলসন দ্বীপে একটি কুইক ইম্প্যাক্ট প্রজেক্টের কাজে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যোগ দেন ডক্টর জয়শঙ্কর।
1: India has traditionally had very warm and friendly relations with Trinidad and Tobago, and these ties have been underpinned by shared history, our struggle against colonialism, and by our very special bonds of cricket. The people of our two countries share so much in common, whether we talk of clothing and sports or food habits and traditions.
0: মার্কিন যুক্তরাষ্ট্রে মায়ামির কাছে এক প্রমোদতরিতে বিস্ফোরণে আহত এগারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে ফ্লোরিডার পর্যটন কেন্দ্র হাউলোভার স্যানবারের কাছে প্রমোদতরিতে এই বিস্ফোরণ ঘটলে বেশ কয়েকজন আহত হন। কি কারণে বিস্ফোরণ ঘটল তা জানতে এর মধ্যেই তদন্ত শুরু করেছে ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন। আইপিএল ক্রিকেটে গতরাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে পরাজিত করেছে। রাজস্থান রয়্যালস জয়ের জন্য 230 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 16 ওভার 3 বলে মাত্র 155 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে টসে জিতে রাজস্থান দল বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স 20 ওভারে 4 উইকেট হারিয়ে 229 রান তোলে। আইপিএল ক্রিকেটে আজকের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বিকেল 3:30 মিনিটে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। হায়দ্রাবাদে তার প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে। চেন্নাইতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চার তৃতীয়বারের জন্য সরকার গঠনের ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। বৈশিষ্ট্যর অটল বিহারী বাজপেয়ী ভবনে আজ সকাল ১০টায় বিজেপির নতুন বিধায়িনী দলের নেতা নির্বাচন করা হবে। এই বৈঠকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে জগৎ প্রকাশ নাড্ডা ও সহকারী পর্যবেক্ষক হিসেবে নায়ব সিং সাইনি উপস্থিত থাকবেন। সকাল ১১টায় জাতীয় গণতান্ত্রিক মোর্চার বিধায়িনী দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর আজই রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে নতুন সরকার গঠনের দাবি জানানো হবে। নতুন সরকার আগামী ১২ই মে খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে শপথ গ্রহণ করবে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার ঘোষণা করেছে। দেশের বিভিন্ন রাজ্যের ৪২টি পঞ্চায়েতকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। রাজ্যের শোণিতপুর জেলার নিউ নপাম গ্রাম পঞ্চায়েত শ্রেষ্ঠ গ্রাম পঞ্চায়েতের নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত নিরন্তর বিকাশ পুরস্কার লাভ করেছে। একইভাবে নগাঁয়ের জুমুরগুম গ্রাম পঞ্চায়েত স্বচ্ছ ও সবুজ গ্রাম পঞ্চায়েতের সম্মান লাভ করে। ডিব্রুগড় জেলার হুগরিজান গ্রাম পঞ্চায়েত স্বনির্ভরশীল পরিকাঠামোগত জাতীয় পুরস্কার লাভ করতে সক্ষম হয়। আসাম লোকসেবা আয়োগ আগামী ৫ জুলাই সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে। এ সম্পর্কে কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই প্রারম্ভিক পরীক্ষা রাজ্যের ৩৫টি জেলা সদরে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি অনুসারে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সাধারণ অধ্যয়ন ১, দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত সাধারণ অধ্যয়ন ২ অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীদের তালিকা আগামী ৮ জুন থেকে ১৫ জুনের মধ্যে কমিশনের ওয়েবসাইট www.apsc.nic.in এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আসাম মাধ্যমিক শিক্ষা পরিষদের অনুমতি নেই এবং ইউডাইস কোড না

থাকা বিদ্যালয়গুলির নবম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের নাম সরকারি এবং প্রাদেশিককৃত বিদ্যালয়গুলিতে পঞ্জীয়ন না করতে মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয় নির্দেশ জারি করেছে। মাধ্যমিক শিক্ষা সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে এ ধরনের বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের নাম পঞ্জীয়নের ফলে বহু সরকারি এবং প্রাদেশিককৃত বিদ্যালয়ে অসুবিধার সৃষ্টি হচ্ছে বলে জানানো হয়। বিশেষ করে বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফলের পর পুনর্নিরীক্ষণে অসুবিধার সৃষ্টি হয়ে থাকে বলে উল্লেখ করা হয়েছে। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী শিলচর কেন্দ্র গতকাল রবীন্দ্র জয়ন্তীর পুণ্যদিনে কবি প্রণাম শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। শিলচর মহিলা কলেজ প্রেক্ষাগৃহে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সুদীপ্তা ভট্টাচার্য এবং পঙ্কজ কুমার নাথ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের দুই আধিকারিক হিতব্রত ভট্টাচার্য এবং শান্তনু কর্মকার বক্তব্য রাখেন। হাইলাকান্দি জেলার খাদ্য অসামরিক সরবরাহ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলার খাদ্য সুরক্ষা যোজনায় রেশন কার্ডধারীদের মধ্যে বিতরণের জন্য কেরোসিন বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় যে গ্রাম ও শহরের রেশন কার্ডধারীরা একসঙ্গে 3 মাসের কেরোসিন সহ আরও অতিরিক্ত কেরোসিন নিজ নিজ এলাকার হকার থেকে সংগ্রহ করতে পারবেন। উল্লেখ্য, জেলার 17টি সমবায় সমিতিকে নির্ধারিত এসকে ওয়েল ডিপো থেকে কেরোসিন সংগ্রহ করতে ডিলারদের মাধ্যমে বিতরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় মোট 60,000 কেরোসিন বরাদ্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আজ ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দর্মিখালের কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবির সকাল 10টায় শুরু হবে। এদিকে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব শিলচর সেঞ্চুরিয়ানের ব্যবস্থাপনায় আগামীকাল ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পুনিখাল তেমাথা সংলগ্ন ভুবনখাল শিববাড়িতে বিনামূল্যে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটিও সকাল 10টায় শুরু হবে। শিলচরের যুবক সমর্পণ দেব গত শুক্রবার ভোররাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 23। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আচমকা পেটে ব্যথা ও মাথায় ব্যথা অনুভব করায় সমর্পণকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে অবস্থার আরও অবনতি হলে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাকে ব্যর্থ করে গত শুক্রবার ভোররাতে সমর্পণ দেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

0: जाए निखार।
1: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
2: आकाशवाणी শিলচর। এবারে আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি। সকাল 8:40 নজরুল গীতি শুনবেন মহাশ্বেতা চৌধুরীর কণ্ঠে। বাংলা ছবির গান সকাল 8:50 ও বেলা 12:30। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 খেয়াল শুনবেন ভারতী বৈশম্পায়নের কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশিবাদন শুনবেন। এছাড়া রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি শুনতে পাবেন পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন বেলা 10:00, এতে শুনবেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও কবি কস্তুরী হোম চৌধুরীর সাথে একটি সাক্ষাৎকার। হিন্দি ছবির গান শোনা যাবে বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। এছাড়া রাত 9:30 বাংলা ও হিন্দি ছবির গান শুনবেন। শিশুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পারমিতা দাশগুপ্ত। এর অববহিত পরেই লোকগীতি শুনতে পাবেন

আলপনা দেব ও স্বপ্না মালাগাড়ির পরিবেশনায়। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী মানস ভট্টাচার্য। দুপুর 1:40 প্রচারিত হবে নাটক চাইছি তোমার বন্ধুত্ব, নাট্যকার ইন্দ্রনীল দে, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ। দুপুর 2:45 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে স্বপ্নাদের গিটার বাদন শুনবেন। মণিপুরী অনুষ্ঠান বিকেল 5:05, বিকেল 5:35 ডিমাসা অনুষ্ঠান, সন্ধ্যে 6:15 দুটি পাতা একটি করি, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে প্রথমে মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে বলবেন আশিস তরুপাল, এবং পরে গৃহপালিত পশুর সংক্রামক রোগ ও টিকাকরণ এ নিয়ে বলবেন ডক্টর জিতেন্দ্র ভুইয়া। রাত 8:00 অনুষ্ঠান আহরণ, দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। আজকের বাকি অনুষ্ঠান সূচি সম্পর্কে আপনাদের কি আবারও জানিয়ে দিলাম। আকাশবাণী শিলচর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে প্রথমে প্রভাতী সংবাদ ও তারপর শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ।

আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্জে, এবং FM 102.3 মেগাহার্জে। এখন নজরুলগীতি শুনবেন মহাশ্বেতা চৌধুরীর কণ্ঠে।

পরপর দুখানি নজরুলগীতি শুনলেন মহাশ্বেতা চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন নিশি ভোর ছবি থেকে মান্না দের কণ্ঠে।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর। এবারে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তরীর আগে খেয়াল শুনবেন ভারতী বৈশম্পায়নের কণ্ঠে।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর শাস্ত্রীয় যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশিবাদন শুনবেন।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ হরিপ্রসাদ চৌরাশিয়ার বাঁশিবাদন শুনলেন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নানা রঙের দিন অনুষ্ঠান।

0: তাকে বলা যায় একনিষ্ঠ বিদ্যা অনুরাগী। পড়াশোনাকে চিরদিন মনে প্রাণে ভালোবেসেছেন। শিক্ষার প্রতি তার এই অনুরাগ, এই ভালো লাগা, এই পরিণত প্রৌঢ়বয়সেও তাকে অন্য এক জীবন বোধে উন্নীত করে, উদ্দীপিত করে। তিনি মনে করেন যতদিন বেঁচে থাকবেন ততদিনই শিখবেন, তার এই শেখার শেষ নেই। শিক্ষার প্রতি এই আগ্রহ থেকেই শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ছাত্রছাত্রীদের মধ্যেই তিনি যেন নিজের শৈশব, কৈশোর আর যৌবনকে খুঁজে পান, তাদের মধ্যেই নিজেকে আবিষ্কার করেন নতুনভাবে, নতুন রূপে। আরেকটি বিষয়ে তার ভীষণ ভালো লাগা কাজ করে, সেটি হচ্ছে তার নিজস্ব লেখালেখির জগৎ। খুব ছোটবেলা থেকেই এই বিষয়ে তার আগ্রহ, তখন থেকেই এই সৃষ্টিশীল কাজের সঙ্গে তার নিবিড় এক নারীর টান তিনি অনুভব করেন, আর এই আকর্ষণ তার আজও রয়ে গেছে। আসুন শ্রোতা বন্ধুরা, নানারঙ্গের দিন অনুষ্ঠানে আজকে আমরা শুনি এমনই একজন অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষিকা ও কবি কস্তুরী হোম চৌধুরীর জীবনের নানা পর্বের কথা, নানা অভিজ্ঞতার কথা।
1: শৈশব তো সবসময় সুখের, কারণ তখন সেই বড়বেলার যে অনুভূতি সেটা থাকে না, ছোটবেলার যে আনন্দ সেটাই মনের মধ্যে থাকে। আমারও সেরকম অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর আমি তো এখন পরিণত হয়েছি, তাই বুঝতে পারি যে সমস্ত জীবনটাই ঘাত প্রতিঘাতে মধ্য দিয়ে চলে, কখনো বা আনন্দ, কখনো বা সুখ, কখনো বা দুঃখ। কিন্তু শৈশবটা কিন্তু সবসময় আনন্দের, দুঃখটাও ভিতরে এত জায়গা পায়নি। আসা যাওয়ায় জীবনের কাব্য, কালচক্রের আবর্তনে জীবন স্রোত চলে স্থান থেকে স্থানান্তরে, ঘাট থেকে ঘাটে। আমাদের জীবনও তার কোনো পরিবর্তন হয়নি। শৈশব থেকে আজ পর্যন্ত জীবনে কত ঘটনার সম্মুখীন হয়েছি, আজ অবসর নেবার পরে সেসব স্মৃতি ঝলমল করছে মানুষ পটে। শৈশবের কথা মনে পড়লেই প্রথমে মনে পড়ে মা ও বাবার কথা। সদ্য প্রয়াত মাকে কিছুতেই ভুলতে পারি না। যেদিন রাজ্যিক পুরস্কার পেলাম 14 আগস্ট রাতে, আমি একটু ঘুমোতে পারিনি, সারা রাত কেঁদেছি, জানি না সেটা আনন্দেরও কিনা। আর মা ও বাবার জন্য কেঁদেছি, যারা আমায় এই পৃথিবীর আলো দেখিয়েছেন, নিরন্তর উৎসাহ দিয়েছেন, আজ তারা চোখের সামনে

শৈশবের কথা মনে পড়লে দুর্গাশঙ্কর পাঠশালার কথা মনে পড়ে। দুর্গাশঙ্কর পাঠশালার হেডমাস্টার ছিলেন অশ্বিনী চক্রবর্তী। তিনি অম্বিকাপুরে আমাদের পাশের বাড়িতে থাকতেন। টিফিনে ছুটে ছুটে বাড়ি আসতাম আর মনে পড়ে গৌরীদি ও অমৃতসারের কথা। আমরা তিন বোনই একসাথে পাঠশালায় যেতাম। পড়াশোনায় ভালো ছিলাম বলে সব স্যার ম্যাডামরে স্নেহ করতেন। শৈশবের কথা মনে পড়লে আজও হাসি পায়। এখনকার স্কুলে যেমন মিড ডে মিল দেওয়া হয়, আমাদের সময় দুধ দেওয়া হতো, পাউডার দুধ। পাউডার দুধ যেদিন আমাদেরকে দেওয়া হতো সেদিন আমাদের আনন্দ আর দেখে কে। দিদিমণিরা বলতেন বাড়ি গিয়ে গরম জল করে দুধ ঢেলে খাবে, কিন্তু আমাদের তো অসুবিধা না, আমরা শুকনো দুধই খেয়ে ফেলতাম। কখনো গলায় লেগে যেত, কাশতে কাশতে শেষে জল খেয়ে ঠিক হতো। মুখ মুছলেও টিফিনের পরের কাছে বকা খেতে হতো, মুখে দুধ লেগে থাকতো। পাঠশালায় ছুটি হলে দলবদ্ধভাবে হুড়মুড় করে সবাই মিলে বাড়ি আসতাম। বিকেল হলে বন্দি খেলা, এক্কা দুক্কা খেলা আর সুপারির খোলে একজনকে বসিয়ে দুজনে সেই খোলটা টানতাম। বন্ধু পূর্ণিমা আর আমার দিদি মাধুরী ছিল নিত্য সঙ্গী। এইভাবে আমাদের

0: কথা মনে পড়লে আজও হাসি পায়। এখনকার স্কুলে যেমন মিড ডে মিল দেওয়া হয়, আমাদের সময় দুধ দেওয়া হতো, পাউডার দুধ। পাউডার দুধ যেদিন আমাদেরকে দেওয়া হতো সেদিন আমাদের আনন্দ আর দেখে কে। দিদিমণিরা বলতেন বাড়ি গিয়ে গরম জল করে দুধ ঢেলে খাবে, কিন্তু আমাদের তো অসুই তো না, আমরা শুকনো দুধই খেয়ে ফেলতাম। কখনো গলায় লেগে যেত, কাশতে কাশতে শেষে জল খেয়ে ঠিক হতো। মুখ মুছলেও টিফিনের পরের ক্লাসে বকা খেতে হতো, মুখে দুধ লেগে থাকতো। পাঠশালায় ছুটি হলে দলবদ্ধভাবে হুড়মুড় করে সবাই মিলে বাড়ি আসতাম। বিকেল হলে বন্দি খেলা, এক্কা দুক্কা খেলা আর সুপারির খোলে একজনকে বসিয়ে দুজনে সেই খোলটা টানতাম। বন্ধু পূর্ণিমা আর আমার দিদি মাধুরী ছিল নিত্য সঙ্গী। এইভাবে আমাদের গাড়ি ছড়ার শখ মিটত। কি যে অনিবার্য আনন্দ পেতাম, আজ চার চাকা চড়েও সে আনন্দ পাই না। আর একটা স্মৃতি মনে পড়ে, এক ভদ্রলোক গরিব গাড়ি চড়ে কেরাসিন বিক্রি করতেন, গান গেয়ে গেয়ে। তখন আমরা পাঠশালাতে প্রথম মানে পড়ি, দেখতাম গরুর গাড়ি কিন্তু তখন চলতো, অম্বিকাপট্টি ছিলাম তো, অম্বিকাপট্টি রাস্তা দিয়ে। তো উনি কেরাসিন বিক্রি করতেন, ভদ্রলোক, গান গেয়ে গেয়ে কেরাসিন বিক্রি করতেন। গানটা এরকম ছিল, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, আমরা ছোটরা কেরোসিনে গেল বোতল নিয়ে হাজির হতাম। শৈশব অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার ফুল গাছের খুবই শখ ছিল, যেখানেই যেতাম সেখান থেকে ফুলের চারা নিয়ে আসতাম। ওই জন্য ফুলকে তো ভালোবাসতাম, প্রকৃতিকে তো ভালোবাসতাম, যার জন্য আমার লেখার মধ্যে ফুল এসছে, প্রকৃতি এসছে বিশেষ বেশি করেই বোধ হয়। আর একটা শৈশবের ঘটনা বলি, সে সময় আমরা বাড়ি থেকে, মানে আমাদের যে অম্বিকাপটির বাড়ি থেকে পাবলিক স্কুলের বাড়িতে চলে গেছি, সেখানে
1: ওই পাঠশালাতেই পড়তেন,
0: তখন পাঠশালা তৃতীয় শ্রেণী, তখন নিজের বাড়ি সেটা, আর অম্বিকাপট্টি ভাড়া বাড়িতে ছিলাম। তো সেখানে গেলাম, তো সেখানে তো বৃহৎ পরিসরে আরো ফুল গাছ লাগানোর একটা ঝুম পড়ে গেল। তখন আমি অগ্রায়ণ মাসে অনেক গাঁদা ফুল, মানে ইয়ে করেছি, রোপণ করেছি অনেক গাঁদা ফুল, অনেক বড় বড় হয়েছে ফুলগুলো। মা মাঝে মাঝে পারতে আসতেন, বাবা বকতেন, বলতেন যে আরো আরো অন্য গাছের ফুল পারো, এটা পারবে না। আমিও রাগ করতাম, মা বাবা বলতেন যে ফুল যদি তুমি পারো গাছ থেকে, তাহলে মায়ের কোল থেকে যেরকম সন্তানকে কেড়ে নেওয়া হয় সেরকম। মা রাগ করে চলে যান। মা আমার পূজা অন্ত প্রাণ আছে, প্রাণ ছিলেন, বারো মাসে তেরো পার্বণ মাল লেগেই থাকতো। একদিন কি হয়েছে, মাঘ মাসে হঠাৎ বৃষ্টি নেমে গেছে, শেষ রাত্রে আবার খুব মানে বর্ষার মতো বৃষ্টি হয়েছে। তো আমরা সকালবেলা উঠে দেখলাম, হঠাৎ দেখি যে সব ফুল নিয়ে গেছে কে। আমি তুল বাড়িতেও তখনও কাজ, অতটা বাড়িটা তো ইয়ে হয়নি, লোহার গেট তখনও হয়নি, তখন বাঁশের গেট ছিল, গেটটা খুললে কে সব ফুল। আমি তো কান্না শুরু করলাম, বাবা কি হয়েছে দেখলেন, একটু মন গুমরা করলেন, আরো কলি আছে ফুটবে, ঠিক আছে কালকে থেকে আর আরো শক্ত করে বাঁধন করে রাখবো, সবাই চুপ সতর্ক থাকবে। তো তার এক দুদিন পরে, আর আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি এবার চুর আমি ধরবই, দুদিন পরে আবার সেরকম মিষ্টি দিয়েছে। তখন সকালবেলা উঠেছি আলো আধারে যে আমি চুর ধরবো, যদি ওই বৃষ্টির দিনে তো চুরি করেছিল চোর, তা আমি এখন চুর ধরব। উঠেছি হঠাৎ দিকে পুকুর পাড়ে বাঁশের মুড়মুড় শব্দ, ওইখানে ফুল ছিল। আমি ভেবেছি যে ঠিক আছে, এই তো এসছি, আমি ভোরবেলা কাউকে না বলে আমি গেছি চুর ধরতে, হঠাৎ যে জায়গা থেকে শব্দ এসছে সেখানে গিয়ে দেখি মস্ত বড় একজন মানুষ। আমি তো ভয়েতে আমি বুঝতে পারিনি, আমি চুর তো আমার ধারণা ছিল ছোট ছোট, এত বড় চুর তো আমি ধরতে পারবো না, আমি চিৎকার। তখন হঠাৎ একটা আওয়াজ হলো, কি হয়েছে মা? আরে দেখি তুই চুর, যাকে চুর ভেবেছিলাম তিনি তো আমার বাবা, আর বাবাও খুব লম্বা ছিলেন ছয় ফুটের মতো। তো বাবা বলছে কি হয়েছে, আমি লজ্জা কিছু বলি না। আর বাবা ভোরবেলা উঠেছেন, কারণ পুকুরটা খুব একটা বড় ছিল না, ছোট ছিল, এবং খুব বেশি জল হয়ে পুকুরটা ভরে গিয়েছিল, যে বাবা নালা খেটে জলটা বের করার চেষ্টা করেছিলেন আর কি। তো বাবা বিষয়টা আস করতে পেরেছেন, পরে হু হু করে হাসলেন, হেসে বললেন ও আমাকে সে শুধু চুর ধরলি। পরে বাবা সে বিষয় নিয়ে খুব হাসাহাসি করতেন।
1: শিলচর শহরটাকে আপনি সেই সময় কি দেখেছেন? শিলচর শহরটা তো আজ যে পরিসর বেড়ে গেছে, শিলচর শহরের জনসংখ্যা বেড়ে গেছে, সেই অর্থে সৌন্দর্যটাও অনেকটা কমে গেছে, আজকের সৌন্দর্য আর আগের সৌন্দর্যের অনেক তফাত। তো আপনার চোখে সেই শিলচর শহরের কথা যদি একটু বলেন।
0: সেই শিলচর শহরটা এখনো আমার চোখের সামনে ভাসছে। তখন আমরা যে পাড়াতেই থাকতাম না কেন, সবাই সবাইকে চিনত, সবার ইয়ের সাথে, অভিভাবকদের সাথে সবারই অভিভাবকদের এরকম একটা আত্মিক সম্পর্ক ছিল। আর আসাম টাইপের ঘর ছিল, সবার বাড়িতে পুকুর ছিল, সবার মধ্যে একটা ঋদ্ধতা ছিল, একজনের বাড়িতে যদি মাছ মারা হতো।

0: যেন পুকুর থেকে আশেপাশের বাড়িতে বিলানো হতো। সেটা আমি যখন শিলংপট্টিতে পড়তাম ছোট লাল সেটে, তখন দেখতাম এখন তো এইটা কি মানে জনবহুল রাস্তা হয়েছে এবং তো ট্রাফিক জ্যাম হয়। সেখানে ছিল শুধু বাদল লাঠি ফুল, এখন তো বাদল লাঠি ফুল দেখাই যায় না, হলুদে বেগুনে আবিরে কত রকম আর কি বড় বড় গাছ। আমরা ওই রাস্তাটি যখন স্কুলে যেতাম তখন মোটামুটি একটুখানি চলমান জগৎ দেখা যেত, আর বিকেলবেলা সাড়ে তিনটে চারটার সময়, তারপরে সন্ধ্যার পরে কেউ ওই রাস্তা দিয়ে যেত না, হেঁটেই যেতাম, আমাদের তো ভয় ছিল না। কিন্তু এখন যেমন এই সন্ধ্যা হলে মেয়েদের কত রকম একটা ভয় চারিদিকে, শ্লীলতা হানি ধর্ষণ এগুলা কিন্তু তখন আমরা জানতামই না, আমরা এইগুলা শব্দই জানতাম না। তো ফ্ল্যাট ছিল না, এত নগরায়ণ হয়নি তখনও, বরাকপুর থেকে শান্তির দ্বীপ বলে, তখন আমার মনে আরো যেন শান্তিতে থাকা যেত। এখন যে আমি যে পাড়াতে আছি আমার বাপের বাড়িতে, তখন আমরা সবাই সবাইকে চিনতাম, একে অন্যকে জিজ্ঞেস করতাম ভালো মন্দ, এখন তো কারো সময় নেই, সবাই চিনেও না, একই পাড়াতে থেকে
1: জীবনটা অনেকটাই যান্ত্রিক হয়ে গেছে।
0: যান্ত্রিক হয়ে গেছে আর ফ্ল্যাট কালচার হয়ে গেছে, তো কাজেই ফ্ল্যাট কালচারে এখন মানুষ আরো বলতে শক্ত লাগলেও আমার মনে হয়, কারণ আমি ফ্ল্যাটে এসছি, আমি কলকাতাতেও আমার ফ্ল্যাট আছে, আমি দেখেছি একটু হার্টলেসই একটা। আমাদের আগে অসুখ বিসুখ হলে পাড়া প্রতিবেশী ছিল সম্বল,

0: রয়্যালসিটি ইনস্টিটিউট থেকে ম্যাট্রিক পাশ করলেন কবে?
1: 67
0: এ পাশ করলেন। তারপর কলেজ জীবনটা কোথায় কাটলো আপনার?
1: কলেজ জীবন জিসি কলেজে।
0: আচ্ছা, সেই সময়ে অধ্যাপক বা অধ্যাপিকাদের কথা কি মনে পড়ে আপনার?
1: স্কুল জীবনের কথাটা, তখন আমাদের ইয়ে ছিলেন শ্রদ্ধা বিনা বিশ্বাস, উনি একদিকে কিন্তু ইনস্টিটিউটে একদিকে কিন্তু খুব কড়া ছিলেন, কিন্তু আরেকদিকে খুব স্নেহপরায়ণা ছিলেন। মানে কারো অসুখ টসুখ হলে কোন মেয়ে হঠাৎ ফিট হয়ে পড়ে যেত, উনি খুব নিচে গিয়ে দেখাশোনা করতেন। আমাদের এরকম দু একটা ঘটনা হয়েছিল, নিজে ইনিশিয়েটিভ নিয়ে তিনি ওকে বাড়িতে পাঠিয়েছেন বা নিজেও গেছেন অভিভাবকদের খবর করেন। তখন তো মোবাইল টোবাইল ছিল না যে সহজেই অভিভাবকদের, উনি খুব দেখতাম খুব স্নেহী ছিলেন। আর আরেকজন ছিলেন, উনি হলেন অমিতা আদিত্য, উনি আমাদের বাংলা পড়াতেন। তো আমাকে উনি ভালোবাসতেন, আমি একটু বরাবরই হয়তো বাংলার প্রতি আমার একটা অনুরাগ ছিল। ভাবসম প্রশংসন দিলে আমি দেখাতাম আর আমি হেডমার্ক পেতাম। আমার প্রথম গল্প বেরিয়েছে পান্তজ্যোতি পত্রিকায়, কালাদা, মানে ওনাকে সবাই কালাদা রাখতো, জ্যোতিরেন্দ্রনাথ দত্ত। তো ক্লাস নাইনে পড়ি যখন, তখন আমার একটা ভুলু নামে একটা গল্প বেরিয়েছিল, সেটার একটা কাহিনী ছিল। আমার মানে ছোটবেলার একটা কুকুর ছিল, অনেকদিন ছিল আমাদের বাড়িতে, তারপর ও মারা গেল। তখন স্কুল থেকে এসে দেখি ভুলু মারা গেছে, খুব কান্নাকাটি করলাম। তো কালাদা ছিল বাবার বন্ধু, বাবা বললো তো খুব কান্নাকাটি করছে, বলছে তুমি লেখো ভুলু সম্বন্ধে, আমি ছাপাবো। তখন হাতে লেখা ছিল, প্রেস ছিল। তো উনি যখন ছাপিয়ে দিলেন, আমার তখন কি আনন্দ, আমি এসে অমিতা দিদি দেখালাম। অমিতা দিদি বললো ঠিক আছে তুমি এটা রাখো, ভবিষ্যতে আরো লিখবে, আরো নাম করবে। ও অমিতা দিদি কিন্তু আমাকে তখনই প্রেরণা দিয়েছিলেন, লেখা ছেড়ো না, এরকম লিখতে থাকো।
0: তো আপনি কি স্কুল জীবন থেকে লেখালেখির অভ্যাস আপনার?
1: হ্যাঁ হ্যাঁ, আমার 9 থেকে। তারপরে তো কলেজে গেলাম, কলেজে পূর্বশ্রী ম্যাগাজিনে আমি লিখেছিলাম। কলেজে একটা কাঁঠাল গাছ, আর এখানে কাঁঠাল গাছের বেদিতে সবাই এসে বসত। তো ওই কাঁঠাল গাছটা একটা নারী হিসেবে ভেবে কি কি দেখছে, ওই আমি একটা কাঁঠাল গাছের আত্মকথা লিখেছিলাম। ওইটা পূর্বশ্রীতে বেরিয়েছিল, তখন জগন্নাথ রায়চৌধুরী আমার খুব ওইটা প্রশংসা করেছিলেন।
0: মানে যে কাঁঠাল গাছের আত্মকথা, এটা কি গল্প না কবিতা?
1: এটা একটা কাঁঠাল গাছকে নারী রূপে একটা প্রবন্ধটা লিখেছিলাম আর কি। কাঁঠাল গাছটা যেমন নারী, নারী হিসেবে সে কিভাবে দেখছে কলেজটাকে। আর কাঁঠাল বেদির তলে কত রকম কত ধরনের কথাবার্তা হতো, সেইগুলো আমি লিখেছি আর কি। পার্থচন্দ্র ছিলেন, তিনিও খুব উৎসাহ দিতেন।

0: আপনার গ্রাজুয়েশন কোন সালে?
1: 72।
0: আচ্ছা, তারপর আপনি পড়াশোনাটা কোথায় করলেন?
1: তারপর তো গুয়াহাটি ইউনিভার্সিটিতে ইয়ে নিয়ে করলাম, বাংলা নিয়ে, বাংলা অনার্স নিয়ে পাশ করেছি। আমার বাংলা অনার্স ছিল তখন ওই গুয়াহাটি ইউনিভার্সিটিতে। আমাদের তখনও ভালো ভালো স্যার পেয়েছি, খুব ভালো, আমরা মন্ত্রমুগ্ধের মতো। একজন স্যার ডক্টর উষারঞ্জন ভট্টাচার্য, ওনার ক্লাস মানে ভর্তি ছিল স্টুডেন্টরা, আর উনি এত সুন্দর পড়াতেন যে আমরা একদম মানে একেবারে মন্ত্রমুগ্ধের মতো শুনতাম আর কি। তারপরে আরেকজন ছিলেন দীপক সেন, সুধাংশু তুঙ্গ, সুধাংশু দে, ইনি খুব রোমান্টিক ছিলেন। ইনি বলতেন, দেখো তোমরা ইউনিভার্সিটি আসছো, দু বছরের জন্য যা পারো জ্ঞান অর্জন করো, আর তোমরা কিন্তু থাকবে না ইউনিভার্সিটিতে, দু বছর পরে তোমরা চলে যাবে, কিন্তু ইউনিভার্সিটি হলো চিরযৌবনা, তোমাদের বয়সী মেয়েরা আসবে যাবে, ইউনিভার্সিটি কোনোদিন বুড়ো হয় না। আজকে এই পরিণত বয়সে স্যারের কথা মনে হয়। তারপরে তো বিএড পড়লাম, তারপরে আমার ভাষা শিক্ষার প্রতি খুব আমার বিএডে তো আমার স্যার একজন আজিজুর চৌধুরী, উনিও আমাকে খুব হেল্প করেছেন। তারপরে ইয়েতে গেলাম ভুবনেশ্বর, আমাদের আসাম গভর্নমেন্ট আমাদের পাঠিয়েছিল ন্যাশনাল ইন্টিগ্রিটির জন্য, উড়িয়া শিখতে হবে, যাদের মাতৃভাষা সেই মাতৃভাষা ছাড়া অন্য ভাষা শিখে এখানে আসে পড়াতে হবে। তাই আমি যখন সোনাবাড়ি কাটি স্কুলে চাকরি পেলাম, তখন আমি ওই সুযোগটা পেলাম, তো ওইখানে গিয়ে আমি প্রায় বছর দুয়েক ছিলাম।
0: বিএড করার পর কি আপনি চাকরি পেলেন?
1: তারপরে তো রেজাল্ট আউট হলো, তো তখন সোনাই কলেজটা এফিলিয়েটেড ছিল না, আর একটু যোগাযোগের অসুবিধা ছিল, তো সোনাবাড়িঘাট তো গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি সাবজেক্টে চাচ্ছিলাম, হায়ার সেকেন্ডারি পড়াতাম। তখন বাবাও বললেন যে ঠিক আছে, তুমি সোনাই কলেজটা তো অনেক দূরে, সোনাই যেতে এটা তো হাফ রাস্তায়, দুদিকে বাস ধরলে দুদিকে যাওয়া যায়।
0: তো শিক্ষকতায় গেলেন, এটার পিছনে এটা কি আপনার ভালো লাগা কাজ, একটা ভালো লাগা কাজ করতে শিক্ষকতার প্রতি প্রথম থেকে?
1: হ্যাঁ, আমি মানে শৈশবটাকে তো ভালোবাসতাম, কৈশোরটাকে ভালোবাসতাম, কাজে আমি ছাত্রছাত্রী পড়ানোর মধ্যে আমি যেন আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন এগুলো দেখতে পেতাম ছেলে মেয়েদের মধ্যে। আমাদের কো এডুকেশন ছিল, কাজে আমি তাদের মধ্যে, আর আমার এখন পর্যন্ত মানে আমার সবসময় মনে আমি ছাত্র, আমি ছাত্রী, এরকম আমার একটা মনে ক্রিয়া করে। আর মনে হয় আরও শিখি, একটা যে ইয়ে আছে যে যতদিন বাঁচি ততদিন শিখি, আর শিক্ষার কোনো বয়স নাই। কাজে আমি ওই পড়াশোনাটাকে আমি খুব ভালোবাসি, এবং আমি ভাবি যে আমি যতটুকু জ্ঞান আহরণ করেছি ততটুকুই যদি আমি ছাত্রছাত্রীদের মিলিয়ে দিই, তারা যদি উপকৃত হয় তো তাদের মধ্যে আমি বেঁচে থাকবো। এই জন্য আমি শিক্ষকতাটাকে আমি খুব ভালোবাসতাম। কিন্তু যদিও বাবা আমাকে, আমি যখন ইউনিভার্সিটি পড়তাম, বাবা তো আইনজীবী ছিলেন, আমাদের বোনরা বড় ছিল, কাজে বাবার হয়তো ইচ্ছা ছিল ওনার জীবিকা ও কেউ নেব। ইউনিভার্সিটি যখন পড়তাম তখন বাবা আমাকে দিনের বেলা বাংলা পড়ার জন্য এডমিশন দিয়েছিলেন, আর রাত্রিতে পড়তাম আমি লোতে এডমিশন দিয়েছিলেন। প্রিভিয়াস পাশ করার পরে তখন আমাদের ভাষা আন্দোলন শুরু হয়ে গেল, তখন আর কোনো মতে এম এটা লটা ড্রপ দিয়ে এম এ মানে আগে তো এম এ পাশ করি, ওই এম এ পাশ করে আমি আর লোটায় শিলচর অরুণচন্দ্র ল কলেজে এসে আমি কমপ্লিট করেছি আর কি, এর কিছু বেশ কিছুদিন পরে।
0: আপনি অবসর নিয়েছেন কবে চাকরি থেকে, মানে শিক্ষক জীবন থেকে?
1: তো নয় নিয়েছি,
0: 2009 অবসর নিয়েছেন। তো অবসর জীবনটা কিভাবে যাপন করছেন, সময়টা কিভাবে কাটাচ্ছেন এখন?
1: না অবসর আমি মানে বছর দুয়েক আমি মানে আমার পেনশনের জন্য দৌড়া।

0: দৌড়াদৌড়ি করেছি। আসাম গভর্নমেন্টের পেনশন তো জানেন সহজে, মানে খুবই কষ্ট পেয়েছি পেনশন পেতে, পেনশন না পেলে তো মানে কিভাবে স্বস্তি তো পাওয়া যায় না। তারপরে মোটামুটি সাহিত্যে, সাহিত্য তো ছিল, একটা কিছু না লিখলাম রাত্রে ঘুমিয়ে আসে না। তারপরে ভাবলাম দিনের বেলা তো আমি মানে আমি তো মানে কোনোদিন মানে পড়াশোনা আর ফাঁকে ফাঁকে তো আমি চাকরিও করেছি, তো আমি তো কোনোদিন বসে থাকিনি, আমার দিনের বেলা ঘুমের অভ্যাস নেই। কাজে আমি ভাবলাম বাবাকেও, বাবা তখন নেই, বাবাকেও সম্মান দেওয়া হবে আর আমিও ডিগ্রিটাকেও সম্মান দিলাম। আমি পড়ে ইয়ে করেছি, আদালতে জয়েন করেছি আর কি। তো এক বছর লেগেছে তো সনদই আসতে আসতে। তো এখন আদালতে জয়েন করলেও আমি ঠিক সেই মন মানসিকতা নিয়ে, সাহিত্য আদালত দুইটি তো আলাদা। তো অনেকে বলে তুমি সাহিত্যিক হয়ে কেন আদালতে এসছো, আমি বলছি না সাহিত্য তো জীবনের দর্পণ, আর জীবনটাকে দেখতে গেলে আদালতে এত সুন্দরভাবে জীবনটাকে দেখা যায়, এতদিনতে শুধু সাহিত্য সত্য শিব আর সুন্দরের প্রতীক আলোর দিকটা দেখেছি, আদালতে সে অন্ধকার দিকটাও দেখছি, এই জন্য আমি একটা আদালতের দর্পণে একটা বই লিখছি।
1: এমনিতে যে অবসর পান, এর পরও তো একটা অবসর জীবন আছে, সেই সময়টা কি করেন? গান শুনেন, নাটক দেখেন, সিনেমা দেখেন, বই পড়েন, কি করেন, কি করে কাটান আপনি?
0: গান আমি খুব ভালোবাসি, আমার মেয়েরও মানে আমার লেখা গান আমার মেয়েও ক্যাসেট করেছে, দুটোই ক্যাসেট করেছে। এছাড়া তো ছোটবেলা থেকে আমাদের পরিবারে একটা মানে সাহিত্য বা গানের একটা ইয়ে ছিল, পরিবেশ ছিল, আমার মা খুব ভালো গান গাইতেন, তো একটা গানের পরিবেশ ছিল, ওই গানটাকে আমি খুব ভালোবাসি, তো যার জন্য আমার মেয়েকেও গান শিখিয়েছি, খুব ভালো গান গায়। রবীন্দ্রসঙ্গীত খুবই ভালোবাসি।
1: কি ধরনের গান ভালোবাসে? রবীন্দ্রসঙ্গীত,
0: রবীন্দ্রসঙ্গীত, নজরুল, অতুল প্রসাদীর সব গানই ভালো লাগে, তো বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত বেশি ভালো লাগে আর কি, কারণ উনি আমাদের অনুভূতিতে, আমাদের মজ্জায়, আমাদের প্রতিটি রক্তবিন্দুতে মনে হয় মিশে আছেন, প্রতিটা মুহূর্তে সুখে দুঃখে আনন্দ বেদনায় যখনই দুঃখ পায় তখনই রবীন্দ্রনাথের গান মনে পড়ে।

0: এমনিতে যে পড়াশোনা করেন, এখন তো পড়াশোনা করেন, পড়াশোনার মধ্যে আপনার থাকতে ভালো লাগে, কাটাতে ভালো লাগে, কি ধরনের বই পড়তে ভালো লাগে আপনার?
1: আমার এমনিতে তো রবীন্দ্র উপন্যাস, ছোট গল্প, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, এগুলো তো কবিই পড়েছি। এখন যারা আধুনিক যাদের লেখা তাদের কবিতার বই, যেমন সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, নীরেন চক্রবর্তী, এদের প্রকাশিত বই বা আধুনিক যারা লিখে,
0: মানে কবিতাই পড়েন বেশি?
1: কবিতা পড়ি, তার সাথে সাথে যা পাই তাই পড়ি, মানে মোটামুটি তো কবিতার প্রতি একটু বেশি আগ্রহ আর কি। আমি কবিতাই বেশি লিখি আর গল্প লিখি। গল্প তো একটা, গল্পের বই তো আমার আছে, ছোট প্রাণ ছোট ব্যথা, অনেক দেখা। শরৎচন্দ্র যেমন ওনার উপন্যাসগুলোতে বলছেন আমার দেখা চরিত্র, তা আমার এই জীবনে অনেক পথ পেরিয়ে আসলাম, তো অনেক দেখেছি, অনেক ছোট ছোট ঘটনা, সত্যি ঘটনাকে একটুখানি কল্পনা মিশিয়ে ছোট গল্প লিখেছি। আমার প্রথম কবিতার বই ইন্দুষা, তারপরে ধানসিঁড়ি, তারপর শতদল, পরিচয় আমার শ্রেষ্ঠ সংকলন, বাংলাদেশে দুবার গেছি আমার বাংলাদেশ ভ্রমণ।
0: তো আপনার এমনিতে জীবনে কোন ধরনের আক্ষেপ কি আছে, কোন না পাওয়ার বেদনা কি কাজ করে কখনো?
1: হ্যাঁ, একটা আছে, আমি তো পড়াশোনাকে খুব ভালোবাসতাম। আমি যাদবপুর ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করা শুরু করেছিলাম এই মানবেন্দ্র ব্যানার্জির, তো আমার 13টা সিনেপসিস জমা হয়ে গেছিল। মা অস্থির হয়ে গেলেন, মেয়েদের তো পড়াশোনা পাত্র পাওয়া যাবে না, তো আমার বিয়ে দিয়ে দিলেন, বুঝলেন। তখন আমার বছর খানেক পরেই আমি এটা জমা দিতে পারতাম। বিয়ের পরে আর একটার পরে একটা ঝামেলা, আর পরে আর হলো না আর কি। তারপরে এসে আসাম ইউনিভার্সিটিতে যখন হলো, তখন চেষ্টা করেছিলাম, তখন তো অনেকটা এজ বাটার বা ইয়ে হয়ে গেছে, একটা এটা একটা দুঃখ আছে আমার, পিএইচডিটার একটা দুঃখ আছে।
0: মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যে সঙ্গে যে কাজ, সেটা এই পিএইচডিটা কি, বিষয়টা কি ছিল?
1: বিষয়টা ছিল মাইকেল মধুসূদনের মহাকাব্যের উপর সংস্কৃত প্রভাব, এটা কম্পারেটিভ স্টাডি।
0: তো আজকে আমরা আপনার একটা মানে অনুষ্ঠান শেষ করছি, আপনার একটা নিজের লেখা স্বরচিত একটা কবিতা যদি পড়ে শোনান আমাদের আজকে।
1: আচ্ছা ঠিক আছে, এর আগে আমি একটু আমার কি যারা যারা প্রেরণা দিয়েছে এটা একটু বলে নিই, না হলেও কৃতজ্ঞতা অকৃতজ্ঞ থেকে যাব আর কি। প্রেরণা দিয়েছেন প্রথমে তো আছে মা বাবা বললাম, তারপরে আমার এক ছোট বোন, ও এখন নার্সিং স্কুলে চাকরি করে, ভালো নাম তাপসী, তাপসী হোম চৌধুরী। তারপরে ওর যে হাজবেন্ড কাছা কলেজের প্রফেসর সনদ দত্ত, ও প্রেরণা দিয়েছে আমাকে সুখে দুঃখে, বা আমার বই টুয়ের প্রুফ টুফ দেখে দিত। আমার এক বোনের মেয়ে, ওর নাম পাপ্পু, এলআইসিতে চাকরি করে, ওর হাজবেন্ডও মনোজ, ও আমাকে খুব প্রেরণা দিয়েছে। আর আমার মেয়ে এখন বিয়ে হয়ে গেছে, ও সব সময় মা আজ কি লিখেছো, আজ কি লিখেছো। আর আমার ছেলে কঙ্কন সৌরভর নাম, ও এখন ইয়েতে আছে, বেঙ্গালুরে আছে, ওরাও এখনো আমাকে বলে মা লিখছো না কি লিখো। ওই আরো তো অসংখ্য প্রেরণা, পরিতোষ পাল চৌধুরী, সাধন পুরকায়স্ত, ওয়ালিন বাড়ি চৌধুরী বাংলাদেশের, সুলতানা রিজিয়া, তারপরে এখন অখিল পাল নার্সিং স্কুলের, সমীর ভট্টাচার্য, বিশ্বতোষ চৌধুরী।
0: আজকের অনুষ্ঠানে আপনার একটা কবিতা, স্বরচিত কবিতা শুনি আমরা এবারে।
1: স্মৃতি যদি আমায় মনে পড়ে, কৃষ্ণচূড়া পলাশ শিমুল চোখ ভরে দেখে নিও, যদি আমায় মনে পড়ে বসন্তের মাতাল হাওয়ায় স্নাত হয়েও, যদি আমায় মনে পড়ে নক্ষত্র খচিত অনন্ত আকাশের।

0: দিকে তাকিও, যদি আমায় মনে পড়ে লাল গোলাপ আর প্রস্ফুটিত পদ্মের কাছে যেও, যদি আমায় মনে পড়ে ঝরে পড়া শিউলি কুড়িয়ে নিও, যদি আমায় মনে পড়ে নববর্ষার এক ফোঁটা জল হাতে নিও, যদি আমায় মনে পড়ে আমার কাব্যের একখানি কবিতা খুলে পড়ো হৃদয় দিয়ে।
1: শ্রোতা বন্ধুরা, নানারঙ্গের দিন অনুষ্ঠানে এতক্ষণ আমরা শুনছিলাম অবসরপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষিকা ও কবি কস্তুরী হোম চৌধুরীর জীবনের নানা পর্বের কথা, নানা অভিজ্ঞতার কথা। তার সুস্থ ও সুন্দর জীবন আমরা কামনা করি। আপনারাও সুস্থ থাকুন, ভালো থাকুন। অনুষ্ঠান থেকে বিদায় নেবার আগে জানিয়ে দিই, ভাষ্য রচনা ও সাক্ষাৎকার গ্রহণ সুজিত দাস, সম্পাদনা অভিজিৎ নাথ, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন দিব্যজ্যোতি পুরকায়স্থ।

0: এতক্ষণ শুনলেন প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এতে আজ প্রথম গানটি শুনবেন উদিত নারায়ণের কণ্ঠে, ছবির নাম অর প্যার হো গয়া।

গানটি শুনলেন হাম হে রাহি পিয়ার কে ছবি থেকে সাধনা সরগমের কণ্ঠে, শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন ক্রিমিনাল ছবি থেকে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন আন্দাজ ছবি থেকে মুকেশের কণ্ঠে।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে শিশু মেলা।

আমার আদরের ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি সোনা বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভীষণ নিশ্চয়ই কি আজ তো সবার ভীষণ ভীষণ ভালো থাকার কথা, কারণ গতকাল গোটা দিনটাই তোমাদের আনন্দে কেটেছে। নিজের সৃষ্টির মধ্য দিয়ে তোমরা নিজেরা কাটিয়েছ গতকালকের দিনটা, কারণ গতকাল ছিল আমাদের প্রাণের কবি, বিশ্বকবি, আমাদের প্রিয় কবি, আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি যাকে ছুঁয়ে যাকে ঘিরে, তিনি আমাদের সবার প্রিয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন। কারণ মানে গাল ছিল 25শে বৈশাখ। বৈশাখ মাসটা আসলেই আমরা বাঙালিরা অপেক্ষায় থাকি কখন 25শে বৈশাখ আসবে। আর এই গোটা মাসটা জুড়েই আমাদের মধ্যে থাকে একটা আনন্দ, একটা উৎসাহ, একটা যেন উৎসবের তোড়জোড়, কারণ এই মাসেই আমাদের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন। তাই তো, সত্যিই তো রবি ঠাকুর ঠাকুরই, কারণ তিনি আমাদের সাহিত্যের ঠাকুর, আমাদের সংস্কৃতির ঠাকুর, আমাদের প্রাণের কবি। আমরা যখন রাগ অভিমান করি তখনও আমাদের রবি ঠাকুরকে মনে হয়, আমরা যখন আনন্দে থাকি তখনও আমাদের রবি ঠাকুরকে মনে হয়। তিনি যেমন একাধারে আমাদের বড়দের জন্য রচনা করে গেছেন, ঠিক তেমনই তোমাদের মতো ছোটদের জন্য তিনি রচনা করে গেছেন এক বিশাল বিশাল সম্ভার। তাই তো, তো যেমন তোমাদের মনের কথা, তোমাদের ছোটদের রচনা যদি আমরা পড়ি, ঠিক তোমাদের মনের কথাই কবি তুলে ধরেছেন। আমাদের কারো পড়তে ভালো লাগে না, সকাল হলেই মনে হয় যে কি করে পড়াশোনার থেকে ছুটি পাওয়া যায়, সেটা নিয়েই কবি লিখেছেন, মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন শুধু তোমার সাথে করব আমি পড়া পড়া খেলা। তাই তো, ঠিক তেমনই আমাদের মনে হয় গোটা সপ্তাহ ধরে স্কুল, শুধু স্কুল আর স্কুল, পড়া আর পড়া, রোববারটা যখন আসে আমাদের ছুটির দিন, সেদিন আমাদের কোনো তাড়া নেই। তাই তো আমাদের মনে হয় যে সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি, শুধু রোববারটাই দেরি করে। তাই তো, তো সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, রবিবার যে কেন মাগো এত দেরি করে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। তাই তো, আমি কবিতাটা বলিনি, আমি ঠিক তোমাদের মনের কথার সাথে রবি ঠাকুরের কথা মিলিয়েছি, কারণ রবি ঠাকুরও যখন ছোট ছিলেন তিনি না বাধা ধরা নিয়মে থাকতে একদম পছন্দ করতেন না। তাই তো তিনি ছোটবেলা স্কুলকে আন্দামান বলেছিলেন। আন্দামান মানে সেই শহর আন্দামান নয়, আন্দামান হলো ইংরেজ আমলের জেল যেখানে কয়েদিদের রাখা হতো। তো রবি ঠাকুরও সেই স্কুলটাকে 10টা 4টার আন্দামান বলতেন। সেই বন্ধ ক্লাস

ক্লাসরুমের মধ্যে থেকে রবির একদম পড়াশোনা করতে ভালো লাগতো না। তিনি ভালোবাসতেন প্রকৃতি, তিনি ভালোবাসতেন পাখি, গাছপালা, চারিদিকে সবুজ, সেই প্রকৃতির মধ্যে মিশে তিনি পড়াশুনো করতে ভালোবাসতেন। তাই তো কবির সৃষ্টি বিশ্বভারতীতে প্রকৃতির নিচেই, খোলা আকাশের নিচে, গাছের নিচে পড়াশুনোর ব্যবস্থা করেছিলেন। স্কুলগুলো সেই ছোট ছোট গাছ, গাছের নিচে বসে বসে ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা পড়াশোনা করতো কি এখনও করে থাকে। সেই শুধু স্কুল নয়, সেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একদম ছোট্ট মানে মৃণালিনী দেবী পাঠশালা যেটা, সেটার থেকে শুরু করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্লাস পর্যন্ত ওই বাইরে, সব কিছু তো আর বাইরে সম্ভব হয় না, বাইরে খোলা আকাশের নিচে কিছু কিছু ক্লাসের ব্যবস্থা, পাঠদানের ব্যবস্থা কিন্তু এখনও রয়েছে। তো রবি তো সেই প্রকৃতির সাথে মিশে থাকতে ভালোবাসতেন, তাই তো তার রচনায় প্রকৃতির প্রেম উঠে এসেছে।

সেটার থেকে শুরু করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্লাস পর্যন্ত ওই বাইরে, সব কিছু তো আর বাইরে সম্ভব হয় না, বাইরে খোলা আকাশের নিচে কিছু কিছু ক্লাসের ব্যবস্থা, পাঠদানের ব্যবস্থা কিন্তু এখনও রয়েছে। তো রবি তো সেই প্রকৃতির সাথে মিশে থাকতে ভালোবাসতেন, তাই তো তার রচনায় প্রকৃতির প্রেম উঠে এসেছে, প্রকৃতির প্রতি ভালোবাসা উঠে এসেছে, প্রকৃতি প্রেম, তাই তো? তিনি যেমন গ্রীষ্মকালে লিখেছেন, গ্রীষ্মের সেই মানে খরতপ্ত আবহাওয়ায় তিনি লিখেছেন দারুণ অগ্নিবাণে রে, তখন তারপর ঠিক তিনি আষাঢ় মাসের সেই বর্ষা যখন আসে ঠিক তিনি লিখেছেন আবার এসেছে আষাঢ়, তাই না? ঝরঝরো মুখর বাদর দিনে, আর বৃষ্টি বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না যখন, রোদের একটু দেখা পেতে ইচ্ছে হয়, ঠিক তখনই তিনি লিখেছেন মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, তাই তো? আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ঠিক যেমন ছোটবেলা ছোটদের, আমাদেরও ছোটবেলা মনে হতো, তোমাদেরও ঠিক মনে হয় যে মাস্টারমশাই যখন পড়া তৈরি করি না বা ভুল করি তখন যখন বকা দেন, মনে হয় না যে মাস্টারমশাই কেন বকা দেন, তো মায়ের কাছে এসে নালিশ করতে ইচ্ছে হয়, তাই তো তিনি লিখেছেন সাত আটটে সাতাশ আমি বলেছিলাম বলে গুরুমশাই আমার পড়ে উঠল রেগে মেগে। সেই মাস্টারমশাই রেগে পুতুল ভেঙে দেওয়া সেইগুলো নিয়ে, তাছাড়া আরও অনেক অনেক কথা, অনেক রচনা ছোটদের জন্য তেমনই বড়দের জন্য। তো রবি ঠাকুর ছাড়া আমাদের কিছুই সম্পন্ন হয় না, তাই না? তো আমাদের আনন্দে তিনি, আমাদের যখন রাগ হয়, তোমাদের যখন রাগ হয় তখনও রবি ঠাকুরের কথাই মনে পড়ে, যখন আনন্দ হয় তখনও রবি ঠাকুরের কথাই মনে পড়ে, তাই না? অভিমানেও রবি ঠাকুরের কথা মনে পড়ে। তো আমাদের সবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন রবি ঠাকুর, তাই তো তিনি আমাদের প্রাণের মানুষ, তাই তো আমরা কবির ভাষায় বলি আমার প্রাণের মানুষ আছে প্রাণে, সব সময় রবি ঠাকুর আমাদের প্রাণে থাকবেন। তো আমরা যদি সেই রবি ঠাকুরকে ভালো করে না জানি, শুধু দু একটা গান আর কবিতা রবি ঠাকুরের জন্মদিনে কিংবা বাইশে শ্রাবণে আবৃত্তি করলে বা গান গাইলে বা গানের সাথে নাচলেই কি হবে? কখনো না। আমরা যদি রবি ঠাকুরকেই না জানি তাহলে কি জানলাম বলো? আমাদের সভ্যতা, আমাদের সংস্কৃতি সব কিছুই তো রবি ঠাকুরকে নিয়ে, তাই না? তো রবি ঠাকুরকে আমাদের জানতে হবে, রবি ঠাকুরের শৈশব জানতে হবে, শৈশবে তিনি কেমন ছিলেন, তিনি কি করতেন। রবি ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন রবি ঠাকুর, হ্যাঁ ঠিক তেমনই কিন্তু রবি ঠাকুরের দেশের প্রতিও রবি ঠাকুরের একদম বিশাল একটা মানে দেশপ্রেম ছিল। তিনি এই যে জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাবের ইংরেজদের যে নৃশংস যে কাণ্ড, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজরা কিন্তু আমাদের রবি ঠাকুরকে নাইট উপাধি দিয়েছিলেন, তো সেই নাইট উপাধি কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন, মানে তিনি কিন্তু ত্যাগ করেছিলেন সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। তো আমাদের প্রাণের কবি রবি ঠাকুরের জন্ম হয়েছিল 1861 সালের 7ই মে 25শে বৈশাখ, সেই 7ই মেটা খুব কমই থাকে, 25শে বৈশাখ মানে প্রায় প্রতি বৎসরই থাকে, 25শে বৈশাখটা 9ই মে, তাই তো? তো সেই যখন রবি ঠাকুরের জন্ম হয়েছিল 25শে বৈশাখের ওই দিনটা ছিল 7ই মে, কলকাতার জোড়াসাঁকোতে জন্ম হয়েছিল, একদম মানে অভিজাত ব্রাহ্মণ পরিবারে। কিন্তু শৈশবে তিনি বেশিরভাগ সময়ই তিনি মানে পরিচারকদের তত্ত্বাবধানে ছিলেন, মানে তিনি শৈশবে বেশিরভাগ সময়ই তিনি থাকতেন মানে মানে যারা ওনাকে বড় করতেন, বাড়িতে লোক ছিল তাদের মানে আন্ডারে তিনি থাকতেন, তাদের কড়া শাসনে বাড়ির ভেতরের বারান্দায় বন্দি অবস্থায় ওনাকে দিন কাটাতে হতো। আর রবি ঠাকুর তো একদমই বন্দি থাকতে ভালোবাসেন না, বাঁচতেন না, তিনি খোলা আকাশে প্রকৃতির সাথে মিশে থাকতে চাইতেন। তো সেই কলকাতার রবি ঠাকুরের বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মায়ের নাম ছিল সারদা দেবী। তো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর সারদা দেবীর তিনি ছিলেন 14 নম্বর সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই

অনুশাসনের মধ্যে, শাসনের মধ্যে থাকলেও, কঠোর শাসনেও তিনি বই কালি কলম নিয়ে মানে থাকতে থাকতে মানে নিজস্ব রচনায়। প্রথাগত স্কুল শিক্ষা ওনার একদমই পছন্দ ছিল না, সেটা আগেও বলেছি যে ক্লাসরুমের ভেতরে, সেই ক্লাসরুমের ভেতরে যখন গুরুমশাইরা পাঠদান করতেন তখন ছোট্ট রবি তাকিয়ে থাকতো বাইরের আকাশের দিকে, সেই প্রকৃতিতে, আর মনে চলতো সৃষ্টি, অবিরাম সৃষ্টি। সেই প্রকৃতি দেখে দেখে তিনি রচনা করতেন। তো করলে মানে পছন্দ না করলেও তিনি কিন্তু 8 বছর বয়সেই কবিতা লিখতে শুরু করে দিয়েছিলেন। তো উনি ওরিয়েন্টাল সেমিনারি, তারপর নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি এবং পরে সেন্ট জিভিয়ার্সেও পড়াশোনা করলেও তিনি মানে পড়াশোনা করেছেন, পড়াশোনা করেননি তা না, তিনি বিলেতে গিয়েও পড়াশোনা করেছেন, কিন্তু ওনার মানে গণ্ডিবদ্ধভাবে একদমই ভালোবাস মানে লাগতো না। বাড়িতে যখন মাস্টারমশাইরা একদম নিয়মের মধ্যে থাকতেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পরই মাস্টারমশাই আসতো বাড়িতে পড়াতে, রবির তো আর ভালো লাগতো না। সেই সাদা খাতার মধ্যে কালো কালো অক্ষরের ইংরাজি লেখা, বাংলা লেখা, অঙ্ক, এগুলো তো রবির ভালো লাগতো না। রবি তাকিয়ে থাকতো সেই জানলার দিকে। ঠিক তেমনই পড়া শেষের পরই স্নান, স্নান করে খেয়ে দেয়ে পালকিতে চড়ে স্কুলে যাওয়া। তো তিনি বলতেন সেই অনুশাসন, সকাল থেকে বাড়িতে অনুশাসনে থাকার পর সেই 10টা থেকে 4টা পর্যন্ত উনি চলে যেতেন আন্দামানে, মানে ওনার স্কুলকে মনে হতো একটা জেলখানা। তো এরকম করলেও তো উনি পড়াশুনো তো করেছেন, পড়াশুনো না করলে তো আর উনি এত বিরাট সৃষ্টি উনি করতে পারতেন না, ওনার ভেতর ছিল অগাধ পাণ্ডিত্য, তাই তো। তো তারপর মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেন, তো তবে তিনি ওনার লেখা প্রকাশ করতে লজ্জা পেতেন। তো শৈশবে ঠাকুরবাড়ির মানে মন্দির, পুকুর ঘাট, কাজের ফাঁকে পাওয়া সময়ে উনি প্রকৃতির কাছাকাছি থাকতে পছন্দ করতেন, ভীষণ পছন্দ করতেন প্রকৃতির কাছাকাছি থাকতে। তো আমরা সবাই জানি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, সেই কাব্যগ্রন্থটাকে ইংরেজি অনুবাদ করার জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো ওনার যে সাহিত্য চর্চা সম্পর্কে একটু বলি, ছোটবেলা সম্পর্কে তো বললাম যে উনি অনুশাসনে থাকতে পছন্দ করতেন না, কিন্তু ওনার জীবনটাই ছিল অনুশাসনের মধ্যে, তাই তো। উনি প্রকৃতির সাথে মিশে পড়াশুনো করতে পছন্দ করতেন, স্কুল ঘরের বন্দি তিনি মনে করতেন যে পড়াশুনো যদি করতে হয় তাহলে আমাদের প্রকৃতির সাথে মিশে গিয়ে আমাদের আমাদের যেন ভালো লাগে তেমনভাবে পড়তে হবে, সেই গণ্ডিবদ্ধভাবে পড়াশোনাটাকে তিনি একদমই পছন্দ করতেন না। তো তিনি কবি একাধারে ছিলেন, তিনি সাহিত্যিক, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ ভালো ছবি আঁকতেন। ও হ্যাঁ, ছোটবেলা যখন তিনি স্কুল থেকে ফিরতেন তারপর ওনার শরীর চর্চার মাস্টারমশাই আসতেন, তারপর আসতেন আঁকার মাস্টারমশাই। সেই এক নিয়মের মধ্যে চলতে চলতে সেই মানে গণ্ডির ভেতরে থাকা সেই নিয়মানুবর্তী তার জীবনকে রবি ঠাকুরের আস্তে আস্তে অপছন্দ হতে শুরু করলো। তো মানে তিনি লিখেই গেছেন, তিনি মানে কি বলবো, তিনি ভীষণ মানে রবি ঠাকুরকে নিয়ে তোমাদেরকে যত বলবো বলা শেষ হবে না। রবি ঠাকুর তেমনই ছিলেন, আমাদের প্রাণের কবি, আমাদের প্রিয় কবি। তো গতকাল যেহেতু আমরা রবি ঠাকুরের 165তম জন্মদিন পালন করেছি, তো আজ আমরা আসরের শুরুতে আমরা আমাদের রবি ঠাকুরের গান দিয়েই আমরা শ্রদ্ধাঞ্জলি জানাব। আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করি ঠিক যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই, তাই তো। রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের কথা, রবি ঠাকুরের কবিতা, এগুলোর মাধ্যমেই কবির গানে, কবির কবিতায় আমরা কবিকে শ্রদ্ধাঞ্জলি জানাই, তাই তো। আমরা কবির সৃষ্টিতে বলি, এসো কবি এসো, বাঁশি ধরো, মালা পরো, হোক গানে গানে বিনিময়। তো আমরা আমাদের আজকের আসরের শুরুটাও করব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের গান দিয়ে, ঠিক আছে? চলো, কেমন শোনা যাক তাহলে।

এই হেনতন গান ছাড়া পঁচিশে বৈশাখ অপূর্ণ, চিরনূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ। তাই তো, সত্যি এক নূতনের ডাক আমরা পেয়েছি পঁচিশে বৈশাখ থেকে, তাই না? সেই পঁচিশে বৈশাখ যদি আসতো না, তাহলে আমরা এত এত সৃষ্টি আমরা কোথায় পেতাম, তাই না? তার জন্য আমরা সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে রবি ঠাকুর উপহার দিয়েছেন। তাই তো আমরা এখন এত পরিপূর্ণ নিজেদেরকে মনে করি, তাই না? তো রবি ঠাকুরকে আমরা বলতে পারি আমার প্রাণের মানুষ আছে প্রাণে। সত্যিই তো আমাদের রবি ঠাকুর প্রাণের মানুষ, আমাদের সব সময় তিনি আমাদের প্রাণে আছেন। তো চলো আমরা এবারে আরেকখানা রবীন্দ্রসঙ্গীত শুনি। আমাদের ছোট্ট বন্ধু ভাগ্যশ্রী আমাদেরকে রবীন্দ্রসঙ্গীত শোনাবে। আমরা প্রজন্মের পর প্রজন্ম সেই ঠিক একইভাবে গানে, কবিতায়, গানের সাথে নৃত্যের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম রবি ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যাব, তাই না? তো চলো এবারে রবীন্দ্রসঙ্গীত শোনা যাক, কারণ তিনি আমাদের প্রাণের মানুষ, তিনি আমাদের প্রাণের কবি।

সত্যি আমাদের প্রাণের মানুষ, আমাদের শুধু এখন না, আমাদের আজন্ম, আমাদের প্রজন্মের পর প্রজন্ম, প্রত্যেক প্রজন্মেই আমাদের প্রাণে থাকবে। আমরা যেদিক পানে তাকাবো সেদিক পানেই আমাদের প্রাণের মানুষ। প্রকৃতির দিকে তাকালেই রবি ঠাকুরের কথা মনে হয়, গ্রীষ্মের তপ্ত দুপুরে ঠিক যেমন রবি ঠাকুরের কথা আমাদের মনে করিয়ে দিয়ে, ঠিক বর্ষার কোনো এক দুপুরবেলা ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যেও রবি ঠাকুরকেই আমরা স্মরণ করি। আর শরৎকালের সেই নীল আকাশে সাদা মেঘের ভেলা দেখেও আমাদের রবি ঠাকুরের কথাই মনে পড়ে। আর বসন্তের সেই প্রকৃতি যখন চারিদিকে নতুন রঙে সেজে ওঠে, নানান রঙে আমাদের প্রকৃতি রঙিন হয়ে ওঠে, তখনও আমাদের রবি ঠাকুরই সঙ্গী। তখনও আমরা রবি ঠাকুরের কথাই বলে রাঙিয়ে দিয়ে যাও, আর ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, তাই না? তো প্রতিক্ষণে আমাদের রবি ঠাকুরের কথাই মনে পড়ে। আর ঠিক বললাম না, সেই রাগ অভিমানেও আমাদের রবি ঠাকুরকে মনে পড়ে, সেই ছোট্ট ছোট্ট ছোট্ট রাগ অভিমান যখন তোমাদের হয়, তাই তো? তো চলো এবারে আমরা আরেকখানে রবীন্দ্রসঙ্গীত আমরা শুনবো, তোমাদের মতো ছোট্ট বন্ধুর গাওয়া।

রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আসরের সময়ও যে ফুরিয়ে এসছে কি করি বলো, ইচ্ছে না থাকা সত্ত্বেও না আসর থেকে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক আদর আর

0: এতক্ষণ শুনলেন শিশু মেলা, আকাশবাণী শিলচর। এবারে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পারমিতা দাশগুপ্ত।
1: নমস্কার, আমি পারমিতা দাশগুপ্ত। আজ আমি আমার জীবনের কিছু কথা তুলে ধরছি। প্রথমেই বলি, আমার জন্ম 21 মে 1976 সালে। আমার জীবনের প্রথম ভাগটা শিলংয়ে কেটেছে। আমার বাবা শিলংয়ে কর্মরত ছিলেন, সেখানে একটা যৌথ পরিবারে আমি বড় হয়েছি। আমি শিলংয়ে লাবণ গার্লস স্কুলে পড়তাম, তারপর ম্যাট্রিক পাশ করে লেডিকিন কলেজে ভর্তি হই এবং সেখান থেকেই হায়ার সেকেন্ডারি ও ডিগ্রি পাশ করি। স্কুল ও কলেজে পড়াকালীন অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি আর অনেক ভালোবাসাও পেয়েছি। স্কুল ও কলেজে সহপাঠীদের সঙ্গে অনেক ভালো ভালো মুহূর্ত কাটিয়েছি, যা এখন একটা সুন্দর স্বপ্নের মতো বলে মনে হয়। শিলং শহরটা খুব সুন্দর, ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। আমার কিছু সহপাঠীদের সঙ্গে এখনও আমার যোগাযোগ আছে। আমি গান শুনতে খুব ভালোবাসি। শিলংয়ে অনেক বড় বড় শিল্পীদের অনুষ্ঠান দেখার সৌভাগ্য হয়েছিল। শিলংয়ে আমার জীবনের অনেকটা দিন কাটিয়েছি, সেখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক, তারপর 1998 সালে আমার বিয়ে হয়ে যায়, আর সেই সুবাদেই আমি শিলচরে আসি, আর এখন আমি শিলচরে স্থায়ীভাবে আছি। শিলচরে প্রথম আমার একটু ভালো লাগতো না, এখানের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতেও খুব কষ্ট হয়েছিল। তারপর কিছুদিন চেষ্টা করার পর আমি ডেফোডিলস নামে একটা বেসরকারি স্কুলে চাকরি পাই। যদিও বা এই চাকরিটা আমার পেশা, তবুও এই স্কুলটা আমার কাছে আমার দ্বিতীয় পরিবারের মতো। আমি এখানে দীর্ঘ 25 বছর থেকে শিক্ষকতা করছি। এই স্কুলের পরিবেশটা খুব

0: ছাত্রীরা সমাজে বিভিন্ন জায়গায় সুপ্রতিষ্ঠিত। আর আজ যখন তাদেরকে এইভাবে দেখতে পাই, তখন নিজেকে অনেক গর্বিত বলে মনে করি। এইভাবে কিছু ভালো কিছু মন্দ অভিজ্ঞতা নিয়ে আমি আমার জীবনের পথে এগিয়ে চলেছি।
1: এতক্ষণ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বললেন পারমিতা দাশগুপ্ত, আকাশবাণী শিলচর। এবারে লোকগীতি শুনবেন আলপনা দেব এবং স্বপ্নমালাকারের পরিবেশনায়। প্রথম শিল্পী আলপনা দেব।

এতক্ষণ লোকগীতি শুনলেন আলপনা দেবের পরিবেশনায়, এবারে লোকগীতি শুনবেন স্বপ্না মালাকারের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন প্রথমে আলপনা দেব এবং এরপরে স্বপ্না মালাকারের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন হিন্দি ছবির গান। প্রথম গানটি হাইওয়ে ছবি থেকে এ আর রহমানের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন লম্হে ছবি থেকে অভিজিতের কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। এবারে গানটি শুনবেন মাসুম ছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর। এবারে বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন বাংলা ছবির গান। প্রথম গানটি মহাজন ছবি থেকে অলকা ইয়াগনিকের কণ্ঠে।

গানটি শুনলেন জুলফিকার ছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে। শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। এবারে গানটি শুনবেন খাদ ছবি থেকে অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছবির গান। এবারে গানটি শুনবেন বিজয়া ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন বাংলা ছবির গান আকাশবাণী শিলচর। এবারে রবীন্দ্রসঙ্গীত শুনবেন পূর্বাদামের কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন পূর্বা দামের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এবারে আধুনিক গান শুনবেন মানস ভট্টাচার্যর কণ্ঠে।

আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 50 সেকেন্ড। এবারে শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, আসাম এবং পদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলকা ভেত্তেরি কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আরও 9 জন মন্ত্রী শপথ গ্রহণ। আসামে প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্রিটেন তাদের রণতরী এইচএমএস ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করেছে। সাংহাইয়ের তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ টু এ ভারতের মহিলা রিকাপ দল স্বর্ণপদক জিতেছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ, আসাম এবং পদুচেরিতে বিধানসভার নির্বাচনে বিজেপির জয় তা সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের

0: চেতনাকেই প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের দলটি মাত্র 3টি আসন দিয়ে যাত্রা শুরু করেছিল এবং মাত্র 10 বছরের মধ্যেই বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে। আসামের জনগণ বিজেপিকে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসিয়েছে। গুজরাটের পৌরসভা নির্বাচনে দলটি অতীতে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি আরও বলেন, কেরালাতেও বিজেপির ভবিষ্যতে আরও ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সংসদের মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে ভোট দিয়ে তারা দেশের নারী শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
1: কংগ্রেস দেশ কি মহিলাও কি আঁখো মে ধুল ঝোঁকতি রই হ্যায়। কংগ্রেস মহিলা আরক্ষণ কা বাদা করতি থি আর ফির আপনে হি সহযোগী দলো সে ইসকা বিরোধ করবাতি থি, বড়া খেল চলা করতা থা। বিজেপি নে ইস খেল কো খত্ম কিয়া, মহিলাও কে লিয়ে 33% আরক্ষণ কা কানুন বানায়া। লেকিন সাথিও, কংগ্রেস দেশ কি সবসে বড়ি নারী বিরোধী পার্টি হ্যায়। ইসলিয়ে কংগ্রেস নে সংসদ মে নারী শক্তি বন্ধন সংশোধন কো গিরা দিয়া।
0: এরপর প্রধানমন্ত্রী আজ বিকেলে হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোর অন্তর্গত জাতীয় মহাসড়ক 167 গুড্ডে বেল্লুর থেকে মাহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদে মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটের সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবের অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী একাধিক শুভ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেবেন। তামিলাকা ভিত্তিক কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সকাল 10টায় নেহরু ইন্ডো স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার শ্রী বিজয়কে শপথ গ্রহণ ও মন্ত্রগুপ্তি পাঠ করান।
2: শ্রী জোসেফ বিজয় এনম নান তামিলনাড়ু আরসিন முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்குள்ளாவதும் தெரியவருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.
0: মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 9 জন মন্ত্রী শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ তামিল সিনেমা জগতের বহু তারকা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তামিলনাড়ুতে টিভিকে নতুন সরকার গঠনে কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে এবং আইইউএমএল সমর্থন দেয়। শ্রী বিজয় 1967 সালের পর প্রথম মুখ্যমন্ত্রী যিনি ডিএমকে বা এআইডিএমকে দলের সদস্য নন। লোকভবন সূত্রে জানা গেছে, আগামী 13ই মে এর মধ্যে বিধানসভায় শ্রী বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। 234 শাসন বিশিষ্ট বিধানসভায় শ্রী বিজয় 120 জন বিধায়কের সমর্থন পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী জোসেফ বিজয়কে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর শুভেচ্ছা জানিয়েছেন। এক সমাজ মাধ্যমের পোস্টে শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর নবনির্বাচিত সরকারকে উন্নয়নের লক্ষ্যে সব রকম সহায়তা দেবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিশানায়কেও তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শ্রী জোসেফ বিজয়কে অভিনন্দন জানিয়েছেন। আসামে সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকালে গুয়াহাটিতে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে 8 জন বিজেপি বিধায়ক ড বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত বিধায়করা এই প্রস্তাবের সমর্থন জানান। 10 জন এজিপি বিধায়ক ও বিপিএফ বিধায়করাও শ্রী শর্মাকে এনডিএর নেতা হিসেবে প্রস্তাব দেন। এরপর কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন। পরিষদীয় দলের নেতা

0: নির্বাচিত হওয়ার পর ডক্টর বিশ্ব শর্মা লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সঙ্গে সাক্ষাৎ করে 102 জন বিধায়কের স্বাক্ষরিত সমর্থনপত্র তুলে দেন এবং সরকার গঠনের দাবি জানান। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে। ব্রিটেন জানিয়েছে পরিস্থিতি অনুকূল হলে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুপাক্ষিক প্রচেষ্টার অঙ্গ হিসেবে তারা তাদের যুদ্ধজাহাজ HMS ড্রাগনকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করছে। এর আগে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরপরই সাইপ্রাসের প্রতিরক্ষা সহায়তার লক্ষ্যেই যুদ্ধজাহাজটিকে পূর্ব ভূমধ্য সাগরের মোতায়েন করেছিল ব্রিটেন। এদিকে ফ্রান্স ইতিমধ্যেই তাদের বিমানবাহী রণতরী বহরকে লোহিত সাগরের দক্ষিণাংশে প্রেরণ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের সঙ্গে সংঘাত এখন সমাপ্তির পথে, পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতির শীঘ্রই নিরসন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে সংঘাত যদি আরও তীব্র আকার ধারণ করে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষকেই এর মাশুল চোকাতে হবে বলেও পুতিন সতর্ক করেন। এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ কাতারের প্রধানমন্ত্রী ও বিদেশ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি গতকাল মিয়ামিতে এক বৈঠকে মিলিত হন। উভয় পক্ষের মধ্যে পশ্চিম এশিয়ার চলতি সংঘর্ষের আবহে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র H1B ভিসা কর্মসূচির অধীনে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম মজুরি আগের চেয়ে 30% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বাধিক অভিজ্ঞ কর্মী পর্যন্ত মোট 4টি ভিন্ন বিভাগে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হবে। সাংহাইয়ের তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 2 এ স্বর্ণপদক জিতেছে ভারতের মহিলা রিকাভ দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মহাদেব দল আয়োজক চীনকে 5-4 শুট অফে পরাজিত করে। শুট অফে শেষ শটে অভিজ্ঞ দীপিকা গুরুত্বপূর্ণ 9 স্কোর করে ভারতের 2021 সালের বিশ্বকাপ স্বর্ণপদক নিশ্চিত করে। আইপিএল ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। চেন্নাইয়ের MS চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30। দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। নিউ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। পশ্চিমবঙ্গ, আসাম এবং পুদুচেরিতে বিজেপির জয় তার সরকারের নীতির প্রতি জনসমর্থনেরই প্রমাণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি আজ হায়দ্রাবাদে 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তামিলাকা ভিত্তিক কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অসমের প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও NDA পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। খবর শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
3: আকাশবাণী শিলচর। আজকের নাটক চাইছি তোমার বন্ধুতা, রচনা ইন্দ্রনীল দে, পরিবেশনায় বিবর্তন থিয়েটার গ্রুপ।
4: আকাশবাণী শিলচর। আজকের নাটক চাইছি তোমার বন্ধুতা, পরিবেশনায় বিবর্তন থিয়েটার গ্রুপ।

0: এই যে শুনছো, এই তোমরা তো দেখছি বড় কাজের লোক ভাই। ইনফ্যাক্ট আমি তো তোমাদেরকে খুঁজছিলাম।
1: ও তাই,
2: তা তোমার কি চাই?
0: আরে ওই যে তোমরা বললে না, কেউ চাইলে ওর ছবিতে হাজারখানেক লাইক দিয়ে দাও, তা ভাই সবাই মিলে আমার ওই ছবিতে 1000 লাইক আর 400 কমেন্ট দাও না ভাই।
1: কি?
0: আরে ফেসবুকে, ফেসবুকে মানে আমি না এখনো প্রোফাইল পিকচার আপলোড করেছি, তাতে ওই 1000 লাইক আর 400 কমেন্টস বেশ হয়ে যাবে আমার।
2: তা এখন পর্যন্ত কখানা লাইক জুটেছে তোমার ছবিতে?
0: সে পড়েছে অনেক টনিক, তবে আরো চাই জানো।
3: অনেক টনিক? এই তুমি চোরকাটা গলির মধুকুমার না?
0: হ্যাঁ।
3: এক মিনিট, এই ফেসবুকটা দেখতো, দেখ দেখ দেখ। মধু, তুমি মেন্ডি হলে কবে? হ্যাঁ
0: মানে কি জানো, ফেসবুকে না অমর নাম নিতে হয়, তবেই তো মেয়েরা বেশ খুশি হয়, আর ওই লাইকস আর কমেন্টসও বেশ পাওয়া যায়, ওই আর কি। আর কিছু না,
2: তোমার ছবিতে এখন অবধি মোটে 3টে লাইক, আর তার মধ্যে একটা তো দেখছি তোমার নিচেরই দেওয়া।

0: সে আর কি বলি ভাই, সবই তো বুঝতে পারছো। ওই বাকি দুটো লাইকের মধ্যে থেকে না একটা লাইক, একটা লাইক আমি আমার ছোট বোনকে ফুচকা ঘুষ খেয়ে ম্যানেজ করেছি, আর ওই বাকি লাইকটা আমি নিজে দিয়েছি মায়ের মোবাইল থেকে। এই ভাই সবাই মিলে দাও না 1000 লাইক আর 400 কমেন্ট দাও না ভাই, প্লিজ।
1: তা হঠাৎ তো লাইকের জন্য খেপে উঠলে যে,
0: মানে কি হয়েছে জানো, আমার না, আমার না লাভ হয়ে গেছে জানো। আরে লাভ না, লাভ না, লাভ, লাভ মানে ক্রাশ।
2: উরে বাস, কার সঙ্গে তো ক্রাশ হয়ে গেছে তোমার মধু কুমার?
0: ওর নাম বলবো, বলবো ওর নাম, বলবো ওর নাম, ওর নাম কিউটি পাই শালু।
3: শালু?
0: হ্যাঁ, ও না ওই সারাক্ষণ ফেসবুক লাইভে থাকে জানো। দাঁড়াও আমি দেখি ফেসবুক দেখি। আরে তুই তুই তো ও লাইভে, সেই যে যে যে যে,
2: দেখি দেখি দেখি

0: চালু।
1: ওমুথু, তুমি সত্যি বলছো তোমার ওই কিউটি পাই শালুর সঙ্গে লাভ হয়ে গেছে?
2: হ্যাঁ হ্যাঁ, একদম একদম, মানে 50% হয়ে গেছে জানো। আমার দিক থেকে না, আমি পুরোপুরি রেডি, শুধু ওর দিকেরটা বাকি। এই আমি আজ কি ভেবেছি জানো, ওকে না ফেসবুকে গিয়ে একটা রিকোয়েস্ট পাঠাবো, তারপর ও রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, আর তারপর তারপর একটু টেক্সট করব, তারপর হোয়াটসঅ্যাপে চ্যাট, আর তারপর তারপর শালুর সাথে একটা দুর্দান্ত ডেট।
3: তা ভাই, এত ভাবছো কেন, রিকোয়েস্টটা পাঠিয়ে দাও।
2: আরে তাহলে তো হবে না, মানে ওই তিনটে লাইক ওয়ালা ছবি দেখে ও যদি পাত্তা না দেয়, যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে।
1: তা অবশ্য বটে। আচ্ছা, আমরা দেব তোমার ছবিতে 1000 লাইক,
3: 500 কমেন্টস,
1: আর যা চাও তুমি হাবি যাবি
2: দেবে।
1: হ্যাঁ, আরে দেব দেব, কিন্তু তার বদলে আমাদের চাই।
2: ও মা, এমনি এমনি দেবে না, এই আমি টাকা পয়সা দিতে পারবো না, যাও।
1: টাকা পয়সা লাগবে না।
2: তবে কি লাগবে?
1: বলছি, আমরা দেব তোমার ছবিতে 1000 ভার্চুয়াল লাইক, কিন্তু তার বদলে তুমি আমাদের একটা সত্যিকারের বন্ধু এনে দেখাও, যে সে বলুক মন থেকে সে তোমার সত্যিকারের বন্ধু, তাহলেই হবে।
2: সত্যিকারের বন্ধু মানে?
4: মানে ফেসবুকে তো তোমার অনেক বন্ধু, কিন্তু ফেসবুকের বাইরে সত্যিকারের দুনিয়ায় তোমার বন্ধু আছে কি কেউ?
2: বন্ধু? হ্যাঁ হ্যাঁ আছে, আছে তো, অনেক আছে। ওই মানিক আছে, ফটিক আছে, ঝিমলি মৌ, অনেক আছে অনেক আছে অনেক আছে।
5: তো ডাকো কাউকে, কেউ তো বলুক সেও তোমার বন্ধু।
4: হ্যাঁ, আমরাও দেখি।
2: হ্যাঁ ডাকবো, এই এই কাজ করি, মানিককে ডাকি। হ্যাঁ
1: ডাকো ডাকো,
2: মানিককে ডাকো, মানিক মানিক মানিক মানিক।
6: কিরে বন্ধু, কি সমাচার?
2: এই ভাই ভাই, এই ভাই, বুকে বুকে ভাই, শোন ভাই, আমি একটা প্রবলেমে পড়ে গেছি, তোর একটু হেল্প চাই।
6: আরে এই সামান্য কথা এক্ষুনি করছি বন্ধু, বল কি হয়েছে।
2: না ভাই, মানে কি কি হয়েছে জানিস, তুই যদি এদেরকে বলিস তুই আমার সত্যিকারের বন্ধু, তবে না এরা আমার ছবিতে 1000 লাইক দেবে।
6: 1000 লাইক?
2: হ্যাঁ,
6: মানে আমি যদি ওদেরকে বলি যে তুই আমার সত্যিকারের বন্ধু, তাহলে ওরা সবাই তোকে 1000 লাইক দিয়ে দেবে?
2: হ্যাঁ দেবে ভাই, দেবে দেবে দেবে, বল না।
6: আপন কা বন্ধুত্ব কা ইতনা দাম?
2: হ্যাঁ হ্যাঁ ভাই।
6: আচ্ছা আচ্ছা মধু, বলছিলাম কি, মানে ওই যে 1000টা লাইক থেকে যদি মানে শুধু 200টা লাইক মানে আমার ডিপিতে দিয়ে দিস, তাহলে আফটার অল আমার জন্য তুই 1000টা লাইক পাবি, তাই না?
2: এই মানিক,

0: মানে তাহলে তো হবে না রে ভাই, মানে তোকে বলতে হবে কোনো কিছুর বিনিময় নয়, নিঃস্বার্থ ভাবে।
1: হ্যাঁ নিঃস্বার্থ ভাবে বলছি তো, তুই আমার বন্ধু, তুইও আমাকে ওই নিঃস্বার্থ ভাবে ওই 200 টা লাইক দিয়ে দেনা।
0: হিরে মানিক, তোর আমার এই অমূল্য বন্ধুত্বের দাম মাত্র 200টা লাইক।
1: আল বাদ 200টা লাইক, শালা শালা 3 দিন থেকে পোজ মেরে ডিপি লাগিয়ে বসে আছি, লাইক পরে না 5.5টা, আর আর উনি উনি এমনি এমনি করে 1000টা লাইক নিয়ে যাবেন। শালা
0: মানিক, ঝিমলিকে ডাকি। হ্যাঁ মেয়ে মানুষ তো, আমার দুঃখটা ঠিক বুঝবে জানো, ঝিমলিকে ডাকি। ঝিমলি
2: ও হারামজাদা, হারামজাদা মধুর গলা শুনতে পেলাম না? একবার যদি ওকে সামনে পাই, ওর ওর এত বড় সাহস, ও মালার প্রোফাইল ছবিতে লাভ রিয়েকশন দিয়েছে। আরে চিন্তা করুন, লাইক নয়, একেবারে হার্ট সিম্বল, সঙ্গে সঙ্গে আবার কমেন্টও, লুকিং অসাম ডিয়ার। অথচ তার আধ ঘন্টা আগে আমি কেমন একখানা সেলফি আপলোড করেছিলাম, ওখানে ওখানে তো কিছুই দিলি না হতচ্ছাড়া।
0: এই দিয়েছিলাম তো লাইক।
2: আরে ঝাড়ু মারি তো লাইকে, মালার ছবিতে লাভ রিয়েকশন আর আমারটাতে লাইক, শুকনো লাইক। হ্যাঁ লাইক সিরিয়াসলি, কে বললি রে? ও গুফো, তুমি এখানে লুকিয়ে আছো? আমায় বলিস কি না ঝিমলি, তোর আপলোড গুলোর সামনে মালার ছবিগুলো একদম পানছে, এই জন্য এই জন্য আমি তোর মতো তাহলে এবার মুকে ডাকা যা।
0: আরে ধ্যাত, মু নামই তো মনে হচ্ছে কি যেন ইয়ে একটা ভৌ ভৌ করছে। এই ভাই তোমরা সবাই এখানেই থেকো, হ্যাঁ আমি কিছু একটা ব্যবস্থা করছি,
3: আচ্ছা তুমি অলির কথা তো একবারও বললে না, সেও তো তোমার বন্ধু।
0: আরে ধ্যাত অলি, আরে ও একটা বন্ধু হলো, মাসিমা টাইপ, আনস্মার্ট, গেও ভূত কথাকার। আরে সেদিন নেহা তোকে মায়া করে বোঝাতে গেলাম যে দেখ আজকের ডেটে একটা স্মার্টফোন কত দরকার, হো মা হোমি ওই চোখ দুটো বড় বড় করে কি যেন বলতে লাগলো, বলি কিনা মধু ইয়ে স্মার্টফোন আমাদেরকে সবার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে রে, তো হ্যান তো ত্যান যত সব।
2: মধু এ মধু,
0: নাম নিতে না নিতেই হাজি থাত।
3: মধু কোথায় যাচ্ছিস?
0: এই শোন শোন শোন, আমার অনেক কাজ আছে, আমি চললাম। হ্যাঁ অনেক কাজ আছে আমার।
3: ইস, সারাদিন তো অলিতে গলিতে ভ্যারান্ডা ভাজিস, কি এত কাজ রে তোর? এই তোর ফোনটা দে তো, একটা ফোন করব, খুব জরুরি কাজ আছে।
0: কেন কেন কেন আমার ফোন দিয়ে ফোন করবি কেন? তুই না উঠতে বসতে মোবাইল ফোনের শ্রাদ্ধ করিস, ফোন করবে?
3: উপায় নেই রে, একটা ইমার্জেন্সি এসে পড়েছে, দে না ফোনটা।
0: শোন আমি অনেক ইমার্জেন্সিতে আছি, হ্যাঁ আমার ওই আমারও একটা বন্ধু খুঁজতে হবে, চল না
3: খুঁজতে হবে। কি চাতা বলি,
0: এই আচ্ছা আচ্ছা ওলি ওলি, মানে বলছিলাম কি, বল না তুই কি আমার সত্যিকারের বন্ধু?
3: আমার বইয়ে গেছে তোমার বন্ধু হতে?
0: এই না না সিরিয়াসলি বলছি, মানে বল না বল না তুই কি আমার সত্যিকারের বন্ধু, মানে মন থেকে বলতে পারবি তুই আমার সত্যিকারের বন্ধু?
3: এটা একটা বলার ব্যাপার হলো? তুই বুঝিস না আমি তোর বন্ধু কি না?
0: না মানে তুই যদি বলিস তবে আমার একটা হেল্প হয় জানিস, মানে
3: কি হেল্প রে?
0: সে ওসব এখন বলতে পারবো না, প্লিজ বল না।
3: তাহলে আমিও বলতে পারবো না আমি তোর বন্ধু কি না, যা।
0: এই তোর না সব কটা এক একটা, ওই ওই মানিক আগে বলতো তোর জন্য জান হাজির দোস্ত, আর যেমনি ওকে বললাম যে ভাই বল না তুই আমার সত্যিকারের বন্ধু তবে আমার ছবিতে 1000খানেক লাইক জোটে, অমনি দরকষাকষি শুরু করে দিল যত সব।
3: এই দাঁড়া দাঁড়া, আমি তোকে বন্ধু বললে তোর তোর ফেসবুকে লাইক জোট

0: কেমন উদ্ভট কথা রে মধু। আর আর যদি জোটেও আমি বলবো কেন? বন্ধুত্বটা কি এত সস্তা ইউজ করার জিনিস?
1: এই শোন শোন শোন শোন, বলবি না বলিস না, হ্যাঁ জ্ঞান দিবি না একদম, মাসিমা কথা কা ধত।
0: এই মধু যাস না, দাঁড়া, তুই বুঝতে পারছিস না এটা একটা মরা বাঁচার প্রশ্ন।
1: মরা বাঁচার প্রশ্ন? কার মরা বাঁচার প্রশ্ন শুনি?
0: ওরা ওরা ওই গাছটা কেটে ফেলবে রে মধু।
1: কোন গাছ?
0: ওই ওই পাখিগুলো।
1: এই কোন পাখি? গাছ? এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ মাথা ঠিক আছে।
0: আচ্ছা আমি তোকে বুঝিয়ে বলছি, দাঁড়া। ওই আমাদের পাড়ার মোড়ে আদিকালের বটগাছটা, ওরা ওটা আজ বিকেলে কেটে ফেলবে বলছে। ওখানে নাকি মোবাইলের বিশাল বড় টাওয়ার বসানো হবে।
1: কারা কাটবে?
0: কারা আবার? ওই মিউনিসিপ্যালিটির হতচ্ছাড়া লোকগুলো।
1: তা কাটে কাটুক, তাতে তোর কি?
0: আহ বাজে বকিস না, ও হলো লক্ষ্মী গাছ, কত পুরনো জানিস? আমার ঠাম্মি বলেন ওই গাছে দোলনা ঝুলিয়ে উনিও নাকি দোল খেয়েছেন। তাহলেই ভাব, আর ওই গাছে কত পাখিরে মধু, ময়না, দোয়েল, বন্টি, লেচ্ছোলা, আরো কত। বিকেলবেলা আমি যখন সন্ধ্যাবাতি সেরে ছাদের বারান্দায় গিয়ে দাঁড়াই, ওদের ওদের কিচিরমিচিরে আমার মনটা কেমন শান্ত হয়ে যায়।

0: আচ্ছা সে না হয় বুঝলাম, কিন্তু তুই করতে কি চাইছিস সেটা তো বল।
1: ওই গাছটাকে যে করে হোক বাঁচাতে হবে রে মধু, ওই ওই পাখিগুলোর জন্য, এই শহরের মানুষদের জন্য, আর সবচেয়ে বড় কথা এই এই এই পাখির বাচ্চাগুলোর জন্য। তুই দে না ফোনটা, একটা ফোন করেই তো দিয়ে দিচ্ছি বাবা।
0: কাকে করবি ফোন?
1: কাকে আবার? আমাদের ওয়ার্ড কমিশনার বীরু সামন্তকে। ও যদি না চায় ওরা ওই গাছটা কাটতে পারবে না রে।
0: কাকে ফোন করবি তুই?
1: বীরু সামন্তকে।
0: বীরু সামন্তকে? তুই বীরু সামন্তকে ফোন করবি আর উনি উঠ করে গাছ কাটা বন্ধ করে দেবেন?
1: আরে আমি বুঝিয়ে বলবো তো ওই পাখিগুলোর কথা, ওই বাচ্চাগুলোর কথা।
0: আরে ওলি ওলি আমি সাধে কি তোকে আসমানটা কি? হ্যাঁ উনি বলবেন আর গাছ কাটা বন্ধ করে দেবে। হেই তুই চিনিস বীরু সামন্ত কেমন লোক?
1: না।
0: জানিস?
1: না।
0: আরে এ শহরে বেনামে তিনটে কাঠের আড়ত রয়েছে ওর।
1: কি বলিস?
0: হ্যাঁ, আর আমি হলফ করে বলে দিতে পারি এই গাছ না শেষ পর্যন্ত পিস পিস হয়ে ওই বীরু সামন্তের আড়তেই ঢুকবে।
1: ও মা!
0: আর ওই বীরু সামন্তের বডিগার্ডের সামনে দাঁড়ালে না তোমার বৃক্ষ প্রেম টেম গুছে যাবে মা। যাও যাও বাড়ি যাও।
1: তাহলে তাহলে এবার কি করি বলতো? হাতে মাত্র কয়েক ঘন্টা সময়, নিজেকে বড় একলা লাগছে রে মধু। সবাই মিলে যদি রুখে দাঁড়াতো তাহলে কারোর সাধ্য ছিল বল গাছটা কাটার?
0: সে সে অবশ্য উপায় ছিল একখানা, কিন্তু ওই ফেসবুকে একটা ইভেন্ট করাই যেত, কিন্তু তোর তো মোবাইলই নেই আর ফেসবুক।
1: ও মা সত্যি এমনটা করা যায়?
0: তা কেন করা যাবে না? আরে ফেসবুকে একটা ইভেন্ট করে সবাইকে জড়ো হওয়ার জন্য বলাই যেতে পারে, কিন্তু তোর তো ফেসবুক নেই মোবাইল নেই, কি করবি তুই? হ্যাঁ
1: ও মা, ও আমার তো মোবাইল ফেসবুক কিছুই নেই, তুই তো জানিস। ওই কি যেন একটা বললি ইভেন্ট, হ্যাঁ তোর তো মোবাইল আছে, তুই করে দে না তোর মোবাইল থেকে প্লিজ।
0: আমার খেয়ে দে কাজ নেই, হ্যাঁ আমি তোমার ইভেন্ট করব। এই যে একটু আগে চেঁচালাম যে আমায় একটু হেল্প করতে হবে আমার ছবিতে হাজারখানেক লাইক জুটে, তুই করেছিলি? যত সব আমার সময় নেই আমি চললাম।
1: সবকিছু কি এত দেয়ালের মাপকাঠিতে কেন তুলছিস মধু? একটা গাছ বেঁচে গেলে কতগুলো পাখি তোকে আশীর্বাদ করবে বুঝতে পারছিস?
0: এই শোন শোন শোন শোন, মেলা ফেজ ফেজ করিস না। হ্যাঁ আমার কারোর ই আশীর্বাদ চাই নে। আশীর্বাদ দিতে
1: এসেছি। দে না মধু।
0: দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আশীর্বাদ চাই নে, আশীর্বাদ দিতে এসেছি। খুলে দিচ্ছি যত সব। অপারেশন গ্রিন দিচ্ছি তো, কেন তাকাচ্ছিস কেন? স্থান পাড়ার ফার্মেসির মোড়।

0: সময় সন্ধে ছটা মোটো লেটস সেভ এ ট্রি টু নাইট। হ্যাঁ এই দেখ বানিয়ে দিয়েছি, কিন্তু কেউ আসবে টাসবে বলে ভাবিস না, লোকের খেয়ে দিয়ে কাজ নেই, আসবে।
1: বাহ বেশ, খুব ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে, বেশ হয়েছে। এবার না তুই আমার সাথে একটু মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে ওই অ্যাপ্লিকেশনটা জমা করে চলে আসবি, চল না।
0: এই কিসের অ্যাপ্লিকেশন?
1: আরে প্রিয়ার অ্যাপ্লিকেশন রে, আমি না একটা প্রিয়ার অ্যাপ্লিকেশন লিখেও এনেছি। অ্যাপ্লিকেশনে যদি কাজ হয়ে যায় তাহলে তো ভালোই, আর যদি না হয় তাহলে কি যেন একটা, হ্যাঁ হ্যাঁ, অপারেশন গ্রিন, সেটা তো
0: কিছু হবে তোমার অপারেশন গ্রিন। অপারেশন গ্রিন কেউ আসবে না। হ্যাঁ আর আমার অনেক কাজ আছে, আমি চললাম।
1: এই তুই আমাকে ফেলে কি করে যাবি রে?
0: তোমাকে নিয়ে যেতে হবে নাকি?
1: না মানে তোমার মোবাইলটা যে আমার কাছে।
0: এই এই এই ওলি ওলি মোবাইলটা দে বলছি।
1: দেব না
0: ওলি, প্লিজ মোবাইলটা দে বলছি।
1: দেব না
0: ওলি, প্লিজ মোবাইলটা দে।
1: দেব না
0: ওলি, মোবাইলটা দে বলছি।
1: দেব না
0: ওলি, মোবাইলটা দে বলছি।
2: সবুজ পাতায় যাচ্ছে চিঠি সোশ্যাল মিডিয়ায়, একটি গাছের জন্য ওলি যুদ্ধ করতে চায়। যুদ্ধ হবে, যুদ্ধ হবে জানিয়ে গেলাম ভাই, বৃক্ষ এবং পাখির কসম সবার আশা চাই। সেলফি ছবির ছলচাতুরি ভান করা আর বাহাদুরি, গড্ডা লেখায় গা ভাসিয়ে সময় চলে যায়। হোক না এবার সত্যি লড়াই, সবাই মিলে রুখে দাঁড়াই সোশ্যাল মিডিয়ায়। আহা একটি গাছের জন্য ওলি যুদ্ধ করতে চায়, ওলি যুদ্ধ করতে চায়, ওলি যুদ্ধ করতে চায়।
1: আরে সামন্ত বাবু দেখি, আরে বসুন বসুন বসুন।
3: তাহলে সেই কথাই রইল, কিন্তু কাজটা আজ সন্ধ্যের মধ্যেই হওয়া চাই। হ্যাঁ
1: হ্যাঁ সেই ভালো, দিনের বেলা রিস্ক নিয়ে লাভ নেই। বলা তো যায় না কোথা থেকে কোন এনজিও ফেনজিও এসে আবার পরিবেশ প্রেমের গান গাইতে আরম্ভ করবে।
3: পরিবেশ প্রেম, এই হয়েছে আরেক জ্বালা। তা আপনাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে সব রেডি তো?
1: আহা ও নিয়ে আপনি ভাবছেন কেন, সমান ড্রজার ট্রাক সব রেডি, বডি পড়ে গেলে ওখানে আর রাখবো না। রাতারাতি চপিং করে ট্রাকে তোলে সোজা আপনার আড়তে।
3: বাহ বেশ বেশ,
1: একটা একটা নিরীহ গাছকে কাটবেন বলে আল্লাহতে ডগমগ করছেন যে বড়।
3: মানে কে তুমি? হ্যাঁ কে
1: আপনি যে এই গাছটিকে কাটবে বলে এই মাত্র ষড়যন্ত্র করছিলেন, আমি সেই গাছটিরই মা।
3: বৃক্ষ মাতা, তা এখানে ষড়যন্ত্রের কি দেখবে মা? আমাদের ওয়ার্ডে নতুন মোবাইল কোম্পানি টাওয়ার বসবে, আর তার জন্য জায়গা চাই। হ্যাঁ আর জায়গার জন্য গাছটা কাটতে হবে, এ তো উন্নয়ন।
1: উন্নয়ন
3: আলবাত,
1: আর সেই উন্নয়নের সিঁড়িটা বুঝি আপনার কাঠের আড়তে তৈরি হবে?
3: মানে
1: তোমরা কারা, সরকারি অফিসে এসে অফিশিয়াল আওয়ার্সে গোলমাল পাকাচ্ছ যে, কি চাই তোমাদের? এই তোকে বলিনি অ্যাপ্লিকেশনটা দিতে? দে না দে না অ্যাপ্লিকেশনটা, যা বলছি।
0: না ম্যাডাম, মানে ইয়ে ওই ওই গাছটা যদি না কাটতেন।
1: কি এটা
0: অ্যাপ্লিকেশন?
1: ও প্রেয়ার অ্যাপ্লিকেশন, ধরুন ধরুন। আচ্ছা আমি বুঝতে পারছি, তোমরা চাও পরিবেশ বাঁচুক গাছ বাঁচুক, কিন্তু দেখো গাছ যেমন দরকার মোবাইল টাওয়ারটাও তো দরকার। এই যে তোমার হাতে মোবাইলটা রয়েছে, তা যদি মোবাইল টাওয়ারই না থাকে তাহলে?
4: ওটা আমার না।
0: এই ওলি আমার মোবাইলটা দে বলছি, মোবাইলটা দে, মোবাইলটা দে
4: না।
3: এই তুমি চোর কাটাগুলির নিত্যানন্দ দর ছেলে মধুনা? বাহ বাহ চমৎকার, তুমি এখানে এসে এই ডেপো মেকার সাথে মিলে আমার উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাগড়া দিতে এসেছো। আর ওদিকে ওদিকে তোমার বাবা কাল এসেছিলেন আমার কাছে তোমার ব্যাপারে কথা বলতে।
0: বাবা এসেছিলেন?
3: হ্যাঁ উনি এসেছিলেন, উনি এসে বললেন তুমি নাকি কলেজ পাস করেছো, কলেজ পাস করে বেকার বেকার ঘুরে বেড়াচ্ছো, তাও আমার কাঠের আড়তে ম্যানেজার ফ্যানেজার কিছু একটা করে নেই আর কি।
0: বাবা আপনাকে কথা বললেন?
3: বললেন
0: ম্যানেজার?
3: তো তিনি তো আর জানেন না, তার সুপুত্তর আমার কাঠের আড়তে।

0: ম্যানেজার হবে না, সেই ঢেপো মেটার সাথে মিলে পাড়ার পরিবেশ মন্ত্রী হয়ে ঘুরে বেড়াচ্ছে।
1: তুই সাথে সাথে মিনমিন কি করছিস? মিনমিন করছিস কেন? চুপ কর। আমাদের মধুকে ওসব চাকরির লোক দেখাবেন না।
2: না না স্যার,
1: ও সব চাকরির পড়া করে না।
2: না স্যার, আমি আমি করি স্যার, করি। হ্যাঁ আমি করি, মানে আমি।
1: আর আপনি ভাবছেন কি আমরা শুধু দুজন? হ্যাঁ রে, সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে অপারেশন গ্রিন।
3: অপারেশন গ্রিন
1: আগে? হ্যাঁ, আমরা এই গাছটিকে বাঁচাতে একটা ইভেন্ট তৈরি করেছি, অপারেশন গ্রিন। এখন অবধি 230 জন ছেলে মেয়ে যোগ দিয়েছে।
2: এই বলিস কি উলি
1: আগে? হ্যাঁ, হ্যাঁ রে, আসুন না বিকেলবেলা গাছটা কাটতে, টের পাওয়াচ্ছি। হ্যাঁ, যত সব চাকরির কথা বলে, এই চল তুই আমার সাথে, চল চল বলছি, চল।
2: আমি আসছি, দাঁড়া না।
1: না চল,
2: তুই যা, আমি আমি আসছি।
3: কি ডেঞ্জারাস মেয়ে স্যার, ভয় দেখিয়ে গেল, জুটিয়ে রাখবে 200-300 ছেলে পুলে সন্ধেবেলা, কি যে হবে।
0: ওসব নিয়ে আপনি ভাববেন না।

0: করি স্যার, করি, হ্যাঁ আমি করি, মানে আমি।
1: আর আপনি ভাবছেন কি আমরা শুধু দুজন? আরে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে, অপারেশন গ্রিন।
2: অপারেশন গ্রিন?
1: আগে হ্যাঁ, আমরা এই গাছটিকে বাঁচাতে একটা ইভেন্ট তৈরি করেছি, অপারেশন গ্রিন। এখন অবধি 230 জন ছেলে মেয়ে যোগ দিয়েছে।
0: এই বলিস কি হলি?
1: আগে হ্যাঁ, আরে আসুন না বিকেলবেলা গাছটা কাটতে, টের পাওয়াচ্ছি। হ্যাঁ, যত সব চাকরির কথা বলে, এই চল তুই আমার সাথে চল, চল বলছি, চল।
0: আমি আসছি, দাঁড়া না,
1: না চল
0: তুই যা, আমি আমি আসছি।
2: কি ডেঞ্জারাস মেয়ে স্যার, ভয় দেখিয়ে গেল, জুটিয়ে রাখবে 200-300 ছেলে পুলে সন্ধ্যেবেলা, কি যে হবে।
3: ওসব নিয়ে আপনি ভাববেন না, আমার ছেলে পুলেরা, আমার ছেলে পুলেরা সব তৈরি হয়ে আসবে। হ্যাঁ
2: সত্যি আসবে তো?
3: আরে বলছি তো,
2: যাক বাবা বাঁচা গেল।
3: শুনো, এই আজকালকার ছেলে ছোকরাদের না আমার ঢের জানা আছে, হ্যাঁ ঢের জানা আছে, এদের এই বিপ্লব টিপ্লব সব এই ফেসবুক আর হোয়াটসঅ্যাপে, ওখানে রাজা উজির আর ওখানে এই কেস চিত্তির, রিয়েল লাইফে, রিয়েল লাইফে কিচ্ছু করার মুড নেই এদের, কিচ্ছু করার মুড়ুদও নেই আর এলোমো নেই।
0: ঠিক বলেছেন স্যার।
3: তা এই এই এই যে পরিবেশ মন্ত্রী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর না ছকি, যাও যাও যাও যাও, কি তোমার এদিকে বলছো তোমার চাকরিটা দরকার, আবার ওদিকে আমার গাছ কাটা নিয়ে তোমার মেলা আপত্তি।
0: না স্যার, ওসব আমি না, ওই যত সব অলির পাল্লায় পড়ে।
2: দেখো ইয়াং ম্যান, চাকরি যদি চাও তাহলে একটা সোজা হিসেব বুঝে নাও, গাছ না কাটলে কাঠ আসবে কোথা থেকে, আর কাঠ না এলে আরত চলবে কিসে, আর যদি আরতি না থাকে তুমি ম্যানেজারটি বা হবে কিসের? হ্যাঁ
0: ম্যাডাম, ম্যাডাম যদি আপনি চান তাহলে।
2: তাহলে তাহলে কি
0: মানে স্যার, আমি তাহলে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারি স্যার? হ্যাঁ
3: মানে মানে তুমি বলতে চাইছো যে তুমি সোজা ডিগবাজি খেয়ে আমার ক্যাম্পে চলে এসেছো?
0: ওখানেই আমরা রাজা উজির আর ওখানেই আমাদের কেস চিত্তির। আসলে অলিটা বড় বোকা, ও ভাবছে ওই ফেসবুকের ভার্চুয়াল ইভেন্টে যারা যোগ দিয়েছে তারা বিকেলবেলা আমাদের গাছ বাঁচাতে আসবে, কিন্তু কিন্তু ওর তো মোবাইল নেই, ওই ফেসবুকের ভাওতাবাজি জানে না স্যার। স্যার আমি সন্ধ্যের আগেই, হ্যাঁ ম্যাডাম সন্ধ্যের আগে আমি ব্যাপারটাকে গুছিয়ে ম্যানেজ করে ফেলবো। হ্যাঁ সত্যি বলছি স্যার।
3: তাহলে তাহলে সেই কথাই রইল, তুমি যদি আজ এই সন্ধ্যের গাছ কাটার ব্যাপারটা ম্যানেজ করে নিতে
0: পারো। হ্যাঁ করবো স্যার, করবো।
3: তাহলে তাহলে আমার কাঠের আড়তে তোমার ম্যানেজারই পাক্কা।
0: সত্যি বলছেন স্যার?
3: আলবাদ
0: স্যার, সত্যি বলছেন।
3: হ্যাঁ
0: স্যার,
3: যাও যাও যাও যাও যাও, তুমি যাও। আরে হাত মেলাও, কি ভাবছো?
0: মানে স্যার হাত মেলাবো?
3: হ্যাঁ।
0: থ্যাংক ইউ স্যার, স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
3: যাও,
0: থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
3: কি দিলাম ম্যাডাম?
2: আপনার জবাব নেই।
3: শুনুন, আপনাকে বলছি আপনি কিন্তু আজ সন্ধ্যে ঠিক 6টার মধ্যে কিন্তু জিনিসপত্র নিয়ে আসবেন, চলে আসবেন। আচ্ছা চলুন, হ্যাঁ ওইখানে যেতে হবে কিন্তু।
2: হ্যাঁ ঠিক আছে।

0: আর কি কখনো তুই আর আমি গাছের নিচে একসাথে দাঁড়াতে পারবো বল?
1: জানি না বাপু, তোর ওই প্যান্টটা নানি না আমার একদম ভাল লাগছে না। সারাটা দিন ধরে তোর পাল্লায় পড়ে সবকিছু গোল্লায় গেল। কিসব কিসব ইভেন্ট সিভেন্ট করে আমার মোবাইলটাও আটকে রেখেছিস। এদিকে আমি আমার কিউটিপাই শালুর একটা স্ট্যাটাসও দেখতে পাচ্ছি না, সেটা বুঝতে পারছিস?
0: এ কি মধু, তোর কাছে এই গাছ, এই পাখি, এই মানুষগুলোর যে একটা কিউটিপাই স্ট্যাটাস বড় হয়ে গেল।
1: হ্যাঁ বড় হলো, আলবাত বড় হলো। তুই তো ইউজ করিস না, তুই কি বুঝবি?
0: তা বুঝিয়ে দিলেই বুঝবো।
1: হ্যাঁ হ্যাঁ, তবে শোন শোন, এই এই স্ট্যাটাস, এই কমেন্টস, এই লাইকস, এই সেলফি, এগুলো আছে বলেই না আমার এই অর্থহীন ডিপ্রেসড লাইফে বেঁচে থাকার একটা মানে খুঁজে পাই। সবসময় যেন মনে হয়, সবসময় যেন মনে হয় কিছু একটা ঘটছে, আমি আমার জীবনটাকে যতটুকু ফালতু ভাবছি ঠিক ততটুকু ফালতু নয়। সামথিং সামথিং কুল ইজ হ্যাপনিং ম্যান, সামথিং ইন্টারেস্টিং ইজ হ্যাপনিং।
0: অবশ্যই নিশ্চয়ই, আর শুধু কি ফেসবুকের পাতায় বল, এই যে তুই আমাদের আজ একটা ইভেন্ট তৈরি করে দিলি, এত এত লোক যোগ দিল, আমার তো মনে হয় এরা এখনি এসে হাজির হয়ে যাচ্ছে এখানে।
1: ওলি ওলি লিসেন ওলি, তুই বুঝতে পারছিস না ওলি?
0: মধু, আমরা না বড্ড ভুল করে ফেলেছি জানিস, একটা ব্যানার তৈরি করে আনতে পারলে না।
1: ওলি ওলি লিসেন, শুন, কেউ আসবে না, কেউ আসবে না।
0: কেউ আসবে না?
1: না কেউ আসবে না।
0: কেন কেউ আসবে না? আরে এমনি বলছিস কেন মধু?
1: কেউ আসবে না, আসবে না।
0: তুই তো বানিয়ে দিলি ইভেন্টটা।
1: হ্যাঁ দিয়েছি, বানিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে? হ্যাঁ বানিয়ে দিয়েছি। আরে ফেসবুকে এমন একটা ইভেন্ট তৈরি করা হচ্ছে যাকে বলে খুন ম্যান।
0: আরে এত এত লোক যে চোখ দিল
1: করেছে, তাতে কি হয়েছে? আরে এরকম একটা এনভায়রনমেন্টাল ইস্যুতে জয়েন করাটা হচ্ছে।
0: ও হ্যাঁ হ্যাঁ, এই তো বললে, ভেরি ভেরি কুল।
1: ইয়েস,
0: আর সত্যিকারের অর্থে এই গাছটাকে বাঁচানো মনে হয় ইটস নট সো কুল?
1: অবভিয়াসলি নট সো কুল। আরে পরিবেশ দিবসে গাছের সঙ্গে সেলফি সেনা হয় ঠিক আছে, কিন্তু কিন্তু তা বলে কি ওই গাছকে বাঁচাতে বুলডোজারের সামনে এসে দাঁড়িয়ে পড়তে হবে নাকি? তুমি হলে তোমার মা বাবার আদুরে মেয়ে, তুমি ওসব বুঝবে না। হ্যাঁ এই তুই জানিস, জানিস আমাদের জেনারেশনটা কতটা লোনলি, কতটা কতটা ডিপ্রেসড, তুই জানিস?
0: আর এইসব ডিপ্রেশন আর এইসব ভাওতাবাজি থেকে বের হতেই তোদের বোধ হয় ওই সোশ্যাল মিডিয়া, ফেসবুক আর ইনস্টাগ্রামে ডুবে থাকা।
1: ইয়েস ইয়েস ইয়েস, কিন্তু মুশকিলটা কি জানিস, সেখানে ওই চশমা গুজে তোর মতো কিছু বোকা লোক চলে আসে পৃথিবী উদ্ধার করবে বলে।
0: সত্যি বলেছিস মধু, সত্যি বলেছিস, আমি না বড্ড বোকা রে, বড্ড বোকা।
1: হ্যাঁ বোকা বোকা, বোকাই তো বোকাই তো। আরে বোকা না হলে কি ওই মোবাইলটা আর বসাতে বাধা দিই? আর এই কথাই যখন আমি বীরু সামন্তকে বলছিলাম।
2: শুনছেন নাটক চাইছি তোমার বন্ধুতা, নাটকের শেষ অংশটুকু শুনবেন সংবাদের।
3: আকাশবাণী সে দোপহর সমাচার কে সাথ মে বিশাল শর্মা। মুখ্য সমাচার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে পর্যাবরণ কে প্রতি উত্তরদায়িত্ব, যুবা সশক্তিকরণ আর আন্তরিক শুচিতা কি ভাবনা কে সাথ বিকশিত ভারত কে নির্মাণ কে লিয়ে একজুট হোনে কা আহ্বান কিয়া। সি জোসেফ বিজয় তামিলনাড়ু কে মুখ্যমন্ত্রী বনে, 9 মন্ত্রিয়ো নে ভি শপথ লি। হিমন্তা বিশ্ব শর্মা কো আসাম মে ভারতীয় জনতা পার্টি বিধায়ক দল কা নেতা চুনা গিয়া, সরকার বনানে কা দাবা পেশ কিয়া। আদালত নে পঞ্জাব কে উদ্যোগ মন্ত্রী সঞ্জীব অরোড়া কো 100 করোড় রুপে সে অধিক কে জিএসটি ধোখাধড়ি মামলে মে 7 দিন কে রিমান্ড পর ভেজা। রুশ কে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নে কাহা ইউক্রেন কে সাথ সংঘর্ষ জল্দ সমাপ্ত হো সকতা হ্যায়। और शंघाई में तीरंदाजी विश्वकप में भारतीय महिला रिकर्व टीम ने मेजबान चीन को हराकर स्वर्ण जीता। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने पर्यावरण के प्रति उत्तरदायित्व, युवा सशक्तिकरण और आंतरिक शुचिता की भावना के साथ विकसित भारत के निर्माण के लिए एकजुट होने का आह्वान किया है। श्री मोदी ने आज कर्नाटक की राजधानी बेंगलुरु में आर्ट ऑफ लिविंग के 45वीं जयंती समारोह में हिस्सा लिया। उन्होंने संस्थान में नवनिर्मित ध्यान मंदिर का उद्घाटन भी किया। इस अवसर पर श्री मोदी ने कहा कि सेवा, आध्यात्मिकता और सामाजिक परिवर्तन में आर्ट ऑफ लिविंग फाउंडेशन की भूमिका महत्वपूर्ण है। उन्होंने कहा कि बेंगलुरु ने आध्यात्मिक ऊर्जा को नई ऊंचाई दी है।
4: ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान, स्पिरिचुअलिटी, आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान, प्राणायाम भारत के संस्कारों का

0: এই অলি, এই অলি, আর কত নাচাবি আমায়? অলি, এবার তোমার মোবাইলটা ফেরত দে। অলি, অলি প্লিজ মোবাইলটা দে, প্লিজ।
1: দাঁড়া না মধু, এই গাছটার নিচে আমার সাথে দেখ, দেখ পাখিগুলো কেমন কেমন দল বেঁধে একসাথে বাড়িতে ফিরছে। আর কি ওদের এভাবে কখনো বাড়ি ফেরা হবে?

0: এই অলি, এই কোত্থেকে একটা উটকো লোক চলে এসছে, ওর ভাবগতিক ঠিক ভালো ঠেকাচ্ছে না ওকে আমার। এই চল এখান থেকে।
1: সে আমি বুঝবো মুথু।
0: চল বলছি চল।
2: দিদি ভাইরা, বলছিলাম কি, আমি এখানে বসলে তোমাদের কোনো অসুবিধে নেই তো?
0: না না, অসুবিধে আবার কিসের, বসুন না আপনি।
2: ঠিক আছে, বসলাম।
0: বলি চল না।
2: আসলে কদিন ধরে আমার হয়েছে এক নতুন কাজ, বুঝলে দিদি ভাইয়েরা, ঘরে মনই টিকছে না, সারাদিন একটু পর পর শুধু ওই অটোটার কাছেই ছুটে ছুটে আসছে।
0: আরে ও মশাই, আরে ওই ওই অটোটা কি আপনার?
2: হ্যাঁ, আমার অটো, মানে আমার অটো ছিল কিন্তু এখন আর আমার নেই, বেদখল হয়ে গেছে, একটা দুষ্টু এসে আমার অটোটা দখল করে নিয়েছে, আমি এখন শুধু অটোটাকে পাহারা দিই।
0: কিরে, এ তো পাগল মনে হচ্ছে। এই এই যে মশাই, আপনার অটোটা ওখান থেকে সরিয়ে নিয়ে যান প্লিজ।
2: সর্বনাশ, সে তো হবে না, অটোটা তো সরানো যাবে না।
1: শুনুন, ও ঠিকই বলেছে, এখানে এখন বুলডোজার আসবে, তুলকালাম হবে, আপনি এখানে অটো রাখতে পারবেন না।
2: আরে দিদি ভাই, সে তুফান আসুক আর আন্ধি, আমার অটো এক চুল সরবে না।
0: এই কেন মশাই, আপনার অটোতে এমন কি আছে যে বলছো?
2: সে ভারী মজার গল্প, শুনবে তোমরা, শুনবে?
0: এই না না, আমাদের কাছে সময় নেই। এই ওলি চল চল প্লিজ।
1: হ্যাঁ আমি শুনবো, আপনি বলুন। আচ্ছা ওই কি কি কি আছে বলুন তো আপনার অটোতে? আপনি কি যেন একটা পাহারা দিচ্ছিলেন বললেন?
2: বলবো, খাজানা, খাজানা, আরে খাজানা আছে আমার অটোতে।
0: কি আজগুবি গল্প শোনাচ্ছে উনি, তুই শুনছিস এই?
2: আরে আজগুবি নয়, ষোলো আনা সত্যি। আচ্ছা আচ্ছা, গোড়া থেকেই বলছি তাহলে।
0: বলুন, কিন্তু একটু সংক্ষেপে বলবেন।
2: এই তো গত সপ্তাহের কথা, বুঝলে দিদি ভাই, হঠাৎ করে কি প্রচন্ড জ্বরেই না পড়লাম, কি যে কষ্ট।
1: কেন, বাড়ির লোকেরা দেখাশোনা করেনি বুঝি?
2: এই অটোটা ছাড়া ত্রিসংসারে আমার কেউ নেই, দিনে অটো চালানো আর রাতে এই গাছতলায় অটোটা বেঁধে পাশের বস্তিতে একটা ঝোপড়িতে আত পেটা খেয়ে ঘুমিয়ে পড়া, এই তো চলছিল। কিন্তু কিন্তু তারপর সব পাল্টে গেল।
1: আপনি কি একটা গুপ্তধন না কি যেন বলছিলেন?
2: গুপ্তধন নয়, খাজানা, খাজানা। বলছি বলছি তো, দুদিন জ্বর গায়ে ঝুপড়িতে মটকা মেরে পড়ে থাকার পর তিন নম্বর দিন কিন্তু আমাকে বেরুতেই হলো, বুঝলে দিদি ভাইয়েরা, পেটের দায়ে, পেটের দায়ে যে ভীষণ দায়ে গো।
0: তা আপনি জ্বর গায়ে নিয়ে অটো নিয়ে বেরিয়ে পড়লেন?
2: আরে অটো নিয়ে বেরিয়ে পড়া আমার হলো কই? সেদিন সেদিন আকাশটা ছিল মেঘলা, হালকা হালকা হাওয়া বইছিল, আমি ভোরবেলায় স্টেশনের প্যাসেঞ্জার ধরবো বলে তপ্ত শরীরে অটোতে উঠে বসেছি, ইঞ্জিনটা স্টার্ট করব, হঠাৎ হঠাৎ মনে হলো পেছনটাতে কি যেন একটা দেখলাম।
1: আরে কি দেখলেন, কোথায়?
2: আরে আমার গাড়ির পেছনে, ওই যে ইঞ্জিনের ঠিক ওপরের খোপটা, ওখানে। এই দুদিনে এই দুদিনে দারুণ একটা কাণ্ড ঘটে গেছে।
0: আরে কি দেখলেন সেটা বলুন না।
2: আরে দেখলাম, আরে একটা পাখির বাসা।
1: পাখির বাসা?
2: হ্যাঁ পাখির বাসা। এই দুদিনে কোত্থেকে যেন একটা পাখি এন্তার খড়কুটো এনে খুব যত্ন করে ওখানে একটা বাসা বানিয়েছে।
0: যা বাবা, এই হলো আপনার খাজানা?
2: শুধু তাই নয় গো, আমি দেখতে পেলাম ওই পাখির বাসায় নরম খড়ের উপর জল জল করছে টুকটুকে চারটে পাখির ডিম।
0: সত্যি মশাই, এ তো দেখছি রীতিমতো কুবেরের ধন।
1: এই তুই থাম তো, তুই থাম। আচ্ছা তারপর কি করলেন?
2: আমি অটোটা আবার স্টার্ট করব, হঠাৎ আমার মনে হলো, আচ্ছা আমি যদি আমি যদি অটো নিয়ে চলে যাই, ওই পাখিটা তো ফিরে এসে তার বাসা খুঁজে পাবে না।
0: তো আপনি গেলেন না? আচ্ছা ইন্টারেস্টিং তো। তার এই পেপারটা ফেসবুকে লাইভ করলে কেমন হয়? এই আপনি বলুন, আপনি বলুন, আপনি বলুন, তারপর কি হলো?
2: তারপর আমার যে কি হলো, আমি আবার টলতে টলতে কোনো রকমে আমার ঘরে এসে শুয়ে পড়লাম।
1: আচ্ছা ওই ওই পাখিটা কি ফিরে এসেছিল?
2: আসেনি আবার, আমি বিকেল বেলা গিয়ে

0: অটোটাতে উকি মারতে দেখি, ও মা, ওই ডিমগুলোর উপর পরম মমতায় বসে তা দিচ্ছে একটা ছোট্ট মুনিয়া পাখি। আমায় দেখে চমকে গিয়ে সে আমার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য আমি যেন তার দু চোখে ভয় দেখতে পেলাম, যেন সে আমাকে জিজ্ঞেস করলো, তোমাকে কি বিশ্বাস করা যায়? সঙ্গে সঙ্গে আমার কি যেন হয়ে গেল, আমার সমস্ত শরীর মন প্রাণ যেন বলে উঠল, যাই যাই যাই। আমি ওকে বললাম, ছোট্ট পাখি, ছোট্ট পাখি, তুমি তুমি আমার উপর ভরসা রাখো, তুমি তুমি আমার উপর ভরসা রাখো পাখি, আমি তোমার কোনো ক্ষতি করব না। তা পাখি কি বুঝলো কে জানে, সে আবার চোখ বুঝে নিশ্চিন্ত হয়ে ডিমে তা দিতে লাগলো।
1: মাই গড, তারপর থেকে আপনি অটো চালানো বন্ধ করে ওই বাড়িতে বসে আছেন, কারণ অটোটা স্টার্ট করলে ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আপনি তো দেখছি অলির থেকেও বড় পাগল।
2: এই তো চুপ কর, উনি পাগল হলেও না, খুব মিষ্টি একটা পাগল।
0: কি করব বলো, আমি তো একা, আত্মীয় নেই, স্বজন নেই, এই পৃথিবীতে কোথাও আমার কেউ নেই। তাই ছোট্ট পাখিটা যখন আমার কাছে এলো, আমার মনে হলো, আমার মনে হলো, এই তো একটা বন্ধু পেলাম আমি।
1: কিন্তু এতদিন ধরে ওই রুজি রুটি বন্ধ, অটো বন্ধ, আপনার চলছে কি করে মশাই?
0: দেখো, তোমাদের কাছে লুকোবো না, অসুবিধা তো হচ্ছে, তা সে হোক গে। কদিন না হয় খাওয়া দাওয়াটা ঠিক মতো জুটলো না, কিন্তু ওই ডিমগুলো থেকে ফুটফুটে পাখির বাচ্চাগুলো বেরিয়ে আসছে, কিচির মিচির করছে, এসব ভাবলেই না, এসব ভাবলেই আমি আজকাল খাওয়া দাওয়ার কথা ভুলেই যাচ্ছি।
1: উফ মশাই, আপনি আর এসব বন্ধ করুন তো, ভাল লাগছে না আমার।
2: আরে তোর কি হলো আবার, কি ভাল লাগছে না?
1: এই বারবার শুধু হেরে যাওয়া, হেরে যাওয়া আর হেরে যাওয়া। আচ্ছা, আমি না হই চিরকালের হেরো, সকালবেলা ফেসবুকের লাইকের চক্করে বন্ধু খুঁজতে বেরিয়েছিলাম, একটা বন্ধু কি জুটলো বল? কিন্তু কিন্তু তোরা, তুই ওই মিষ্টি পাগল লোকটা, তোরা তো ফাইটার, তোরা কেন বারবার হেরে যাবি বল?
0: কে হেরে যাবে গো?
1: তুমি ওসব বুঝবে না বাবু, এই গাছটাকে কাটার জন্য বুলডোজার নিয়ে লোক আসছে, এই গাছটা, তারপর ওই তোমার পাখির ডিমগুলো কিছুই বাঁচবে না।
2: ও ঠিকই বলেছে জানেন, এই গাছটাকে না আমি আমার বন্ধু বলে মানি, আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমরা অনেক চেষ্টা করেছি গাছটিকে বাঁচাতে, অনেক এখানে ফেসবুক ইভেন্টও করতে চেয়েছিলাম,
1: কিন্তু কেউ আসেনি জানেন, বরঞ্চ আমি আমি নিজেই ওই বীরু সামন্তের ফাঁদে পড়ে।
0: ও, তা কেউ আসেনি বলে তোমরা বুঝি হাল ছেড়ে দিয়েছো?
2: আমি একা কি বা করতে পারি বলুন?
0: কেন, রুখে দাঁড়াতে পারো
2: একা?
0: আচ্ছা, এই গাছটাকে তুমি তো তোমার বন্ধু মনে করো, তাই না? আর ওই পাখির ডিমের না ফোটা বাচ্চাগুলো, এগুলো হচ্ছে আমার বন্ধু। তা কেউ যদি আমাদের বন্ধুকে মারতে আসে, আমরা রুখে দাঁড়াবো না? কেউ এলো না বলে কি বন্ধুকে একা ফেলে চলে যাব?
2: ঠিক বলেছেন তো আপনি।
0: শোনো দিদি ভাই, সবাই এলে তারপর তুমি রুখে দাঁড়াবে, এটা কোনো কাজের কথা নয়। তুমি আগে রুখে দাঁড়াও, তারপর সবাই এলে আসতেও পারে।
2: ঠিক ঠিক বলেছেন আপনি। এই এই এই বসলাম তবে এই গাছটির নিচে, এই বসলাম, আসুক দেখি বুলডোজার, আমি আর নড়ছি না, আর নড়বো না।
0: এই তো চাই, আমিও বসলাম তোমার সাথে, আসুক দেখি ঝড় তুফান, আমার অটো এক চুল নড়ছে না।
1: ওলি, ওলি, এই ওলি, এই ওলি, শোন, আমি তোদের মতো সাহসী নই, গাছকে কিভাবে বন্ধু ভাবতে হয়, পাখির ডিমের জন্য কিভাবে জান লড়িয়ে দিতে হয়, সেটা সেটা আমি আজ শিখেছি। এবার এবার তবে আমিও তোদের সঙ্গে বসলাম। হ্যাঁ, এই এই আমিও একটু পাগলামো করতে চাই আজ। হ্যাঁ, আমি করতে চাই পাগলামো।
2: হ্যাঁ,
1: অবিশ্বাস্য, এ তো অবিশ্বাস্য, ওলি ওলি, এই অবিশ্বাস্য, ওলি ওলি, আমাদের আমাদের অপারেশন গ্রিন সাকসেসফুল। মানে ওলি, ওই ওই মিষ্টি পাগল লোকটা যখন গল্প বলছিল, আমি আমি সেটা ফেসবুক লাইভই করছিলাম। হ্যাঁ, ইট হ্যাজ গন ভাইরাল ম্যান।
2: কি বলিস?
1: হ্যাঁ, দেখ দেখ দেখ দেখ, ওই পাখির ডিমগুলোর জন্য ওই

0: ভালোবাসা কি লোক সালাম জানাচ্ছে উনি
1: দেখি দেখি দেখি দেখি
0: আন বেস্ট অফ লাইকস এন্ড কমেন্টস ও সবাই আসছে দেখ দেখ
1: দেখ না একটু
0: দেখ না দেখ না সত্যি
1: আরে সত্যি তো ওরা ওরা কমেন্ট করেছে ওরা ওই পাড়ার মোড়ে বুলডোজারটা আটকে দিয়েছে ওরা দলে দলে আসছে মধু দলে দলে আসছে ও মা কি কি ব্যাপার হলো বলতো
0: সত্যি সত্যি তো সত্যি ওসব স্বপ্ন মনে হচ্ছে রে বলি আমাদের অপারেশন গ্রিন সাকসেসফুল হয়ে গেল আর এদিকে দেখ কি আশ্চর্য কাণ্ড আমার ওই ফেসবুকের লাইকার প্রিন্স ম্যান্ডি মার্কা ছবিতে কারা যেন লাইকস আর কমেন্টস এর বন্যা বইয়ে দিচ্ছে কিন্তু কিন্তু এটা কি করে হলো রে ওরা তো বলেছিল কেউ যদি আমাকে সত্যিকারের বন্ধু বলে ডাকে তবেই আমার ছবিতে হাজারখানেক লাইক জুটবে
1: আরে কেন হবে না এই গাছ এই পাখিগুলো তুই যখন এদের জন্য রুখে দাঁড়ালি অমনি তারা তোকে বন্ধু বলে ডেকে উঠলো প্রাণ খুলে
0: কিন্তু কিন্তু আমার আমার আর ওই চাইনি ফেসবুকের হাজার হাজার লাইকস আর কমেন্টস হ্যাঁ
2: আরে এই যে দাদু আরে দাদু দাদু একটা সেলফি হয়ে যা
3: এই চিজ চিজ
4: মানে
2: মানে ফটো ফটো
4: ফটো আচ্ছা তোমরা সবাই উঠবে আচ্ছা আচ্ছা আচ্ছা কোন দিকে তাকাবো
0: না আমি লাইকার প্রিন্স ম্যান্ডি নই আমি অলির বন্ধু মধু
5: তাহলে একটা সেলফি

0: এতক্ষণ শুনলেন নাটক চাইছি তোমার বন্ধুতা, পরিবেশনায় বিবর্তন থিয়েটার গ্রুপ। এই নাটকে বিভিন্ন চরিত্রে যারা অভিনয়ে ছিলেন, মধু, বিপ্লব দাস, অলি, গার্গী দেব, বীরু সামন্ত, অনুপম ভট্টাচার্য, অফিসার শতাক্ষী বিশ্বাস, অটো ড্রাইভার সায়ন বিশ্বাস, সমবেত এবং মানিক পুতুল সিনহা, সমবেত এবং ঝিমলি শ্বেতা দাস, সমবেত প্রথম সুরক্ষা দাস, সমবেত দ্বিতীয় শুভন দাস এবং সমবেত তৃতীয় সোমশিখা মজুমদার। নাটক রচনা ইন্দ্রনীল দে, সম্পাদনা এবং ধ্বনিধারণ সঞ্জয় প্রকাশ দাস, প্রযোজনা দিব্যজ্যোতি পুরকায়স্থ।
1: আকাশবাণী শিলচর। এবারে লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন স্বপ্নাদের গিটার বাদন।

লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন গিটার বাদন শিল্পী স্বপ্না দে। আকাশবাণী শিলচর আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে যথারীতি বিকেল পাঁচটায়। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3:00।

0: पिटारा में आज
1: उजाले उनकी यादों की। उजाले

छुपछ सपनों के भागे, एक दिन सपनों का राही चला जाए सब।

0: এইবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খারাও সে হামজাও মাকাশ মাখনারিহি সাইন্স নিজিনি ডিমাসা প্রোগ্রাম জেন্ডু মিডিয়াম ওয়েভ নি মিটার রাজাথাম বিশাথাম মাগনি পয়েন্ট মাকথাম মাগনি গ্রাউডে রাজা যাই মাখন যাই কিলো হার্টসা অদেহে এফ এম নি রাজাশি মাগনি পয়েন্ট মাকথাম মেগা হার্টসা দিনি হাইটিবাড়ি সাইন মে বাদাইন নি সাইনজি ইংরেজি মাইথাইনি রিজিম নি মাইথাই খন্ড জিনি ডিমাসা প্রোগ্রাম হা দিনি খনারি নং স্কং থাও হা আনসারাও নি প্রোগ্রাম হাকজের হা বুথু নি খুরং হা রিজাবথাই নি প্রোগ্রাম অদেহে নালাই লাইনিং সাইন্স নি গ্রাউ জমা দুহা আনসারাও নি প্রোগ্রাম এবুহা দিনি জয়পুর নলাইনি আদং আজং থুরং সালাইয়া বা প্রোগ্রাম কে খনালাই নং
1: খনারিহি জিনি জয়পুর নলাইনি আনসারাও নি খুরং দেখে খনারি মা বাউলা দু দুহা স্কাং থাওহা আনসারাও বুটুনি খুরং আ রিজার্ভ থাই খনা জেন লাইনা

0: জবাখনা লেখা দোয়া মুখ্রী সাইনথিনা পদ্মজ্যোতি ফংল
1: খানা লুগু রানি খানা লুগু রানি খানা আদৌ রানি ওয়াইনসই বব সাইন গদানি ইয়াপরি সুরলাই গাডিনি সাউনি টিকে দি

0: বগালাই ভাইজিমানি ব্লামগিরি খাবাও হি ওরানি প্রাং গাজাই হাবিরি থাংলাখানে অদেহে খাংখ্রাইবো জিজাউয়াই গোখানে দিনি দাখনাদে গ্রিখি দংমা নাংডু জুথাই
1: দুয়ালা মুখরি সাইনথিব নাং মানশ্রী লাংটাজু
2: ট্রাই রাবা টাঙ্কা বাড়ি সুকা বাড়ি রাবা টাঙ্কা হরিমা জিকা হরিমা রাবা টাঙ্কা ডাউন কঞ্জিকা ডাউন রাবা টাঙ্কা ডাউলিং ক্যাপকা ডাউলিং রাবা টাঙ্কা ইয়ান জাং সাউকা ইয়ান রাবা টাঙ্কা ওয়াইয়া সাউকা ওয়াই রাবা টাঙ্কা ডিজাং লুটাইকা ডি রাবা টাঙ্কা মিঠাই সুরুপকা মিঠাই রাবা টাঙ্কা রাজা নিনো চাইবা গ্রুপ ডাঞ্জি সৌকা জুটে বাইজা বাইজা বাইজা বাইজা নিশিল গুর থাংহি দংমানী সাউমিন লাহি সুমনি খামহি দংলাইডু ইয় গবাউহি বাইজা বাইজা বাইজা লুগুর বাইজা ডিমাসা নিশি বাইজা হামবা বসাইম বাউহি বাইজা নিশি লুগুর জুথাই
1: খারমিন মুখ্রি খালাইকা দোয়ালা রেজাবাই রেজাবি খনারে নাং মধুশ্রী কেম্প্রায়

ফনি ভূষণ হাফলং বারদেহে বুনি পার্টি নিয়ে খুরাং হা রিজাবথাই খালাইখা আনসারনি প্রোগ্রাম দেহে বুথুনি খুরাং হা রিজাবথাইনি প্রোগ্রাম দিনদে এরানিং জামখা আকাশবাণী শিলচর দুঃখ সাইহনা খারে নাং সাইনিসনি গ্রাউ জমা আকাশবাণী শিলচর গ্রাউ জমা পড়িডু অর্পণা বর্মন কেন্দ্র সরকার রিজিংনি মাইথাই খনবুয়ানে ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ড খনারিখা এব অ্যাওয়ার্ড নেখলাহি দেশনি গিবিন গিবিন হাফাইনি প্রাং খ্রিপজাং বিশাখনি মাগনি পঞ্চায়েত রাও সিলেক্ট জাখা বুসিনি বিসিংহা আসামনি শোণিতপুর জেলানি গদাইন নাপাম গ্রাম পঞ্চায়েত নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সাতাত বিকাশ পুরস্কার মাইখা উলেনিং নগাঁও জেলানি ঝুমুরমুর গ্রাম পঞ্চায়েত গাউবাও দেহে কাখরং ডেংবানি পঞ্চায়েত ওনার মাইখা ডিব্রুগড় জেলানি হাতিজান গ্রাম পঞ্চায়েত জার ডেংহি বেখরেং বিয়েংনি ন্যাশনাল অ্যাওয়ার্ড মাইখা বিজেপি নি সিনিয়র লিডার শুভেন্দু অধিকারী রাজ্যনি ফার্স্ট বিজেপি নি মন্ত্রী হজা জাবানি মিয়াহা ওত লাখা কলকাতানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হা যাইয়াবা মাসি গেদে মেল হা গদাইন খামিয়াবা সিএম ওদেহে লুগুহা বুয়া গিবিন ক্যাবিনেট মন্ত্রী নি ওত লারিখা ওয়েস্ট বেঙ্গল নি গভর্নর আর এন রবি অফিস ওদেহে সিক্রেসি নি ওত কেনাই সোখা গিবিন বুয়া ক্যাবিনেট মিনিস্টার মিয়াহা ওত লাইয়ারাও জাখা দিলীপ ঘোষ অগ্নিমিত্র পাল অশোক কীর্তানিয়া নিশিত প্রামাণিক ওদেহে সুধীরাম টুডু মন্ত্রী স্কাউ নরেন্দ্র মোদী কেন্দ্র নি নখনৈশ মন্ত্রী অমিত শাহ ওদেহে ডিফেন্স মন্ত্রী রাজনাথ সিং লুগুহা গিবিন গিবিন কেন্দ্র নি মন্ত্রী ওদেহে রাজিনী বিজেপি রুল খ্লাইয়াবা মন্ত্রী হজা ঠুরাও এব ওত লাইয়াবা মেলহা গবাহিকা আসাম নিপ্রাং গবাং নি এক্সপিরিয়েন্স গ্রাং ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এব মেল হা গবাহিকা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হা শহীবা নিষ্কাং হা মন্ত্রী স্কাউ নরেন্দ্র মোদী মাসি রোডম্যাপ নি মেল হা জুরুহিকা মন্ত্রী স্কাউ নরেন্দ্র মোদী অডেহে নাগাল্যান্ড নি মন্ত্রী হজা নেফিউ রিও শুভেন্দু অধিকারী বুনি এব গডাইন রোল মাইবা নিকলাহি বখান খানারিখা মুংশ্রী অধিকারী সোশ্যাল মিডিয়া হাজার নিগ্রাও জমা রিবা সুবংঠু রাও জাং সেনলে বা গ্রনবাণী দ্বারা জাং বোজার কে এলে লিডার স্লামপু বাসে বুনি লুগু লুগু গেদে মা মন্ত্রী হজা নিষ্কাং গেদে হাম্বা জামানে বখান খানারিখা ঠিপাজারে বিজেপি লিখলাইয়া বা কনজিকিউটিভ থার্ড টার্ম এন ডি এ সরকার স্লাম্মান একলাহি রাজিয়া খুশি হাবা চলি সাইডু ডিনি গদাইন লেজিসলেটিভ পার্টি নি লিডার ইলেক্টলাই বানিয়া হোনা মে বদাইন নি সাইনজিগনি খালি গদাইন সরকার ওত লানং খানাপাড়া নি ভেটেরিনারি কলেজ নি মলাউডাম হা এব খুশি নিকলাইহি সালাই সাইডু মন্ত্রী হজা মন্ত্রী স্কাউ নরেন্দ্র মোদী এব ওত লাগিনিয়া বা মেল হা স্পেশাল নাওরাই যাহি গবা ফানং লুগুহা কেন্দ্রনি নখনাইশ মন্ত্রী অমিত শাহ বিজেপি ন্যাশনাল মেল হজা জে পি নড্ডা গিবিন গিবিন কেন্দ্রনি মন্ত্রী রাও মন্ত্রী হজা রাও অডেহে বিজেপি রুল রাজিনি ডিপুটি মন্ত্রী হজা রাও অডেহে বিজেপি নি গিবিন গিবিন সিনিয়র লিডার রাও এব মেল হা গবা পাহিনাং দিনি বিজেপি নি গদাইন ইলেক্ট যাইয়াবা লেজিসলেটিভ পার্টি নিকলাহি মাসি মেল খামলাইখা ফর্মার ন্যাশনাল প্রেসিডেন্ট জে পি নড্ডা অডেহে নারায়ণা নি মন্ত্রী হজা নায়াব সিং সেনি এব মেল হা লেজিসলেটিভ পার্টি নি লিডার ইলেক্ট খাই মানে সেন্ট্রেল অবজার্ভার নি হিসাব জাং ডংবা জে পি নড্ডা অডেহে নায়াব সিং সেনি মিয়াহানিং এব মেল হা গবা মানে খ্লাহি গুহাটিয়া সপাইখা ঠিপাজারে খানাপাড়া হা সালাইয়াবা এব ওতলামানি মেল হা বিজেপি লাখ মাসি সুবংঠুরা উপজম খ্লাইপুমানি টার্গেট দেংডু আকাশবাণী নি বিশাবরি জি বা এনিভার্সারি নি এব খাজামা বসাইন হা আকাশবাণী নি শিলচর স্টেশন মিয়া রবীন্দ্র জয়ন্তী মাইপাহি কবি প্রণাম বু মুজাং মাসি স্পেশাল প্রোগ্রাম সালাইবা মিয়া হা শিলচর

এবারে অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। আজ সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটিং করি। চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। রাত 7:15 হিন্দি ছবির গান। রাত 8 অনুষ্ঠান আহরণ। লোকশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 ঠুমরি শুনবেন পূর্ণিমা চৌধুরীর কণ্ঠে। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন। রাত 9:30 শুনবেন প্রথমে বাংলা ও পরে হিন্দি ছবির গান।

এবারে আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল অর্থাৎ সোমবার অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল 6:30। লোকগীতি শুনবেন সকাল 6:35 অবনী মোহন পাল এবং দুপুর 1:40 সালাবত মাহাতর পরিবেশনায়। সকাল 7:05 সুপ্রভাত, দেশ বন্দনা সকাল 7:20। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সংযুক্তা চৌধুরী সকাল 7:40 ও দুপুর 1টায়। আধুনিক গানের শিল্পী মৃণাল কান্তি কর সকাল 8:40। একই অনুষ্ঠানে দুপুর 1:15 শিল্পী সৈকত মিত্র। বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 এবং বেলা 10:05। সকাল 9টায় অনুষ্ঠান আহরণ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল ও তারানা শুনবেন নিসার হোসেন খাঁর পরিবেশনায়। বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15 হিন্দি ছবির গান। গজল শুনবেন অশোক খোসলার কণ্ঠে বেলা 11:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পৌলমী দেব এবং এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি শিল্পী প্রণতি চন্দ ও শেলি অর্জুন। বেলা 12:30 অনুষ্ঠান মহিলা মজলিস শুনতে পাবেন। দুপুর 2টায় ভজন পরিবেশন করবেন সুমনা পালচৌধুরী। দুপুর 2:30 অতুল প্রসাদের গানের শিল্পী শিবানী দে। নজরুল গীতি শিল্পী সৌম্যজিৎ পুরকায়স্থ দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35। সন্ধ্যে 6:15 যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী, চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে ব্যাকইয়ার্ড পদ্ধতিতে হাঁস মুরগি পালন ও পরিচর্যা, এ নিয়ে ডক্টর শামসুন লেহারের সঙ্গে শুনবেন একটি সাক্ষাৎকার। বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আগামীকাল রাত 8:00। রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কুমুদ রঞ্জন সরকারের বাঁশিবাদন। রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন।

রাত 9:30 শুনবেন নাটক। শ্রোতাবন্ধুরা, এতক্ষণ প্রথমে আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি অনুষ্ঠান এবং পরে আগামীকালের বিস্তারিত অনুষ্ঠানসূচি শুনলেন।

চা শ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের দুরি পাতা একটি কুঁড়ি অনুষ্ঠান। আসুন এই অনুষ্ঠানে আজ আমরা প্রথমে গ্রিন লিফ ক্লাব বার্নি ব্রিজের শিল্পীদের পরিবেশনায় গান শুনি। প্রথমে দোকানি ভজন শুনব আমরা মন্টু রবিদাস এবং অন্যান্যদের কণ্ঠে।

এতক্ষণ দুখানি ভজন শুনলেন মন্টু রবিদাস ও সহশিল্পীদের পরিবেশনায়। এবারে দোতারায় লোকসঙ্গীতের সুর বাজিয়ে

0: দোতারায় লঘুসঙ্গীতে সুর বাজিয়ে শোনালেন নিরঞ্জন কুমার। তো এতক্ষণ আমরা গ্রিন লিফ ক্লাব বর্ণে ব্রিজের শিল্পীদের পরিবেশিত অনুষ্ঠান শুনলাম। এবারে আসুন একখানি কথিকা শোনা যাক। স্বাস্থ্যই সুখের মূল, বলছেন অশোক কুমার বর্মা।
1: মন্দিরকে সবসময় ঝাড় পোঁচকে লিপ পোতকে সাফ সুন্দর রাখা যেলা, কারণ মন্দির মে দেবতা কো বাস হ আর দেবতা উহে রহেলন যাহা সাফ সুথাই রহেলা। ইংরেজি মে কহল যেলা ক্লিনলিনেস ইজ গডলিনেস। ওই তরে আপন শরীর যেকরা মে ভগবান রহেলন ই শরীর কে সব সময় সাফ আর পবিত্র রাখে কে চাহি। সফাই আর পবিত্র কে মানে ই না হ কি খুব আচ্ছা সে সাবুন তেল লগাইনি, দামি দামি কপড়া পহিনলি, সোনা কা গহনাদি পহিনলি, ই তো বহিরঙ্গ বাত হ। মন কা সফাই, মন কা পবিত্রতা, মন কা উদারতা আদি মূল বাত হুয়ে একে অন্তরঙ্গ সফাই বোলেলা। শরীর কে স্বস্থ রাখে কে বারে মে সবসে পহিলে মন পর জোর দেবে কে চাহি। মন কা প্রভাব শরীর পর বহুত অধিক হুয়ে, মন প্রসন্ন না রহি তো শরীর মে ফুর্তি না আ সকেলা, ফুর্তি না রহি তো শরীর কা কাম মে মন না লাগে, কাম না কইলা সে অর্থ কমায় না সকি, রুপিয়া না রহি তো সংসার মে দুঃখ দলিদ্র না যাই। দেখল যাত বা এগো সঙ্গে দূসরা কা চেন কা তরা জোড়ল গইল বা, অত হমনিকে শরীর পর বহুত জোর দেবে কে চাহি, কারণ ধর্ম অর্থ কাম মোক্ষ সব কুছ শরীর কে মাধ্যম সে হি পাইল সম্ভব হ। শরীর কে সক্ষম পুষ্ট সমর্থ রাখল ব্যক্তি মাত্র কা কর্তব্য হুই। শরীর মে ব্যাধিক মন্দির কহল গেল বা, শরীর মন্দির হ আগে ই বাত কে মানে কে চাহি, ওকর বাদে বাত উঠি মন্দির মে ব্যাধি ইয়ানে বিমারি কাহে আবেলা। দুনিয়া নিয়ম সে চলেলা, দেখল যাত বা সূরজ উঠল সূরজ ডুবল, ঋতু কা অদল বদল, মহিনা শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ আদি সব কুছ এগো ক্রম সে

ভজন শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। তো চা শ্রমিক ভাই বোনদের আবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো দুটি পাতা একটি কুনি অনুষ্ঠান এখানেই শেষ করছি।

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: আকাশবাণী শিলচর, এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান চাষাবাদের কথা।

0: আমার সকল কৃষক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অনুষ্ঠানে এখন শুরুতেই শুনবেন গৃহপালিত পশুর সংক্রামক রোগ ও টিকাকরণ। এনিয়ে কথিকা বলছেন ডাক্তার জিতেন্দ্র ভুঁইয়া।
1: গৃহপালিত পশুর সংক্রামক রোগ এবং ইহার প্রতিষেধক টিকাকরণ আসামের কৃষকদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে পশুপালনের প্রচুর সম্ভাবনা রয়েছে। তাই এদের সুস্থ সবল, নিরোগী ও উৎপাদক্ষম করে রাখাটা আমাদের সবার কর্তব্য। সময়ে সময়ে কিছু বীজাণু মানে ব্যাকটেরিয়াল বা বিষাণু মানে ভাইরাল দ্বারা সৃষ্ট সংক্রামক রোগ মহামারী রোগ নিয়ে বিস্তর ক্ষতি সাধন করে। তাই আক্রান্ত হওয়ার আগে টিকাকরণ দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতা ও রোগের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা প্রদান করাই টিকাকরণের মূল উদ্দেশ্য। আজকে এতদ অঞ্চলে পশু পালনের ক্ষেত্রে দেখা দিয়া কয়েকটা রোগ এবং ইহার প্রতিকার সম্বন্ধে কিছু কথা বলবো। প্রথম, সপকা রোগ বা বাতা বেমার। এই রোগ গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং যেসব পশুর পায়ের খুরা ফাটা তাহাকে আক্রমণ করে। এই রোগের লক্ষণ জ্বর উঠা, মুখ থেকে লালা বের হওয়া, জিভাত ঘা, পায়ের খুরাতে ঘা, চলন ফুরনে অসুবিধা এবং কর্মক্ষমতা ও দুগ্ধ উৎপাদন কমে যাওয়াটাই প্রধান। এই রোগ চিকিৎসার জন্য পাশের পশু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। এই রোগের প্রতিষেধক নেওয়াটা অত্যন্ত জরুরি। প্রতি বছরে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে এই রোগের টিকাকরণ করাতে হয়। দ্বিতীয়, জলাতঙ্ক রোগ। গৃহপালিত সব ধরনের জীবের এই রোগ হতে পারে। সাধারণত জলাতঙ্ক রোগে আক্রান্ত শিয়াল, কুকুর, বিড়াল ইত্যাদির কামড় বা আসরের দ্বারা এই রোগ সুস্থ পশুর মধ্যে সংক্রামিত হয়। এমন ঘটনা বা কামড়ানোর সঙ্গে সঙ্গে সাবন দিয়ে ভালো করে ধুয়ে দি ডাক্তরের পরামর্শ নিতে হয়। টিকাকরণ প্রণালী এই রোগের একমাত্র প্রতিষেধক। আমাদের ঘরের কুকুরের এই রোগ না হওয়ার জন্য ডাক্তরের পরামর্শ নিয়ে টিকা প্রদান করাটা উচিত। তৃতীয়, তেতুয়া রোগ বা অ্যানথ্রাক্স। সাধারণত গরু, মহিষ, ভেড়া ইত্যাদি জন্তুত এই রোগ দেখা যায়। জ্বর উঠা, ঘন ঘন শ্বাস নেওয়া, নাক মুখ ও পায়খানার পথ দিয়ে রক্ত নির্গত হওয়া এই রোগের প্রধান লক্ষণ। দুই চার দিনের মধ্যে মৃত্যুও হয়, কারণ বেশিরভাগ সময় চিকিৎসার সুফল পাওয়া যায় না। এই রোগ নিয়ন্ত্রণের জন্য প্রতিষেধক টিকাকরণেই উত্তম পথ। সুতরাং টিকাকরণের জন্য পাশের পশু চিকিৎসকের বা জেলা পশুপালন বিষয়ার পরামর্শ

0: চনিতে পাৰে। চতুৰ্থ, গলাফুলা হিমৰেজিক ছেপ্টিচেমিয়া। গৰু মহিষৰ এই ৰোগ হয়। জ্বৰ উঠা, জিভা আৰু গলফুলা, মুখ দিয়ে লালাবাহী হোৱা এই ৰোগৰ প্ৰধান লক্ষণ। সুচিকিৎসাত এই ৰোগ আক্ৰান্ত গৰু মহিষ নিৰাময় হয় যদিও কোনো সময় মহামাৰী ৰূপ নিতে পাৰে। সুতরাং এই রোগ নিয়ন্ত্রণের জন্য টিকা প্রদান করাটাই শ্রেয়। পশুপালকগণ তাদের গরু মহিষের টিকাকরণ করানোটা মনে রাখা উচিত। পঞ্চম, জহরবাদ ব্ল্যাক ওয়াটার। সাধারণত কম বয়সের গরু মহিষের এই রোগ দেখা যায়। কোনো সময় ইয়ার বিপরীত দেখা যায়। জ্বর উঠা, বিশেষ করে পায়ের মাংসপেশি ফুলে যাওয়া, চলন ফুরনের অসুবিধা বা লেমনেস এই রোগের প্রধান লক্ষণ। বেমার বা রোগের আরম্ভণিতে চিকিৎসা পেলে রোগ থেকে নিরাময় হয়। বেশিরভাগ সময় মারা যাওয়াটাই পরিলক্ষিত হয়। সুতরাং প্রতি বছর টিকাকরণে এই রোগ নিয়ন্ত্রণের উত্তম পথ। পাশে চিকিৎসালয়ের চিকিৎসকের পরামর্শ অত্যন্ত জরুরি। ষষ্ঠ, ব্রুসেলোসিস। ব্রুসেলা এভরটাস নামক বীজাণু থেকে গরু মহিষের এই রোগ হয়। এই রোগ সংক্রামক, এমনকি মানুষের শরীরেও সংক্রামিত হতে পারে। সাধারণত শেষ পর্যায়ের বা ছয় মাস থেকে নয় মাসের ভিতরের গর্ভবতী গরু মহিষের গর্ভপাত হয়। এই রোগ নিয়ন্ত্রণের জন্য ভারত সরকার বিশেষ ধরনের আসনি অবলম্বন করিয়াছেন। এই রোগ নিয়ন্ত্রণের জন্য টিকাকরণ অত্যন্ত জরুরি। পশুপালক গণকে এমন রোগের বা লক্ষণ পেলে পাশের পশু চিকিৎসালয় বা জেলা পশুপালন বিষয়াকে এই বিষয়ে অবগত করাটা আবশ্যকীয়। সপ্তম, সোয়াইন ফিভার। এটা শুকরের রোগ। পাতল পায়খানা, কানের আগ এবং সীমানা বা দাঁতিতে রক্তক্ষরণের দাগ দেখা, জ্বর, ব্লাড ডায়রিয়া, নাক এবং পায়ের খুরা, মাঝে ঘা, পায়ের রক্তের দাগ দেখা যায়। এই রোগের নিয়ন্ত্রণের জন্য সোয়াইন ফিভার প্রতিষেধক টিকা ছ মাসের অন্তরে অন্তরে দিতে হয়। পেস্টিডিস পেটিস রুমিনেন্স। সম্প্রতি আসামের সব জেলাতে দেখা এবিধ মারাত্মক সংক্রামক বিষাণু বা ভাইরাসজনিত রোগ। সব বয়সের ছাগলের এই রোগ হতে পারে। এই রোগত আক্রান্ত হলে মুখে ঘা লাগে, জ্বর হয়, পাতলা পায়খানা, নাক দিয়ে জল, চোখে পিছল পদার্থ দেখা যায়, শ্বাস প্রশ্বাসে কষ্ট, তিন চার দিনের ভিতরে মৃত্যু হতে পারে। কিট বা চতরার মৃত্যুর হার বেশি। এই ছাগল দুই মাসের ওপরের সব ছাগলের পিপিআর বা পেস্টিডিস পিটিস রুমিনান্স টিকা বা ভ্যাকসিন দিতে হয়। টিকাকরণ সম্বন্ধে কয়েকটা বিশেষ কথা। উল্লেখিত টিকা বা ভ্যাকসিন সব খানাপাড়াত অবস্থিত জৈবিক উৎপাদন প্রতিষ্ঠানে আসামের সব জেলা পশুপালন ও পশু চিকিৎসা বিষয়ার কার্যালয়ে প্রেরণ করে। জেলা কার্যালয় থেকে পশু চিকিৎসালয়ে বিনামূল্যভাবে যোগান ধরে। টিকাকরণের সাত বা বিশ দিনের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা আয়ত্ত করে, ছমাস ও বছর পর্যন্ত প্রতিরোধ ক্ষমতা অটুট থাকে। টিকার পরিমাণ, সময় ও প্রতিরোধ ক্ষমতা কোম্পানি বা প্রোডাকশন কোম্পানি অনুযায়ী অন্যান্য হতে পারে। টিকাকরণের পর পশু সব দুই তিন দিন সায়াতে বা নজরে রাখাটা জরুরি। এক রোগের টিকা বছরে দুবার বা জীবনে মাত্র একবার হতে পারে। যেমন ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, পেস্টিডিস পেটিস রুমিনান, হিমোরজিক সেপ্টিসিমিয়া বছরে দুবার, কিন্তু ব্রুসেলোসিস ভ্যাকসিন জীবনে মাত্র একবার দিতে হয়। কারণ ব্রুসেলোসিস ভ্যাকসিনে লাইফ লং জীবনজুড়ি প্রতিরোধ ক্ষমতা দি থাকে। আসুন আমরা সুস্থ সবল নিরোগী ও উৎপাদক্ষম পশুপালন করি।
1: গৃহপালিত পশুর সংক্রামক রোগ ও টিকাকরণ এ নিয়ে বললেন ডাক্তার জিতেন্দ্র ভুঁইয়া। বন্ধুরা, আমরা যে কোনো ধরনের চাষবাস করি না কেন, মাটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। যদি আমাদের মাটি ভালো না হয় বা উর্বর না হয়, তাহলে কিন্তু আমরা যে কোনো ধরনের ফসল কিন্তু তাতে আমরা খুব ভালো করে ফলাতে পারবো না। আর এই মাটি যদি ভালো হয়, তাহলে আমরা যাই করি না কেন, সেখানে কিন্তু সোনা ফলবে বন্ধুরা। আর তাই সবাই, মানে সমস্ত আমার কৃষক বন্ধুরাই নিশ্চয়ই তারা তাদের মাটি বুঝেই চাষ করেন। যে আবার একটা ব্যাপার আছে যে সব মাটিতে কিন্তু সব ধরনের চাষবাস করা সম্ভব নয়। কোনো কোনো মাটিতে যদি ধান ভালো হয়, তাহলে অন্য কোনো মাটিতে হয়তো, সেই মাটিতে হয়তো কখনো অন্য কোনো ফসল বা সবজি সেটা ভালো নাও হতে পারে, বা যে মাটিতে সবজি ভালো হচ্ছে

0: হয়তো ধান ভালো হবে না বা গম ভালো হবে না, বা সব ধরনের সবজিও কিন্তু সব মাটিতে ভালো হয় না। যেখানে আলু ভালো হচ্ছে সেখানে হয়তো আপনারা দেখবেন বেগুন বা করলা ঠিক ততটা ভালো হচ্ছে না। তো এটাই হচ্ছে মাটির ব্যাপার, যে সব ধরনের মাটি সব ধরনের চাষের জন্য উপযুক্ত নয়। সমস্ত চাষের জন্য বা সমস্ত রকম ফসল বা সবকিছুর জন্যই মাটির ধরন কিন্তু আলাদা আলাদা হয় এবং মাটির পিএইচ লেভেল সেটাও কিন্তু আলাদা আলাদা থাকতে হয় বন্ধুরা। আর এই যে মাটি আমাদের কিরকম বা সেটা বুঝে যে আমরা চাষ করব, যে আমার যে মাটি আছে বা জমি আছে সেটাতে ঠিক কী ধরনের ফসল ভালো হবে বা সেটা সেই মাটিকে ঠিক কতটুকু কি করলে আমরা আমি যে ফসলটা ফলাতে চাইছি সেটা ফলাতে পারবো, সেটা ঠিক তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা মাটিটাকে পরীক্ষা করে দেখব। আর তাই আমাদের চাষবাসের জন্য মাটি পরীক্ষা করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার বন্ধুরা। তাই আপনারা যখনই চাষ যে কোনো ধরনের চাষবাস করার কথা স্থির করেছেন তখনই কিন্তু প্রথমে একবার মাটিটা পরীক্ষা করে নেবেন। আর আমাদের এখনকার যে অনুষ্ঠান বা এবারে আমরা যে অনুষ্ঠানটা আপনাদের শুনতে চাচ্ছি সেটা কিন্তু এই নিয়েই। তো অনুষ্ঠানে এবারে আপনারা শুনবেন মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন আশিস তরু পাল।
1: মাটি পরীক্ষা বলতে অ্যাকচুয়ালি আমরা বুঝি যে কৃষক বন্ধুরা বা কৃষক ভাইরা ওনাদের চাষের উপযোগী যে জমি আছে বা মাটি আছে ওই মাটিতে কোন ফসলটা চাষ করলে ওনারা ভালো লাভবান হবেন বা ওই মাটির গুণগত মান কি, এই সমস্ত বিভিন্ন দিক জানার জন্য কৃষক ভাইরা ওনাদের ক্ষেতের জমি থেকে যে মাটিটা আমাদের পরীক্ষাগারে নিয়ে আসেন ওইটার যে বিভিন্ন দিক বা বিভিন্ন গুণগত মান আমরা যে নির্ণয় করি এই সমস্ত পদ্ধতিটাই আমরা মাটি পরীক্ষা বলি।
2: আচ্ছা,
1: এবং কোন ফসলটা ভালো হবে এটা নির্ভর করছে,
2: এটা নির্ভর করছে। তো মাটি পরীক্ষাটা কিভাবে করবেন?
1: মাটি পরীক্ষাটা আমরা করব সাধারণত কৃষক ভাইদের আমরা বলি যে যে জমিতে ওনারা বৎসর পর বৎসর একটা একটা শস্য চাষ করে যাচ্ছেন অথচ দেখা যাচ্ছে যে প্রোডাকশনটা বা উৎপাদনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন আমরা কৃষক ভাইদের বলি যে ওই জমিটা আপনারা পরীক্ষা করান,
2: অর্থাৎ আশানুরূপ ফলন
1: হচ্ছে না। তো ওই জমিটা যদি পরীক্ষা করানো হয় তখন দেখা যেতে পারে যে হয়তোবা প্রত্যেকটা মাটির একটা অম্লতা আছে, যে অম্লতাটা হয়তো এখন কমে গেছে বা বেড়ে গেছে, যার দরুন যে শস্যটা ওনারা করছেন ওইটা ঠিক উপযোগী হচ্ছে না। তো তখনই আমরা বলি যে ওনারা ওনাদের জমির মাটিটা এনে দেবেন। তো কিভাবে দেবেন এটা আমরা বলি, যদি একটা চারকোনা জমি হয়, ধরুন এই যে একটা বর্গক্ষেত্রের মতো বা একটা আয়তক্ষেত্রের মতো একটা জমি যদি হয়, এখানে চার বিঘা যদি হয় চার বিঘা জমির জন্য একটা মাটির নমুনা পাঠালেই হয় আমাদের ক্ষেত্রে আমাদের ল্যাবরেটরিতে। তো নমুনাটা পাঠাবেন ওনারা যে ওই চারকোনা জমির মাটিটা ছেড়ে দেবেন, যে আলটা থাকে ওই আল থেকে এক মিটার দুই সাইডে ছেড়ে দিয়ে যে যে পয়েন্টটা হবে ওই ওই স্থান থেকে ওনারা সংগ্রহ করবেন একটা কোদাল দিয়ে, এবং সেই গভীরতাটা হবে ছয় থেকে আট ইঞ্চি।
2: আচ্ছা,
1: অর্থাৎ ছয় থেকে আট ইঞ্চি গভীরতার মাটিটাই ওনারা সংগ্রহ করবেন, এর নিচে না।
2: আচ্ছা,
1: তো ওইভাবে মাটিটা সংগ্রহ করে ওনারা চার কোনারই এইভাবে মাটিটা সংগ্রহ করবেন এবং ঠিক মাঝামাঝি ঠিক সেন্টার পয়েন্ট থেকে একটা নমুনা সংগ্রহ করবেন। তাহলে ওই চারটা এবং কেন্দ্রের একটা পাঁচটা ওই এক পাঁচটা স্যাম্পলই ওনারা সংগ্রহ করে এটাকে ভালোভাবে একটা জায়গায় মিশ্রিত করতে মিক্সড করে নিতে হবে ভালো করে।
2: আচ্ছা,
1: ভালো করে মিক্সড করে তারপর এটাকে ওনারা ছায়া শুকোবেন, মাটিটাকে একটু ছায়াতে শুকিয়ে নিয়ে এটা থেকে যে
2: মানে সবটা মিশিয়ে নেবেন।
1: হ্যাঁ, ওই পাঁচটা মিশিয়ে নিয়ে তারপর এটা থেকে যদি কোনো ঘাস বা কোনো ঘাসের বীজ বা ফুল যদি থাকে এগুলোকে পরিষ্কার করে এটাকে কমিয়ে কমিয়ে ওনারা ১৫০ গ্রামের একটা স্যাম্পল তৈরি করবেন।
2: আচ্ছা,
1: এবং উনি ওই মাটিটা পরীক্ষা করানোর পর কোন শস্যটা করতে চাইছেন
2: সেটা উল্লেখ করতে হবে।
1: কারণ আমরা

0: মাটি পরীক্ষা করে সারের অনুমোদনটা দিয়ে দিই, কাজে উনি শস্যটা যদি উল্লেখ না করেন তাহলে কোন সারটা মানে আমরা সারের অনুমোদনটা কি করে দেবো? তো মাটি পরীক্ষার একটা একটা দিক হলো যে আমরা পরীক্ষাটা করছি, এবং আর একটা উল্লেখযোগ্য দিক হলো যে আমরা সারের অনুমোদনটা দিচ্ছি। কাজে শস্যটা যদি না থাকে তাহলে সারের অনুমোদন আমরা দিতে পারছি
1: না।
0: আচ্ছা, তারপর এই যে ওনারা এই তিনটে চারটে ইনফরমেশন বা এগুলো আমাদের কাগজে দিয়ে, এই কাগজটা আমরা বলি কৃষক ভাইদের যে যে পলিথিন ব্যাগের মধ্যে মাটিটা দিচ্ছেন ওইটাতে যদি কাগজটা অনেক সময় কৃষক ভাইরা দিয়ে দেন, সেক্ষেত্রে কি হয় আমাদের ল্যাবরেটরিতে যখন আসে তিন চার দিন পর, তারপর দেখি যে মাটিতে কাগজটা নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে বা বোঝা যাচ্ছে না, তখন কি হয় ওই স্যাম্পলটা আমরা টেস্ট করতে অসুবিধা হয়। এই জন্য অসুবিধা হয় যে এইটার এইটার রেজাল্ট আমরা জানাবো কাকে? ধরুন নামটা পড়তে পারছি না, অ্যাড্রেসটা পড়তে পারছি না। এই জন্য আমরা কৃষক ভাইদের বলি, আমাদের গ্রাম দেশে যেটা খুব বেশি প্রচলন, যে এই কাগজটা ছোট্ট একটা খালি ম্যাচ বক্সে ঢুকিয়ে তারপর যদি ওই পলিথিন ব্যাগে মাটির উপরে দিয়ে দেওয়া যায়,
1: অথবা পলিথিন জাতীয় কোনো
0: আরেকটা যদি প্যাকেট দিয়ে দেওয়া যায়, এটা এই এই সাইডটা কিন্তু কৃষক ভাইদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনারা একটু কম গুরুত্ব দেন। মাটিটা আসছে ঠিকই, কিন্তু আমরা যখনই
1: মানে ফলাফলটা জানাতে পারছেন না,
0: আমরা জানাতে পারছি না। কাজে এই দিকটার উপর যে কৃষক ভাইরা যদি একটু গুরুত্ব দেন, তো এইভাবে হলো ওনারা মাটিটা পাঠাবেন। তারপর কথা হলো যদি জমিটা চারকোনা না হয়ে একটা ধরুন গোলাকার বা একটু অবেল শেপেড হয়, তাহলে আমরা বলি যে ওনারা যে সমস্ত জায়গায় মাটিটা বাঁক নিচ্ছে ওই ওই স্থানগুলোতেও একটা একটা করে স্যাম্পল নেবেন। যদি দেখা যায় জমিটা
1: অর্থাৎ জমিটা যদি চৌকোনা হয়,
0: হ্যাঁ চৌকোনা হলে তো পাঁচটা হলোই, যদি চৌকোনা না হয়, যদি দেখা যায় যে জমিটা এক সাইডে একটু উঁচু আছে, এক সাইডে নিচু আছে, এক সাইডে একটা ধরুন গর্তের মতো আছে, এই ধরনের কৃষক ভাইদের এই ধরনের সিচুয়েশন আছে আমাদের ফিল্ডে আমরা দেখি, তো ওই সমস্ত ক্ষেত্রে আমরা কি বলি যে উঁচু জায়গা থেকে একটা নমুনা উনি গ্রহণ করবেন, একটা নিচু জায়গা থেকে, একটা মাঝামাঝি জায়গা থেকে, একটা গর্ত থেকে, ওইভাবে যতগুলো স্পেসিফিকেশন থাকবে একটা জমিতে সব জায়গা থেকে উনি একটা একটা নমুনা গ্রহণ
1: করবেন,
0: করে এদেরগুলোকে ভালো করে মিক্স করে একটা নমুনা পাঠালেই হবে। এটা হচ্ছে মানে
1: যদি পাঠাতে হবে বলেন 150 গ্রামের মতো পাঠাতে হবে,
0: 3 থেকে 4 বিঘার জন্য একটা নমুনাই আমাদের দিতে হবে।
1: আচ্ছা,
0: এটা করার মূল ব্যাপারটা হচ্ছে যে স্যাম্পল যখনই বলি বা নমুনা যখনই বলি, ধরুন একটা নমুনা 4 বিঘার একদম সত্যি সত্যি প্রতিনিধিত্ব করতে হবে।
1: আচ্ছা,
0: যদি একটা কোনা থেকেই কৃষক ভাইরা দিয়ে দেন, যেটা সাধারণত আমরা দেখি কৃষক ভাইরা ধরুন মাটি পরীক্ষা করার জন্য ওনারা জমি থেকে একটা একটা স্পট থেকে একটু মাটি পাঠিয়ে দিল, এক্ষেত্রে কি হয় ওই নমুনাটা পুরো 4 বিঘা বা 3 বিঘা জমির প্রতিনিধিত্ব করছে না। কাজে আমরা যে অনুমোদনটা দিচ্ছি এই অনুমোদনটা কৃষক ভাইরা হয়তো ভুল হয়ে যাচ্ছে, এবং কৃষক ভাইরাও এটা ঠিক ঠিক বেনিফিটটা পাচ্ছেন না। আমরা সারের পরিমাণটা তো যে মাটিটাই আসছে ওই মাটি থেকে আমরা ধরে নিচ্ছি যে ওইটা চার পাঁচ জায়গার মিশ্রিত মাটি, আমরা সেই অনুযায়ী অনুমোদনটা দিচ্ছি। কিন্তু কৃষক ভাইরা যদি চার পাঁচ জায়গার
1: মাটি নাই,
0: একটা জায়গাতে পাঠান, তখন ওনারা ফলটা কিন্তু কম পাবেন। ওনারা এই সারের অনুমোদনটা দিয়ে যে যতটুকু উৎপাদন পাওয়ার কথা ছিল এতটুকু হয়তো নাও পেতে পারে,
1: নাও পেতে পারে।
0: কাজেই আমরা বলি যে ওই নমুনা সংগ্রহটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা যাতে কৃষক ভাইরা একটু মনোযোগ দিয়ে ভালো করে করেন। ধরুন একটা যেমন টিলা জমি আছে, টিলা জমির ক্ষেত্রে আমরা বলি যে একদম টিলার উপরে থেকে একটা নমুনা সংগ্রহ করতে হবে, ঠিক মাঝামাঝি সাইডে দুই দিকে দুটো করবেন, নিচে দুই জায়গায় দুটো, এই পাঁচটা নমুনা সংগ্রহ করে এগুলোকে ভালো করে মিশ্রিত করে ছোট্ট একটা 150 গ্রামের নমুনা যদি সংগ্রহ করা যায়, এবং ওই নমুনাটাই ওই পুরো
1: প্রতিনিধিত্ব
0: করবে।
1: তো
0: এই এই ব্যাপারগুলো কৃষক ভাইদের একটা মানে আপনি যেটা বলেছেন এটা খুব জরুরি ব্যাপার যে কিভাবে সংগ্রহ করবেন এই জিনিসটা কৃষক ভাইরা। আমি আবারও বলছি যে আপনারা নমুনা সংগ্রহ করার উপরে নির্ভর করছে আমরা অনুমোদনটা কতটুকু সঠিক করে দেব এবং আপনাদের এইটা কতটুকু ভালো কাজে আসবে।
1: নিশ্চয়ই, তো কি কি ধরনের সেটা কি আপনারা বলতে পারেন কি কি ধরনের মাটির জন্য কি কি ফসল উপযোগী
0: আছে? কারণ ধরুন বিভিন্ন মাটির বিভিন্ন গুণাগুণ আছে, মেইনলি আছে যে আমরা যেটা বলি যে অম্লতা বা সয়েল পিএইচ। দেখা গেছে যে আমাদের বরাকভেলির মাটিতে অম্লতা বেশিরভাগ ক্ষেত্রেই 5.5, হ্যাঁ পাঁচ থেকে পাঁচ দশমিক আট পাঁচ দশমিক পাঁচ পর্যন্ত, যেটা ধরুন ধানের জন্য খুব ভালো। এখন ধরুন কিছু কিছু জমিতে চার চার আছে, চার দশমিক পাঁচ চার দশমিক ছয়, এগুলোতে আপনার কৃষকরা যদি চেষ্টা করেন

0: এখানে জালটা ভালো হবে না, এগুলো আমরা চা টি কাল্টিভেশনে চা চায়ের জন্য ওই জমিতে ভালো
1: করে থাকেন।
0: আচ্ছা, ধরুন নদীর সাইডে যেগুলোতে অম্লতা ছয়ের কাছাকাছি, এগুলোতে আমরা আলুর চাষ বা ওই আখ রবি শস্য এগুলো ভালো হয়। কাজে প্রত্যেকটা শস্য আমাদেরকে, ধরুন চাল ডাল গম যে কোনো সবজি বলুন বা যে কোনো ফল বলুন, প্রত্যেকটারই আলাদা একটা অম্লতা আছে। ধরুন ধানের ক্ষেত্রে যেরকম 5.5, গমের ক্ষেত্রে 6, আলুর ক্ষেত্রে 6.2, এই ধরনের অম্লতা আছে। এবং ওই মাটিরও একটা স্পেসিফিক অম্লতা আছে। যেমন ধরুন আমরা যখনই মাটিতে আসি, আমরা প্রথম যে চেষ্টা করি যে এটার মধ্যে অম্লতা কতখানি আছে, ধরলাম এটার মধ্যে অম্লতা আছে 6.2, তাহলে দেখা যায় যে আমাদের যে ক্রপ চার্ট আছে ওখানে দেখবো আমি 6.2 তে কোন ক্রপটা ভালো যাচ্ছে, কোন শস্যটা ভালো যাচ্ছে। তখন আমরা কৃষক ভাইদের বলি যে আপনার এই জমিতে যদি এই শস্যটাই চাষ করুন, ভালো উপকার পাবেন। কাজে এই একটা ব্যাপার আছে যে অম্লতাটা উপর নির্ভর করছে শস্যটা কি হবে। এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায়, ধরুন কৃষক ভাইয়ের ক্ষেত্রে 3 বিঘা বা 4 বিঘা জমি আছে, ওই জমিতে আমরা অম্লতা টেস্ট করে দেখলাম যে এটা আমাদের ধান হচ্ছে না, তখন কৃষক ভাইরা বলবেন যে না, আমার তো এই 4 বিঘার মধ্যে আমার একটুক তো ধান করতেই হবে, কারণ আমার আমার এটার বৎসর খোরাকি বা যাই বলো। তখন কি হয়, ওই অম্লতাটাকে ধানের উপযোগী করার জন্য আমরা কিছু সারের অনুমোদন করি। ধরুন আমরা অনেক সময় চুন দেওয়ার জন্য বলি, বা অনেক সময় এই যে পচন সার বা জিপসিয়াম এগুলো দেওয়ার বলি। তো এটা এই জন্য কৃষক ভাইরা কি ধরনের ইনফরমেশন ওনারা কাগজে দিচ্ছেন, এটা খুব জরুরি ব্যাপার যে ওই জমিটা টেস্ট করে ওনারা কি করতে চাইছেন, এটার উপর বেস করে আমরা সারের অনুমোদন দিই, চুনের অনুমোদন দিই, এটা মানে ফসলের উপযোগী করে তুলতে। ধরুন এই পূজোর পর থেকে এই চৈত্র মাস পর্যন্ত যখন শুকনো থাকে, ওই সময়টাতে আমরা বলি মাটিটা সংগ্রহ করার উপযুক্ত সময়, কারণ তখন মাটির জল কম থাকে। নয়তো আমি যেটা বললাম 6 থেকে 8 ইঞ্চি ডেপথে নেওয়ার জন্য, হয়তো বর্ষার সময় দেখা যাবে যে জমিতে 6 থেকে 8 ইঞ্চি জলই আছে, কাজে অ্যাকচুয়াল ডেপথে মাটিটা মানে অ্যাকচুয়াল গভীরতা থেকে কৃষক ভাইয়ের মাটিটা নিতে পারছেন না, বা মাটিটা ভিজা থাকছে। যদি মাটিটা ভিজা থাকে তাহলে ওই আমি আগে যেটা বললাম যে কৃষক ভাইয়া 4টা বা 5টা জায়গা থেকে সংগ্রহ করে, এটাকে মিশ্রিত করতে কষ্ট হবে। যদি এই শুকনো সময়টা যদি করা যায়, শীতের মৌসুমে যদি করা যায়, তাহলে মানে মাটির সংগ্রহটা
1: মাটিটা ঝুরঝুরে থাকে,
0: হ্যাঁ ভালো সংগ্রহটা ভালো হবে, এবং ওনাদের নমুনাটা আমাদের ল্যাবরেটরিতে পাঠাতেও সুবিধা হবে।
1: আচ্ছা, সেটা গেল। আর একটা কথা, কিভাবে করবেন, আমরা কেন করবেন মাটি পরীক্ষাটা, কেন করবেন?
0: হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ কৃষক ভাইরা মাটিটা কেন পরীক্ষা করবেন। একটা সহজ যেটা মানে এটার উত্তর যেটা হলো যে আমরা দেখি কৃষক ভাইরা সাধারণত যে সারের যেটা অনুমোদন দেন, এটা আমাদের ধরুন ফ্ল্যাট যেটা আছে আমাদের কৃষি বিভাগ থেকে দেওয়া, যে বিঘা প্রতি ধানের জন্য 12 কেজি ইউরিয়া দেবে, তারপর ওই 16 কেজি সিঙ্গল সুপার ফসফেট এবং 4 কেজি পটাশ দেবে। এখন যে জমিতে উনি ওই ধান চাষটা করবেন, ওই জমির যদি একটা মাটির নমুনা আমাদের ল্যাবরেটরিতে পাঠানো হয়, তাহলে আমরা প্রথমে টেস্ট করে দেখি যে ওইটাতে ওই নাইট্রোজেন বা ইউরিয়া জাতীয় সারের পরিমাণ ওই মাটিতে কতটুকু আছে। তো আমরা টেস্ট করে যখন দেখলাম যে 4 কেজি পরিমাণ ইউরিয়া সার জমিতে অলরেডি আছে, তখন আমরা বলি যে কৃষক ভাইরা ওই জমিতে ধান চাষ করার জন্য আর শুধু 8 কেজি ইউরিয়া দিলেই হবে। এখন এই টেস্টটা যদি না করানো হয়, কৃষক ভাইরা যদি টেস্ট না করে জমিটা মাটিটা পরীক্ষা না করিয়ে 12 কেজি করে ইউরিয়া দিয়ে যান, তাইলে কি হচ্ছে? তাহলে একটা ব্যাপার হলো যে কৃষক ভাইদের আর্থিক দিক দিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ 4 কেজি করে ইউরিয়া সারটা বেশি দিতে হচ্ছে। 2 নম্বর যেটা হচ্ছে যে ইউরিয়া সারে ধানের একটা ক্ষমতা আছে যে 1 বিঘা জমিতে ধান 12 কেজি ইউরিয়া সারই গ্রহণ করতে পারবে। এখন এই 12 থেকে যদি আমি 16 বা 18 কেজি করি, এক্সেস পরিমাণটা ধান কিন্তু গঠন যেটা স্ট্রাকচার যেটা বলি এটাকে নষ্ট করে দিচ্ছে। তো এই ব্যাপারে কৃষক ভাইরা একটু যদি মনোযোগী হন যে মাটিটা পরীক্ষা করিয়ে দিলে কি হয়, সারটা সঠিক পরিমাণে হচ্ছে,
1: সঠিক মাত্রা,
0: আর্থিক দিক দিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বা সয়েল হেলথ যেটা বলি মাটির স্বাস্থ্য যেটা, এটাও খারাপ হচ্ছে না, এটাও ঠিক থাকছে। ঠিক তেমনি ধরুন সুপার ফসফেটের ক্ষেত্রে কি হচ্ছে, সুপার ফসফেট সারটাও 16 কেজি দরকার। আমরা ধরুন টেস্ট করে দেখলাম যে এখানে সুপারের

0: ফসফরাস জাতীয় সার এখানে 6 কেজি আছে, তখন আমরা বলবো যে আপনি আর শুধু 10 কেজি দিলেই হবে।
1: আচ্ছা,
0: তো এইভাবে টেস্ট করে যদি ওনারা সারটা ব্যবহার করেন তাহলে সঠিক সারের মাত্রা ওনারা ব্যবহার করতে পারবেন এবং আর্থিক দিক দিয়েও একটু কম ক্ষতি হবে।
1: সেটা কিন্তু আমাদের আলোচনার বিষয় ছিল, মাটি পরীক্ষাটা কেন করবেন, তাই না? তো আমরা এই দিকটা নিয়ে আরেকটু যদি বিস্তারিতভাবে আলোচনা করি।
0: আরেকটা ব্যাপার হচ্ছে কেন করবেন, যে ওই আমি ফসলটা পছন্দ করার যেটা ব্যাপার, যে একটা জমি আছে কৃষক ভাইরা ভাবছেন যে এখানে আমি কি চাষ করব, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই মাটিটা পরীক্ষা করার পরই আমি যে ওইটা মাটির যে অম্লতাটা আছে এই অম্লতার সঙ্গে পিএইচ রেঞ্জ যেটা আছে বা আমরা যেটা টোটাল সলিউবল সল্ট বলি, সেকেন্ড যেটা টেস্ট করি যে মোট দ্রবণীয় লবণ, এই মোট দ্রবণীয় লবণ এবং অম্লতা এই দুটো পরীক্ষা করেই আমরা বুঝে নিতে পারি যে এই জমিটা কোন চাষের জন্য উপযোগী। কাজেই কৃষক ভাইরা একটা জমিতে কোন চাষটা ফসল করলে সবচেয়ে বেশি লাভবান হবেন বা সবচেয়ে বেশি উপকৃত হবেন সেটা মাটি পরীক্ষার দ্বারাই একমাত্র সম্ভব।
1: আচ্ছা,
0: এবং ওই মাটিটা পরীক্ষা করে আমরা তখন একদম সঠিকভাবে বলি।

0: দ্রবণীয় লবণ, এই মোট দ্রবণীয় লবণ এবং অম্লতা এই দুটো পরীক্ষা করেই আমরা বুঝে নিতে পারি যে এই জমিটা কোন চাষের জন্য উপযোগী। কাজেই কৃষক ভাইরা একটা জমিতে কোন চাষটা ফসল করলে সবচেয়ে বেশি লাভবান হবেন বা সবচেয়ে বেশি উপকৃত হবেন সেটা মাটি পরীক্ষার দ্বারাই একমাত্র সম্ভব। এবং ওই মাটিটা পরীক্ষা করে আমরা তখন একদম সঠিকভাবে বলে দিই যে আপনার এই জমিতে আপনি আখ চাষ করুন এবং আখ চাষ করতে গিয়ে এই হারে আপনি ইউরিয়া বা সিঙ্গল সুপারফসফেট বা পটাশ সার ব্যবহার করুন, তাহলে আপনি উপযুক্ত মানে ফলটা পাবেন, উৎপাদনটা পেয়ে যাবেন।
1: তো আরেকটা কথা হলো যে মাটিটা সংগ্রহ করবেন তারা কতদিন পর্যন্ত রেখে আপনাদের কাছে পাঠাতে হবে, সঙ্গে সঙ্গে কি পাঠিয়ে দিতে হবে?
0: না, অ্যাকচুয়ালি না, ওনারা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে পারেন। তবে মাটি সংগ্রহের আমরা কয়েকটা পদ্ধতি আছে, যেমন ধরুন যে কৃষক ভাইদের যদি নিজেরা নিয়ে আসেন আমাদের ল্যাবরেটরিতে তাহলেও আমরা টেস্ট করে দিই। দুই নম্বর যেটা উপায় হচ্ছে যে আমাদের গ্রামীণ যে কৃষি সম্প্রসারণ কর্মী আছে ওনাদের মারফতে ওনারা দিয়ে দিতে পারেন। এখন একটা স্যাম্পল আসার পরে আমরা এটার মধ্যে ছয়টা থেকে সাতটা টেস্ট করতে হয়, ধরুন ইউরিয়া সারের জন্য, সুপার ফসফেটের জন্য, পটাশের জন্য, ওটার গঠন দেখার জন্য, তারপর মোট দ্রবণীয় লবণ এবং অম্লতা, খারত্ব, এই বিভিন্ন টেস্টগুলো করতে হয়। এগুলো প্রত্যেকটাতেই আমাদের ইলেকট্রিসিটির দরকার হয় এবং কোন কোন ক্ষেত্রে কোন কোন মানে মাটির নমুনা আমাদের বিভিন্ন কেমিক্যালস দিয়ে কোন কোনটা আমরা 12 ঘন্টা রেখে দিতে হয়, কোন কোনটা 6 ঘন্টা, কোন কোনটা 16 ঘন্টা। কাজেই ওই রেঞ্জের উপর নির্ভর করে আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে একটা স্যাম্পল আমাদের ল্যাবরেটরিতে আসার পরে আমরা এটা 5 থেকে 6 দিন লাগে এটা পুরোপুরি রেজাল্ট বের করতে। তারপর হলো রেকর্ডিংস, আমাদের রেজিস্টারে এগুলো তুলতে হয়, অনুমোদন দিতে হয়। কাজেই সব মিলিয়ে 1 সপ্তাহের ভেতরে আমরা রেজাল্টটা দিয়ে দিতে পারি। তো আমরা কৃষক ভাইদেরকে আরেকটা ব্যাপারে বলেছিলাম যে ধরুন একটা গ্রাম থেকে ওনারা আসছেন এত কষ্ট করে, কাজেই অ্যাড্রেসটা যদি সঠিক থাকে,
1: সঠিক মানে তাহলে পরীক্ষা হবে
0: না, ওনার যদি
1: অ্যাড্রেসটা
0: যদি ঠিক থাকে তাহলে কি হয় আমরা বলি যে আমাদেরকে একটা 3 টাকার স্টাম্প দিয়ে দেওয়ার জন্য, তাহলে আমরা রেজাল্টটা পোস্ট করে দিই,
1: ঠিকানায় পাঠিয়ে দেবেন,
0: ওনারা আবার ল্যাবরেটরিতে আসার দরকার পড়ছে না। তো এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আমরা বলেছি, ধরুন একটা গ্রামে যদি 10 জন 12 জন কৃষক ভাই যদি মানে উৎসাহী হন যে মাটিটা পরীক্ষা করাবে, সেক্ষেত্রে 10-12 জন আসার দরকার নেই, যে কোনো একজনই আসলো সংগ্রহ করে নিয়ে আসলো, একজনই হবে। একজনই যদি 10টা মাটির নমুনা নিয়ে আসে, শুধু এই ইনফরমেশনটা যদি আলাদা আলাদা থাকে তাহলে আমরা করে দেব। এবং ঠিক তেমনি আমাদের অনুমোদন নেওয়ার সময় যদি যে কোনো একজন আসে তাহলে ওনাদের এই 10 জনের আসা যাওয়ার যে খরচ সেই খরচ
1: সেটাও বেঁচে গেল। আর ধরুন আজকে মাটি দিলে কতদিন পরে আপনারা সেই ফলাফলটা জানিয়ে দেবেন যে কি ধরনের?
0: 7 থেকে 8 দিন
1: এরকম সময় লাগে,
0: 7 থেকে 8 দিন আমাদের ল্যাবরেটরিতে পরে, কারণ অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, জলের লাইন থাকে না। তো এমনিতে ধরুন যদি সব ঠিক থাকে আমাদের 4 দিনে হয় যায়, তবু সব মিলিয়ে আমরা বলছি যে আমরা 1 সপ্তাহের ভেতরে আমরা
1: পাঠিয়ে দেবো।
2: অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মাটি পরীক্ষা কেন করবেন এ নিয়ে আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করলেন আশিস তরুপাল। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাটি পরীক্ষা করা ঠিক কতটুকু প্রয়োজনীয়, কারণ যখন আমরা মাটি পরীক্ষা করব তখনই আমরা বুঝতে পারবো সেই মাটির গুণাগুণ কতটুকু, সেই মাটিতে কিছুর দরকার আছে কিনা না, বা আমাদের কোনো ধরনের সেই মাটিতে কতটুকু সার দেওয়া উচিত হবে, বা ঠিক কী ধরনের মাটি আমাদের কোন চাষের জন্য উপযুক্ত সেটাও কিন্তু আমরা মাটি পরীক্ষা করার মাধ্যমেই একমাত্র বুঝতে পারবো বন্ধুরা। তো আমি আশা করছি যে আমার বন্ধুরা যে কোনো ধরনের চাষবাসে অগ্রসর হওয়ার আগে প্রথমেই তাদের যে মাটি আছে সেটা পরীক্ষা করিয়ে নেবেন, এবং সেই পরীক্ষাটা কী করে করতে হবে সেটাও এখানে খুব ভালোভাবে বুঝিয়ে বলে দেওয়া হয়েছে, যে ঠিক কোন জায়গা থেকে মাটি নেবেন বা ঠিক কতটুকু করে নেবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বন্ধুরা। তো আপনারা সেই অনুযায়ী নিশ্চয়ই আপনারা কাজ করবেন, এবং আপনারা যে আপনাদের মাটিতে যে ফসলই ফলাবেন সেটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো হবে, আপনারা নিশ্চয়ই লাভের মুখ দেখবেন। তো বন্ধুরা, এই সঙ্গে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের সময় একদম শেষ, তাই এবারে আমার অনুষ্ঠান থেকে বিদায় নেবার পালা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা জানিয়ে আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। এবং অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের সবাইকে আরও একবার জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা।

চাষাবাদের কথা অনুষ্ঠানটি শুনলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শ্রাবণী রায়চৌধুরী, আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন বলরাম ছবি থেকে, গেয়েছেন সুখবিন্দর সিং।

সোনু নিগম ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন বর্ডার ছবি থেকে। অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন বাপি লাহিড়ির কণ্ঠে, ছবির নাম চাকমা।

চাকমা ছবিতে বাপি লাহিড়ির গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হলো আমাদের আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘুরিতে এখন সময় রাত 7:34:50। এখন শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় জাতীয় সংবাদ, এবং এর অব্যবহিত পরেই আঞ্চলিক সংবাদ শুনতে পাবেন।

0: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে তিনি বলেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তাকর্মী নিহত, আহত আরও অনেকে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে পিএম মিত্র টেক্সটাইল পার্কের উদ্বোধন করে বলেছেন, এই প্রকল্পের ফলে রাজ্য জুড়ে বহু যুবকের কর্মসংস্থান হবে। তিনি আজ বিকেলে প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
1: তেলেঙ্গানার হায়দ্রাবাদ কে হাজারো নৌজওয়ানোকে রোজগার কা মাধ্যম বনেগা। ইহাঁ বননে বালি গাড়িয়া মশিনারি ইহাঁ লগনে বালে ফুড প্রসেসিং উদ্যোগ ये तेलंगाना के श्रमिकों और किसानों को भी सशक्त करेंगे। अब हम अपनी उस विरासत को फिर से सशक्त कर रहे हैं। वारंगल का पीएम मित्र पार्क देश में टेक्सटाइल क्रांति को गति देगा।
0: এর পাশাপাশি হায়দ্রাবাদ পানাজি অর্থনৈতিক করিডোরের অন্তর্গত জাতীয় মহাসড়ক 167-টির গুডেবেল্লুর থেকে মেহবুবনগর পর্যন্ত অংশটি 4 লেনে উন্নীত করার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে 3,175 কোটি টাকারও বেশি। ভারতের স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামোর ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে শ্রী মোদী হায়দ্রাবাদের মাল্টি সুপার স্পেশালিটি সমৃদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান সিন্ধু হাসপাতাল জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর আগে প্রধানমন্ত্রী কর্ণাটকের বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। দলীয় কর্মীদের এক জনসভায় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে এবং সব সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
1: ये शहर सॉफ्टवेयर और सर्विसेज के लिए दुनिया भर में जाना जाता है, लेकिन भारत की सांस्कृतिक पहचान स्पिरिचुअलिटी आध्यात्मिक चेतना को भी इस शहर ने नई ऊंचाई दी है। ध्यान प्राणायाम भारत के संस्कारों का अभिन्न हिस्सा रहे हैं। आज दुनिया भर के लोग भारत के इन आध्यात्मिक संस्कारों से प्रभावित हैं।
0: প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাটের সোমনাথ মন্দির পুনঃপ্রতিষ্ঠার 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করবেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ে জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তাদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। এর ফলে 403 সদস্য বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভার মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে 60-এ পৌঁছল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। চেন্নাইয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে সরকার কাজ করবে। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ফাইলে তিনি সব পরিবারের জন্য বিনামূল্যে 200 ইউনিট বিদ্যুৎ সরবরাহ, মহিলাদের সুরক্ষায় এবং মাদক পাচার বন্ধ করতে বিশেষ ইউনিট গঠনের কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তামিলনাড়ুর জনগণের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সবরকমভাবে নতুন সরকারকে সহায়তা করবে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশনায়কে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়কে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের

পর অভিনন্দন জানান। সমাজ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর ইতিহাস, সংস্কৃতি এবং মানুষে মানুষের সম্পর্কের মাধ্যমে বহু প্রজন্ম ধরে সম্পর্কযুক্ত। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সুদৃঢ় অংশীদারিত্বের উল্লেখ করে তিনি আর্থিক প্রতিশ্রুতি এবং সুযোগের ক্ষেত্রে পরস্পরের মধ্যেকার নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুর ১২টায় নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপর তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। নৌবাহিনীর মুম্বাইয়ের সদর দপ্তরে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পদে ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়নকে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের দায়িত্বভার নিতে চলেছেন তিনি। আরব সাগরে ভারতের পশ্চিমাঞ্চলের সমুদ্রপথ এবং গুরুত্বপূর্ণ খাঁড়িগুলির ওপর নিরাপত্তার ক্ষেত্রে এই পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে তিনি নৌসেনার ভাইস চিফ পদে আসীন ছিলেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ দেশে সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার এ সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি পূর্বাভাস দেবার পদ্ধতি, বিপর্যয়ের মোকাবিলায় কর্মী মোতায়েন এবং সংস্থাগুলির মধ্যে সমন্বয় ব্যবস্থা পর্যালোচনা করেন। সারা দেশে বন্যা প্রতিরোধে নেওয়া দীর্ঘস্থায়ী ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির দিকটিও খতিয়ে দেখা হয় বৈঠকে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি গুজরাট ও রাজস্থানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী সাত দিন উত্তর পশ্চিম ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে 2-3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী দুদিন কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। অর্থ তছরুপ মামলায় গুরুগ্রামের বিশেষ পিএমএলএ আদালত পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। পণ্য পরিষেবা কর আদান প্রদানের ক্ষেত্রে 100 কোটি টাকারও বেশি আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইডি গতকাল তাকে চণ্ডীগড় থেকে গ্রেপ্তার করে। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চৈন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন কাজ খারিজ করে দিয়েছে। আরও 4 জনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চিন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকাকালীন চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সৈফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। প্রাক্তন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে 2024-এর নভেম্বরে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে একটি শোভাযাত্রা চলাকালীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতি অবমাননার দায়ে এই গ্রেপ্তারি। পাকিস্তানে উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝাই একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরা গুলি চালালে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। এরপরই বন্দুকধারী দুষ্কৃতীরা ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় পুলিশ ফাঁড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বহু সেনাকর্মীর দেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকার আশঙ্কা। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠেছে। রাশিয়া আজ ফের ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। অন্যদিকে ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, গত 24 ঘণ্টায় রাশিয়ার হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আইপিএল ক্রিকেটের প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস চেন্নাই সুপার কিংসের সামনে জয়ের জন্য 204 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। প্রথম ব্যাট করতে নেমে লখনৌ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 203 রান করে। শেষ পাওয়া খবরে চেন্নাই 19 ওভারে 5 উইকেট হারিয়ে 194 রান করেছে। আইপিএল এর অন্য ম্যাচে নিউ রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তেলেঙ্গানায় প্রায় 9,400 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকে প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রীকে সমাজ মাধ্যমে এক পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আসাম, পশ্চিমবঙ্গ এবং পুডুচেরিতে বিজেপির বিজয় তার সরকারের গ্রহণ করা জাতীয় নীতির প্রতি থাকা জনসাধারণের সমর্থনকেই প্রতীয়মান করে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্যের বিজেপি তথা এনডিএ এর বিধান পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা, আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। রাজ্যে অপরাধী কার্যকলাপ 28% হ্রাস পেয়েছে বলে জাতীয় অপরাধ নথিকরণ সংস্থার তথ্যে প্রকাশ। পরিবার এবং সমাজের কল্যাণ কামনা করে মায়েদের অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজ বিশ্বজুড়ে মা দিবস উদযাপন, আসামেও বিভিন্ন অনুষ্ঠান। এবং পাঁচগ্রামের সিদ্ধেশ্বর শিব মন্দিরের কাছে আজ বিকেলে এক সড়ক দুর্ঘটনায় 9 জন আহত। সোনাইয়ের গাছতলা এবং লাইলাপুর থেকে কাছাড় পুলিশের প্রায় 2,82,00,000 টাকা মূল্যের হেরোইন উদ্ধার। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আসাম, পশ্চিমবঙ্গ এবং পুডুচেরিতে বিজেপির বিজয় তার সরকারের গ্রহণ করা জাতীয় নীতির প্রতি জনসাধারণের সমর্থন থাকার বিষয়টিকেই প্রতীয়মান করেছে। তিনি বলেছেন যে জাতীয় কার্যসূচী এবং কেন্দ্রীয় সরকারের নীতির প্রতি সমর্থনের বার্তা বহন করা দেশবাসীর মতামত সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে। বেঙ্গালুরুতে আজ বিজেপির কর্মীদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী সরকারের সুদৃঢ় সুশাসনের ব্যবস্থার পাশাপাশি সমস্যাবলীর সমাধান করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি তথা এনডিএ এর বিধান পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। গুয়াহাটির বৈশিষ্ট্য চারিয়ালিতে থাকা রাজ্য বিজেপির মুখ্য কার্যালয় বাজপেয়ী ভবনে আজ বিজেপি ও এনডিএ এর বিধান পরিষদীয় দলের পৃথক পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠকে 82 জন বিধায়ক অংশগ্রহণ করেন। এরপর এনডিএ এর বিধান পরিষদীয় দলের বৈঠক হয়। এতে কেন্দ্রীয় পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নেতা হিসেবে ঘোষণা করেন। বৈঠকে সহকারী পর্যবেক্ষক হিসেবে বিজেপির প্রবীণ নেতা নায়াব সিং সাইনি উপস্থিত ছিলেন। এতে বিজেপির পক্ষ থেকে রঞ্জিত কুমার দাস, বিশ্বজিৎ দৈমারী, অজন্তা নেওগ, রাজদীপ রায়, অশোক সিংহল, পীযূষ হাজরিকা, চক্রধর গগৈ ও বিশ্বজিৎ দৈমারী বিধায়িনী দলের নেতা হিসেবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন। সঙ্গে সঙ্গে 2 জন করে বিধায়ক প্রস্তাবে সমর্থন জানান। এরপর অসম গণ পরিষদ দলের 10 জন বিধায়ক ও বিপিএফ এর বিধায়কদের উপস্থিতিতে অসম গণ পরিষদের নেতা অতুল বরা ও বিপিএফ এর নেতা রিহন দৈমারী এনডিএ নেতা হিসেবে ডক্টর শর্মার নাম প্রস্তাব করেন। বিজেপি তথা এনডিএ এর বিধান পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবর্গ সহ সহযোগী দল অসম গণ পরিষদ ও বিপিএফ কে কৃতজ্ঞতা জানান। ডক্টর শর্মা বলেন,
1: আপোনালোক সকলোৱে জানে অহা 12 তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার উপস্থিতিত এনডিএ মন্ত্রিসভায় তৃতীয়বারের বাবে শপথ গ্রহণ করিব। মই অসমবাসী রাইজক অনুরোধ করিম, অসমবাসী রাইজে যাতে তেওঁলোকৰ আশীর্বাদ সদায় আমাক দি থাকে, কারণ অসমবাসী রাইজর আশীর্বাদ সাহসে হয়েছে আমার কর্মযজ্ঞর প্রেরণা।
0: ডক্টর শর্মা এরপর রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের কাছে সরকার গঠনের দাবি জানান। ডক্টর শর্মা লোকভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে নবনির্বাচিত 102 জন বিধায়কের স্বাক্ষর সম্বলিত প্রস্তাব দাখিল করেন। তার সঙ্গে কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা ও নায়ব সিং সাইনি উপস্থিত ছিলেন। শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন যে আসামের জনসাধারণের কল্যাণের জন্য সরকার কাজ করে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন সংস্কার সাধন হয়েছে বলে উল্লেখ করে কেন্দ্রীয় পর্যবেক্ষক বর্তমান সরকার রাজ্যের উন্নয়নে সক্রিয় দায়বদ্ধ থাকবে বলে জানান। তিনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে আগামী কার্যকালের জন্য শুভেচ্ছা জানান। শ্রী নাড্ডা বলেন,
2: আঠ প্রস্তাব কে সাথ সাথ হামারে দোনো এনডিএ কে নেতা এজিপি কে অর দোনো দোনো পিপলস ফ্রন্ট কে নেতা সব নে এক ধ্বনি সে শ্রীমান হিমন্ত বিশ্ব শর্মা জি কে অপনি নেতা ভূমিকা কিয়া মনে।

0: উপস্থিতি বিশ্ব শর্মাজী বিধায়ক দল কাজ নেতা ঘোষিত করতে।
1: রাজ্যে নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ গ্রহণ করবে। এর জন্য খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে প্রস্তুতি অব্যাহত রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রীগণ সহ বিজেপির বেশ কয়েকজন প্রবীণ নেতা উপস্থিত থাকবেন বলে রাজ্য বিজেপি সূত্রে জানানো হয়েছে। আসামে অপরাধী কার্যকলাপ 28% হ্রাস পেয়েছে বলে জাতীয় অপরাধ নথিকরণ সংস্থা অর্থাৎ এনসিআরবির তথ্যে প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী জাতীয় পর্যায়ে প্রতি 1,00,000 জনসংখ্যার মধ্যে 418 জন লোক অপরাধমূলক ঘটনা সংঘটিত করে, যদিও আসামে এই পরিসংখ্যা 137 বলে তথ্যে প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে কথা প্রকাশ করে বলেন, গত 4-5 বছরে রাজ্যের সামাজিক পরিবেশ অনুকূল হয়ে ওঠার ফলে এই পরিসংখ্যা পরিলক্ষিত। এনসিআরবির তথ্য অনুযায়ী 2022 সালে রাজ্যে অপরাধমূলক মামলার সংখ্যা ছিল 68,937, 2023 সালে এই সংখ্যা 64,959 হ্রাস পেয়েছে। একইভাবে 2024 সালে দায়ের হওয়া মামলার সংখ্যা 49,552 হ্রাস পেয়েছে বলে তথ্যে প্রকাশ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই খবর শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আজ সমগ্র বিশ্বে মা দিবস উদযাপন করা হচ্ছে। পরিবার এবং সমাজের কল্যাণের জন্য মায়েদের অনবদ্য অবদানকে সম্মান জানিয়ে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার দিনটিকে মা দিবস হিসেবে উদযাপন করা হয়। এই বছরের মা দিবসের বিষয় হচ্ছে বোঝা লাঘব করা। এই দিবসের মাধ্যমে পরিবারের প্রতি ভালোবাসা, যত্ন এবং ত্যাগের জন্য মায়েদের সম্মান জানানোর পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়ে থাকে। উল্লেখ্য, আমেরিকা যুক্তরাষ্ট্র বিংশ শতকের প্রথমবারের মতো মা দিবস উদযাপন আরম্ভ হয়েছিল। আসামেও আজ এই দিবস উপলক্ষে মায়েদের সম্মান জানিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মা দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রত্যেক মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। একজন মা কেবল মমতাময়ী নন, তিনি করুণাময়ী এবং শক্তির উৎস বলেও মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেওয়া এক বার্তায় মায়েদেরকে জনজীবনের মূল চালিকা শক্তি বলে অভিহিত করেছেন। নিঃস্বার্থ প্রেম, করুণা এবং শক্তি তথা সাহসের সম্মিলিত প্রকাশই হচ্ছে মা বলে তিনি মন্তব্য করেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা পিজিআই 2.0 2024-25 তথ্য অনুসারে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আসাম দ্রুত উন্নতি করা রাজ্যগুলির মধ্যে অন্যতম হিসেবে পরিগণিত হয়েছে। রাজ্য পর্যায়ে আসাম আকাঙ্ক্ষী 2 থেকে প্রচেষ্টা 3 গ্রেডে উন্নীত হওয়ার পাশাপাশি রাজ্যটির সামগ্রিক স্কোর বৃদ্ধি পেয়েছে। 2023-24 বর্ষের 511.5 থেকে বেড়ে 2024-25 বর্ষে 593.6 হয়েছে, অর্থাৎ 82.1 নম্বরের উন্নতি হওয়ায় আসাম জাতীয় স্তরে 27তম স্থান থেকে দ্বাদশ স্থানে উন্নীত হয়েছে। এছাড়া আসাম শাসন প্রক্রিয়ায় উন্নত 3 এবং সমতার ক্ষেত্রে উত্তম 1 গ্রেড অর্জন করতে সমর্থ হয়েছে। মিজোরামের উত্তর কারিয়াথা নামের গ্রাম জাতীয় স্তরে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত বহনক্ষম বিকাশ পুরস্কার 2025-এর অধীনে স্বচ্ছ এবং সবুজ পঞ্চায়েত শাখায় পুরস্কৃত হয়েছে। বহনক্ষম গ্রাম উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে গ্রহণ করা উন্নয়নমূলক পদক্ষেপের জন্য এই গ্রামকে পুরস্কৃত করা হয়েছে। সূত্রে জানানো হয়েছে যে গ্রামীণ প্রশাসনের জৈব বৈচিত্র্য সংরক্ষণের প্রচেষ্টা এবং পরিবেশ অনুকূল অভ্যাস গঠনের জন্য গ্রামবাসীদের উৎসাহিত করার পরিপ্রেক্ষিতে এই পুরস্কার প্রদান করা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের ঘোষণা করা 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের 42টি পঞ্চায়েতকে এই সম্মানের জন্য বাছাই করা হয়েছে। আগামী 23রা জুন নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কারগুলি প্রদান করা হবে। হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম সিদ্ধেশ্বর শিব মন্দিরের কাছে আজ বিকেলে সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় 9 জন আহত হয়েছেন। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন, মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা একটি ইলেকট্রিক অটোকে সজোরে দ্রুতগতির একটি স্করপিও গাড়ি ধাক্কা মারে। এর ফলে অটোতে থাকা 9 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্কর্পিও গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় লোকেদের প্রচেষ্টায় আহতদের কালীনগর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

কাছাড় পুলিশ আজ দুটি পৃথক মাদকদ্রব্য বিরোধী অভিযানে বৃহৎ পরিমাণের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে। জেলার সোনাইর গাছতলা ও লায়লাপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় 564 গ্রাম হেরোইন জব্দ করা হয় এবং দুজন মাদকদ্রব্য সরবরাহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করে মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় 2,82,00,000 টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে আসাম, পশ্চিমবঙ্গ এবং পুডুচেরিতে বিজেপির বিজয় তার সরকারের গ্রহণ করা জাতীয় নীতির প্রতি থাকা জনসাধারণের সমর্থনকেই প্রতীয়মান করে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে রাজ্যের বিজেপি তথা এনডিএর বিধান পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা। আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ। রাজ্যে অপরাধী কার্যকলাপ 28% হ্রাস পেয়েছে বলে জাতীয় অপরাধ নথিকরণ সংস্থার তথ্য প্রকাশ। পরিবার এবং সমাজের কল্যাণ কামনা করে মায়েদের অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যে আজ বিশ্বজুড়ে মা দিবস উদযাপন। আসামেও বিভিন্ন অনুষ্ঠান। এবং পাঁচগ্রামের সিদ্ধেশ্বর শিব মন্দিরের কাছে আজ বিকেলে এক সড়ক দুর্ঘটনায় 9 জন আহত। সোনাইর গাছতলা এবং লায়লাপুর থেকে কাছাড় পুলিশের প্রায় 2,82,00,000 টাকা মূল্যের হেরোইন উদ্ধার। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।

0: आकाशवाणी शिलचर।
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए, देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
0: এবারে আগামীকাল আমাদের কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে তার বিস্তারিত সময়সূচি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। আগামীকাল অর্থাৎ সোমবার অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান বন্দনা, খেতে খামারে সকাল 6:30, লোকগীতি শুনবেন সকাল 6:35 অবনী মোহন পাল এবং দুপুর 1:40 সালাবত মাহাতোর পরিবেশনায়, সকাল 7:05 সুপ্রভাত দেশ বন্দনা সকাল 7:20, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সংযুক্তা চৌধুরী সকাল 7:40 ও দুপুর 1:00, আধুনিক গানের শিল্পী মৃণাল কান্তি কর সকাল 8:40, একই অনুষ্ঠানে দুপুর 1:15 শিল্পী সৈকত মিত্র, বাংলা ছবির গান শুনবেন সকাল 8:50 ও বেলা 10:05, সকাল 9:00 অনুষ্ঠান আহরণ, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল ও তারানা শুনবেন নিসার হোসেন খাঁর কণ্ঠে, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15 হিন্দি ছবির গান, গজল শুনবেন অশোক খোসলার কণ্ঠে বেলা 11:00, বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন পৌলমী দেব এবং এর অব্যবহিত পরেই শুনবেন লোকগীতি শিল্পী প্রণতি চন্দ ও শেলী অর্জুন, বেলা 12:30 অনুষ্ঠান মহিলা মজলিস শুনতে পাবেন, দুপুর 2:00 ভজন পরিবেশন করবেন সুমনা পালচৌধুরী, দুপুর 2:30 অতুল প্রসাদের গানের শিল্পী শিবানী দে, নজরুলগীতির শিল্পী সৌম্যজিৎ পুরকায়স্থ দুপুর 2:45, বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান ডিমাসা অনুষ্ঠান যথারীতি বিকেল 5:35, সন্ধ্যে 6:15 যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45, এতে ব্যাকইয়ার্ড পদ্ধতিতে হাঁস মুরগি পালন ও পরিচর্যা, এ নিয়ে শুনবেন ডক্টর সামসুন মেহরের সঙ্গে একটি সাক্ষাৎকার, রাত 8:00 বাংলা গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 8:30 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন কুমুদ রঞ্জন সরকারের মার্শিবাদন, রাত 9:15 দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন, রাত 9:30 শুনবেন নাটক। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আগামীকাল আমাদের কেন্দ্র থেকে যেসব অনুষ্ঠান প্রচারিত হবে তার বিস্তারিত সময়সূচি

0: इफको नैनो उर्वरकों का कमाल, हर खेत किसान बने खुशहाल।
1: आकाशवाणी शिलचर, এবারে শুরু হচ্ছে অনুষ্ঠান আহরণ।
2: আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ।

0: জীবনের সঙ্গে জড়িয়ে আছেন। আমাদের প্রতিদিনের সুখ দুঃখ, হাসি উৎসব উল্লাস সবকিছুতেই আমরা রবীন্দ্রনাথের গানে, রবীন্দ্রনাথের কবিতায় আমাদের আবেগের ভাষা খুঁজে পাই। আমাদের সমস্ত আবেগের, সমস্ত অনুভূতির ভাষা দিয়েছেন রবীন্দ্রনাথ, আমাদের গর্বিত করেছেন রবীন্দ্রনাথ, বিশ্বের মঞ্চে বাঙালির পরিচিতি দিয়েছেন রবীন্দ্রনাথ। শুধু নোবেল পুরস্কারই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রেরণা জুগিয়েছেন রবীন্দ্রনাথ। আজকে তার মৃত্যুর প্রায় 100 বছর অতিক্রান্ত হতে চলেছে, তাও আমরা তাকে অতিক্রম করে যেতে পারিনি। আমাদের জীবনের প্রতিপলে, প্রতিদিনের জীবনযাপনে অত্যন্ত প্রাসঙ্গিক আজ রবীন্দ্রনাথ। আমরা আজকে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে আবারও তাকে,
1: এদিকে যথাযথ মর্যাদায় 25শে বৈশাখ শনিবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে শিলচরে। বিভিন্ন সংগঠনের সঙ্গে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। এদিন বর্ণাঢ্য পদযাত্রা, প্রতিকৃতিতে মাল্যদান, প্রভাতী কবি প্রণাম সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বরাক বঙ্গ। কবিগুরুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে গিয়ে বরাক বঙ্গের কেন্দ্রীয় সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত বললেন,
2: আমাদের জীবন প্রবাহে এমন এক ব্যক্তিত্ব যিনি আজও আমাদের পথ দেখাচ্ছেন। ভারতবর্ষের যে বহুত্ববাদী সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তিনি তার ভাবনায়, তার লেখনীতে লালন করে গেছেন এবং সভ্যতার সংকটে তিনি আমাদের সতর্ক করে দিয়েছিলেন যে এই দেশের আমরা বিভিন্ন জাতি ধর্মের যারা বাসিন্দা, আমরা যদি এই রাষ্ট্রীয় কাঠামোতে সতর্ক না থেকে আমরা যদি এগোতে না পারি, তাহলে ভবিষ্যতে নানাবিধ সমস্যায় আমরা বিপর্যস্ত হব। আজকে আমরা অনুভব করছি রবীন্দ্রনাথের সেদিনের সতর্কবাণী। আজকে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি ধর্মের মধ্যে যদি একটা বন্ধুত্বের আবহ যদি বজায় রাখতে না পারি, তাহলে এই যে রাষ্ট্রীয় কাঠামো, সেই রাষ্ট্রীয় কাঠামো দুর্বল হবে। সুতরাং জাতীয় চেতনাকে আরো সমৃদ্ধ, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিক্রিয়া যেগুলো কূট চক্রান্ত, তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ঐক্যকে মজবুত করতে হলে রবীন্দ্রনাথই আমাদের পথপ্রদর্শক। আমরা তার আদর্শে যদি সবাই অবিচল থাকি, তাকে নিয়ে আরো ভাবি, আরো গবেষণা করি, তার চিন্তনকে শুধু গানের মধ্যে নয়, শুধু কবিতা আবৃত্তিতে নয়, জীবনের সর্বক্ষেত্রে যদি আমরা আত্মস্থ করতে পারি, আমার মনে হয় সেইটাই হবে আজকের দিনে সবচেয়ে বড় প্রেরণা।
1: বিজেপি কাছাড় জেলা কমিটিও কবিগুরুর প্রতি শ্রদ্ধা অর্পণ করেছে। এদিন শহরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের পর বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি রূপম সাহা বলেন,

বঙ্গ উপত্যকার তিন জেলার সঙ্গে সীমান্ত জেলায়ও কবিগুরুর 165তম জন্মবার্ষিকী পালিত হলো নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এ উপলক্ষে সীমান্ত জেলা সদর শহরের শম্ভুসাগর পার্কে অবস্থিত রবীন্দ্রমূর্তির সম্মুখে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংস্থা কবির প্রতিকৃতিতে মাল্যদান এবং কবির গান আবৃত্তি ইত্যাদির মাধ্যমে কবিকে স্মরণ করেন। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশবিশেষ শোনা যাক।

0: করিমগঞ্জ সাহিত্য আড্ডার সম্পাদক অপূর্ব দে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,
1: কবিগুরু 165তম জন্মবার্ষিকী, জন্মদিবসে আমি প্রথমে কবিগুরুর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি ছিলেন না, রবীন্দ্রনাথ ঠাকুর কবি, নাট্যকার, চিত্রশিল্পী, উপন্যাসিক, সাহিত্যিক, অর্থাৎ এক কথায় রবীন্দ্র কাব্য প্রতিভায় বাংলা সাহিত্য গর্ব। আমার আগে

0: করিমগঞ্জ সাহিত্য আড্ডার সম্পাদক অপূর্ব দে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন,
1: কবিগুরু 165তম জন্মবার্ষিকী, জন্মদিবসে আমি প্রথমে কবিগুরুর প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি ছিলেন না, রবীন্দ্রনাথ ঠাকুর কবি, নাট্যকার, চিত্রশিল্পী, উপন্যাসিক, সাহিত্যিক, অর্থাৎ এক কথায় রবীন্দ্র কাব্য প্রতিভায় বাংলা সাহিত্য গৌরবগুণ। আমার আগে শ্যামলদা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মানবতাবাদী কবি ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের কবি ছিলেন, তার কাব্যগ্রন্থে আধ্যাত্মিকতারও ছোঁয়া লেগেছে, তিনি ভাববাদী কবি ছিলেন, তিনি যদিও আধ্যাত্মিকতাবাদে বিশ্বাসী, তার প্রতিটি কবিতার মধ্যে, তার লেখনীর মধ্যে আধ্যাত্মিকতার গন্ধ আমরা পাই। কিন্তু তিনি মনে করতেন কোনো ঈশ্বর কোনো মন্দিরের মধ্যে সীমাবদ্ধ নয়, দেবালয়ে নয়, প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর বিরাজিত। তিনি আন্তর্জাতিকতাবাদী ছিলেন, তিনি মানবতাবাদী, আন্তর্জাতিকতাবাদী, প্রেমিক কবি ছিলেন, প্রেমের কবি ছিলেন। সব শেষে বলবো, আজকে যে জিনিসের প্রভাব দেখা যাচ্ছে মানবিক মূল্যবোধের গভী, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ যাতে ঘটে তার লেখার মাধ্যমে সেই চেষ্টা করেছিলেন। কাজেই আজ প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, শ্যামলদা বলেছেন, আমরা ফ্রেন্ডস অফ আর্থের তরফ থেকে একটা ফ্রেন্ডস অফ আর্থের তরফ থেকে প্রকৃতিকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর সেই 165 তার লেখনীর মাধ্যমে প্রকৃতির পূজারী ছিলেন, তিনি প্রকৃতিকে বাঁচানোর জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। তিনি সেই দিন বলেছিলেন যে প্রকৃতিকে বাঁচাও, এবং প্রকৃতির মধ্যেই তিনি পৃথিবীর সমস্ত কিছু দেখতে পেয়েছিলেন। তিনি, আমি আগেই বলেছি, দেবমূর্তিতে কোনো মন্দিরে ঈশ্বর যে আছেন সেটা তিনি বিশ্বাস করতেন না, তিনি মনে করতেন প্রকৃতির মধ্যে ঈশ্বর বিরাজিত, মানুষের মধ্যে ঈশ্বর বিরাজিত। কাজেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিন্তাধারা আজকে বাস্তব রূপ নোক। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারা বাস্তব রূপ নেয়, তাহলে এই বিশ্বে যে উচ্ছৃঙ্খলতা, অরাজকতা, বিশ্বের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি।
0: বিজ্ঞানের অস্কার হিসেবে পরিচিত মর্যাদাপূর্ণ ব্রেক থ্রু প্রাইজ ইন ফান্ডামেন্টাল ফিজিক্স এবার অর্থাৎ 2026 অন্যতম প্রাপক বরাক উপত্যকার সুসন্তান ডক্টর অতনু নাথ। তিনি একজন ভারতীয় পদার্থবিজ্ঞানী এবং আসামের টিহু কলেজে সহকারী অধ্যাপক। এই পুরস্কার প্রাপ্তি নিয়ে আকাশবাণীর সঙ্গে তিনি তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বললেন,
2: পুরস্কারটা 2012 সালে প্রথম শুরু হয়েছিল অ্যাকচুয়ালি, যেহেতু মানে নোবেল পুরস্কার সাধারণত একটা সাইন্টিফিক এক্সপেরিমেন্টের পর বা থিওরি আসার পর অনেক বছর বা অনেক দশকও লেগে যায় সেটা প্রমাণিত হতে বা তার কোনো অ্যাপ্লিকেশন খুঁজে পেতে, যার যেটা ভিত্তি করে ইউজুয়ালি নোবেল পুরস্কারটা দেওয়া হয়। সো কিন্তু মানে সাইন্টিফিক বা বৈজ্ঞানিক আবিষ্কার চলতেই থাকে, আর তার মধ্যে কিছু ডিসকভারি বা কিছু এক্সপেরিমেন্ট সত্যিকারের ব্রেক থ্রু হয়, কিন্তু সেগুলো মানে স্বীকৃতি পেতে অনেক বছর বা দশক লেগে যায়। সেই জন্য ব্রেক থ্রু অ্যাওয়ার্ডটা আনা শুরু করেছিলেন ইউরি মিলনার নামে একজন বিলিয়নিয়ার, সঙ্গে আছেন মার্ক জাকারবার্গ বা আরো অনেকেই। 2012 সালে প্রথম যখন ব্রেক থ্রু অ্যাওয়ার্ড দেওয়া হয়, তখন আমাদের ভারতের একজন স্ট্রিং থিওরিস্ট প্রফেসর অশোক সেন, তখন হরিশচন্দ্র রিসার্চ ইনস্টিটিউটে ছিলেন, উনি শিলচরও এসেছিলেন অ্যাকচুয়ালি অনেক বছর আগে 2004 সনে, তো ওনাকে প্রথম দেওয়া হয়েছিল, আরো কয়েকজনকে দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি দেওয়া হয়েছিল থিওরিটিক্যাল কাজের জন্য। এবার আমাদের কাজটা অফকোর্স

0: পার্টিকল ফিজিক্স এর এক্সপেরিমেন্ট গুলো বড় হয়, সেখানে মানে অনেক পার্টস থাকে, ছোট ছোট এক্সপেরিমেন্ট, তাতে অনেক প্রায় কয়েকশো হতে পারে সিস্টেম থাকে। তো আমরা এই এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি এই মিউন জি মাইনাস টু এক্সপেরিমেন্টটা শুরু হয় একদম প্রথম আইডিয়া 1960-এর দশক থেকেই, সার্নে হয় জেনিভা, তারপর আমেরিকা নিউ ইয়র্কের কাছে ব্রুক হ্যাভেন ল্যাবরেটরিতে নেক্সট এক্সপেরিমেন্ট হয়, তারপর ফাইনালি ফার্মি ল্যাবে আমরা মানে একদম এক্সট্রিম লেভেলের প্রিসিশন যাকে বলে, নিখুঁত ভাবে আমরা মিউন কণার বিদ্যুৎ চুম্বকীয় প্রপার্টি গুলো মেজার করি। তো সেটা হয়তো বা পরে বলবো। তো সেই আমরা আগে থেকে জানতাম, ইনফ্যাক্ট এক্সপেরিমেন্টটা শুরু করার পর থেকে, যে এটা যুগান্তকারী এক্সপেরিমেন্ট, আর এটাকে কোনো একদিন হয়তো বা নোবেলও দেওয়া হতে পারে ভবিষ্যতে, সুদূর ভবিষ্যতে। বাট এত তাড়াতাড়ি যে বাহিরে মানে আমাদের ধরুন বাইরে মানে কোলাবোরেশনের বাইরে বা সাইন্টিফিক ফিজিক্স এর ওয়ার্ল্ড এর বাইরের সমাজ থেকে এত তাড়াতাড়ি স্বীকৃতি বা এত অ্যাপ্রিসিয়েশন পাওয়া যাবে সেটা আমরা অ্যাকচুয়ালি আশাই করিনি।
1: আপনি
0: তো
1: তো
0: হ্যাঁ
1: গুরুচরণ কলেজের ছাত্র,
0: হ্যাঁ হ্যাঁ
1: আচ্ছা, জন্ম লালাবাজারে,
0: জন্ম লালাবাজার,
1: আর স্কুল পড়াশোনা কি ওখানেই লালাবাজারে?
0: হ্যাঁ ওখানে আমি সরকারি স্কুলেই পড়েছি, প্রথম
1: বাংলা মাধ্যমে
0: প্রাইমারি স্কুলে,
1: পড়েছেন?
0: হ্যাঁ বাংলা মাধ্যমে পড়েছি।
1: সেটাও একটা দিক। বললাম যে আজকালকার যে ব্যাপারটা, বিষয়টা উঠে আসছে যে ইংরেজি মাধ্যমেই সন্তানদের পড়াতে হবে, সেই জায়গা থেকে একটা উজ্জ্বল উদাহরণ যে ডক্টর অতনুনাথ বাংলা মাধ্যমের থেকেই উঠে আসা একজন ছাত্র এবং আজকে ভারতবর্ষের একজন বিজ্ঞানী। আচ্ছা, এর সঙ্গে কথা বলছি যে 376 জন যে বিজ্ঞানী, পদার্থবিজ্ঞানী এই পুরস্কারটা লাভ করেছেন, তার মধ্যে ভারতবর্ষ থেকে কজন, এবং এটা জানি যে উত্তর পূর্ব থেকে আপনিই একমাত্র।
0: হ্যাঁ, তো আমি বাকি সবাই সবার সাথে অ্যাকচুয়ালি পরিচয় ছিল ওখানে। তো মানে কথাটা হচ্ছে যে এই ষাটের দশক থেকে তিনটে এক্সপেরিমেন্টকে একসাথে দেওয়া হয়েছে পুরস্কার। আমাদের এক্সপেরিমেন্টে ছিলেন 200 জনের মতো, আর ওই 60-এর দশকের একজন আই থিঙ্ক এই 11 জন ভারতীয় আমার যতদূর আমি জানি বা ওই লিস্টে আমি যতজন পেয়েছি তাতে 11 জন ভারতীয়, আর তার মধ্যে একজন হচ্ছে সতীশ ধাবন, উনি এখন নেই, উনি মারা গেছেন, তো সম্ভবত 10 জন হবেন, তার মধ্যে আমি একজন আসাম থেকে, আর বাকিরা ওরা অ্যাকচুয়ালি বোধহয় কেরালা থেকে, সাউথ থেকে দুজন, আর বাকিরা কলকাতা থেকে, কিন্তু অরিজিন ওদের কলকাতা বা এই সাউথ হতে পারে, কিন্তু ওরা বেসিক্যালি আমার জানা মতো ওরা আমেরিকাতে সেটেলড, বা তখন ওরা আমেরিকান ইউনিভার্সিটিজ কে রিপ্রেজেন্ট করছিলেন, আর আমি ছিলাম ইটালিয়ান বা ইউরোপিয়ান কোলাবোরেশনের তরফ থেকে। ভারত অফিসিয়ালি এক্সপেরিমেন্টের মানে অফিসিয়াল পার্ট ছিল না।
1: আচ্ছা, একটা কথা, আপনি তো এস এন বোস ইনস্টিটিউট থেকে আপনি স্নাতকোত্তর করেছিলেন, তারপর ইটালিতে আপনি গবেষণা করেন?
0: আমি এস এন বোস থেকে অ্যাকচুয়ালি প্রথম টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ মুম্বাইয়ে গিয়েছিলাম, কিন্তু ওখানে কোর্স ওয়ার্ক কিছুদিন করার পর আমি যখন ইটালিতে পিএইচডি এর চান্সটা পাই আমি চলে যাই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার যে আপনার আপনারা সম্মিলিতভাবে যে গবেষণাটি করলেন, সেটা আমাদের মানব জীবনে বা মানব সমাজের ক্ষেত্রে কোন জায়গাটা খুব বেশি কার্যকর হবে, এবং সেটা মানব সভ্যতার কোন দিকটা উন্মোচিত হচ্ছে, একটু সাধারণ শ্রোতাদের জন্য যদি একটু বলেন।
0: সো এই ফান্ডামেন্টাল ফিজিক্স এ সাধারণত বর্তমানে রিসার্চ অনেকগুলো ডিরেক্ট অ্যাপ্লিকেশন বেসড রিসার্চ অনেক গুরুত্ব পাচ্ছে বা দেওয়া হচ্ছে, টেকনোলজিতে ইমিডিয়েট এফেক্ট আসবে, কিন্তু ইভেন অ্যাপ্লিকেশন বা টেকনোলজিতে আসতে গেলে একদম ফান্ডামেন্টাল লেভেলে কিছু ডিসকভারি দরকার আছে। যেমন অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র, ওটা যে সময়ে সময়ে স্লো হয়ে যায় এসব, ওইগুলো প্রথমে ভাবা হয়েছিল ফান্ডামেন্টাল ফিজিক্স এর কথা, কিন্তু আজকাল ওইগুলো জিপিএস সিস্টেম বা সবকিছুতেই ব্যবহার হচ্ছে। তো আমাদের এই এক্সপেরিমেন্টটা ফান্ডামেন্টাল ফিজিক্স এরই, মানে ধরুন আমাদের সম্পূর্ণ পদার্থবিদ্যার যে ধরুন মানে নলেজ আছে, সম্পূর্ণ জ্ঞান, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল অফ ফিজিক্স বলা হয়। তাতে আমাদের মানে তিন ধরনের বল, ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক

0: ম্যাগনেটিক, স্ট্রং অ্যান্ড উইক নিউক্লিয়ার, আর এই তিনটে আছে, সঙ্গে আছে আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা, তো ওখানে চলে আসছে গ্র্যাভিটি, গ্র্যাভিটেশন বা মহাকর্ষণ, এই এই চারটে ফোর্স, আর তার সাথে আছে কিছু কণা, এই ইলেকট্রন, মিউন, টাও, কোয়ার্কস, নিউট্রিনো, এই ধরনের। সো এই এই পার্টিকলস কটা আর এই চারটে ফোর্স নিয়ে আমাদের মোটামুটি ব্রহ্মাণ্ডের সবকিছু সবকিছুই ব্যাখ্যা করা যায় বলে ধারণা ছিল, বা দেখা যাচ্ছে করা যায়। শুধু কয়েকটা ক্ষেত্রে একটু সন্দেহ যে হয়তোবা আমাদের এই স্ট্যান্ডার্ড মডেল সম্পূর্ণ না, তাতে ফাঁক আছে। তো এই এক্সপেরিমেন্ট হচ্ছে ওই ফাঁক খুঁজে বেড়াচ্ছে, বেসিক্যালি নতুন কোনো ফোর্স বা নতুন কোনো কণা আছে কিনা, যেগুলো আমরা এখনো মানে তাত্ত্বিক দিক থেকে জানি না। তো তার কিছু প্রমাণ আছে, যেমন আমরা যদি আকাশ গঙ্গার দিকে দিকে তাকাই, তখন আমরা দেখতে পাই যে যেগুলো তারকা আছে বা ব্ল্যাক হোল বা সবগুলো মিলিয়ে মানে যতটুকু ভর বা মাস থাকা উচিত ওই গ্যালাক্সিকে ধরে রাখার জন্য, সেটা নেই, ম্যাক্সিমাম মাস নেই। সো ওটা কোথায় আছে? সো ওই মাস গুলো, ওই ভর গুলো কি ধরনের হয়? ডেফিনেটলি ওইগুলো আমাদের এই স্ট্যান্ডার্ড মডেলে থাকা পার্টিকল বা কণার ভেতরে পড়ে না। সো তার মানে কোথাও একটা ফাঁক আছে। সো আমাদের এই এক্সপেরিমেন্টে আমরা সেটাই অ্যাকচুয়ালি খুঁজে বেড়াচ্ছি, আর তার খুব খুব স্ট্রং এভিডেন্স বা প্রমাণ পেয়েছি যে এই ধরনের স্ট্যান্ডার্ড মডেলের বাইরে কিছু কণা বা বল থাকা উচিত। সেটাই মানে আমাদের ধরতে পারেন যে হিউম্যান হিউম্যানিটির জ্ঞানের পরিসরটা আমরা, হ্যাঁ, সেটা চেষ্টা করছি।
1: সম্প্রতি হাইলাকান্দি সিভিল হাসপাতালে ক্যান্সার রোগের কেমোথেরাপি চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে। এ নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাসপাতালের সুপার ডক্টর দেবব্রত দত্ত জানান,
2: সব হাইলাকান্দি বাসিন্দাদের জন্য একটা শুভ খবর, আমাদের হাইলাকান্দি এসকেরা সিভিল হসপিটালে গত 23 এপ্রিল 2026 থেকে কেমোথেরাপি সেন্টার ওপেনিং হয়েছে। আমরা কেমোথেরাপি সেন্টার সুসজ্জিতভাবে রেডি করে রেখেছি। এখানে যারা ক্যান্সার রুগী যাদের কেমোথেরাপির প্রয়োজন হয় এবং হায়ার অথরিটির থেকে রেফার হয়ে আসে, তারা ওনারা এইখানে হসপিটালের সুযোগ নিতে পারবেন, কেমোথেরাপির সুযোগটা নিতে পারবেন। এখানে আমাদের 6 শয্যা বিশিষ্ট একটা রুম রেডি হয়েছে, ভবিষ্যতে এটা এক্সটেন্ড করা যাবে, 10 শয্যা বিশিষ্টও করা যাবে। আর এখানে কেমোথেরাপির সব সুবিধা এবং কেমোথেরাপির আগে যে রক্ত পরীক্ষা করা হয় তারও সুবিধা আমাদের এখানে আছে, ব্লাড ট্রান্সফিউশনের সুবিধাও আছে। তো আশা করি কেমোথেরাপির পেশেন্টরা আর দূরে গিয়ে অন্য কোথাও গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হবে না, আমাদের এসকেরা সিভিল হসপিটাল তাদের এই সার্ভিস দিতে পারবে। এখানে ক্যান্সার আক্রান্তদের যে কেমোথেরাপির ডোজ এবং শিডিউল সেটা হায়ার সেন্টার থেকে ঠিক করে দেওয়া হয়, আর তারা ওনারা ওইখান থেকে শিডিউল ঠিক করে আমাদের কাছে পাঠালেই আমরা ওনাদেরকে কেমোথেরাপি শুরু করতে পারবো।
3: শুধু নিয়মিতভাবে থেরাপি গুলো নিতে পারবেন, এই সুবিধা আর কি।
2: বারবার আর হায়ার সেন্টারে গিয়ে ওনাদের কষ্ট করতে হবে না, ঘরের পাশেই ওনারা এই সার্ভিসটা পেতে পারবেন।
3: হ্যাঁ, হাইলাকান্দি জেলার বা পার্শ্ববর্তী অঞ্চল থেকেও আসতে পারবেন,
2: যে কোনোখানের মানুষ, আমাদের তো হসপিটালে কোনো ডিস্ট্রিক্ট বলে কথা নেই, যে কোনোখানে রুগী আসবে তারাই এই সুবিধা নিতে পারবে। আমাদের সিভিল হসপিটালে সাধারণ যে সুবিধাগুলি মানুষের পাওয়ার কথা তা সার্ভিস উপলব্ধ আছে। আর ক্যান্সার বিষয়ে ক্যান্সারের কিছু ডায়াগনস্টিক পরীক্ষাও আছে, সেটাও আমাদের হসপিটালে হয়, এবং আমাদের হসপিটালে একটা ক্যান্সার স্ক্রিনিং সেন্টার আছে যেটা টাটা ক্যান্সার সেন্টার দ্বারা পরিচালিত, এবং সুন্দরভাবে তারা ক্যান্সার ডায়াগনোসিসে আমাদের সহায়তা করছেন, রোগীকেও সহায়তা করে যাচ্ছেন। আমরা সবসময় সচেতনতার কার্যসূচি আমাদের ক্যান্সারের উপর হতে থাকে, এবং মানুষকে সচেতন করার উপরেও কখনো কখনো মানুষের যে রকম পরীক্ষার প্রয়োজন হয় যে ক্যান্সার হয়েছে কি না, সেটার জন্য আমাদের স্ক্রিনিং সেন্টার আছে, ওইটা টাটা ক্যান্সার সেন্টার দ্বারা পরিচালিত, এবং ওইখানে আমরা ট্রেনিং করে ক্যান্সার

রোগীদের চিহ্নিত করতে পারি এবং ট্রিটমেন্ট সম্পূর্ণ বিনা পয়সায় আয়ুষ্মান ভারত সেবার আন্ডারে সম্পূর্ণ বিনা পয়সায় ওনারা চিকিৎসা নিতে পারবেন টাটা ক্যান্সার কেয়ারে।

শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতি গুপ্ত, শব্দগ্রহণ করেছেন রাহুল কান্তি দেব, রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।

শুনলেন অনুষ্ঠান আহরণ আকাশবাণী শিলচর। এবারে শুনলেন একখানি লোকগীতি, গেয়েছেন আব্দুল কাদের বড়ভূঁইয়া।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন ধূমকেতু ছবি থেকে, গেয়েছেন ঈশান মিত্র।

ট্রায়াঙ্গেল ছবিতে গানটি শুনলেন মাধুরী রায়ের কণ্ঠে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন মিনার রহমানের কণ্ঠে, ছবির নাম ফিদা।

পানি হিমশিম, সাড়ে পাঁচটায় সারা ঘর ঘুরে হিমশিম, ছটায় ছোট্টটিকে জোর করে জাগিয়ে সাড়ে ছটা জোরে ছোটায় স্কুলে হিমশিম হিমশিম বাপরে হিমশিম।

বন্ধন ছবিতে সোনু নিগমের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আমাদের আজকের বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এবারে শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন কালাবাস ছবি থেকে, গেছেন কিশোর কুমার।

অনুষ্ঠানে গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। ছবির নাম কলিযুগ কি রামায়ণ। অনুষ্ঠানে এবারের গানটি শুনবেন কাঁচ কি কুড়িয়া ছবি থেকে, গেয়েছেন আশা ভোঁসলে।

কিশোর কুমার, অমিত কুমার ও সহশিল্পীদের পরিবেশনে গানটি শুনলেন ক্যারাটে ছবি থেকে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে, ছবির নাম কসক।

কসক ছবিতে শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আমাদের আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান।